আকাশবাণী বিলোনিয়া, আজ 26শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 10ই জুন 2026 খ্রিস্টাব্দ, বুধবার। শুরু হল আজকের অধিবেশন। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচারিত অঙ্গে। অনুষ্ঠানমালায় এখন শুনুন অমৃতবাণী। আজ শুনবেন শ্রী শ্রী চণ্ডীর বাণী থেকে পাঠ।

দেবগণ সন্তোষ প্রাপ্ত হন, তুমি সেই সহামন্ত্র পিতৃলোকবাসীগণের তৃপ্তির কারণ, যে সদামন্ত্র তাও তুমি। এই হেতুই তুমি লোকের দ্বারা উচ্চারিত হও, ইয়া মুক্তি হেতু অবিনচিন্তিয়া মহাব্রতা চ অভ্যস্যসে

সাধন উৎকৃষ্ট ব্রহ্মবিদ্যাও তুমি, ততএব সংযত ইন্দ্রিয় ব্রহ্মনিষ্ঠ অশেষ দোষ।

এতক্ষণ শুনলেন অমৃতবাণী, এছাড়া শুনলেন শ্রী শ্রীচণ্ডীর বাণী থেকে পাঠ। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘুরতে এখন সময় সকাল 6:10 হয়ে 10 সেকেন্ড। শুরু হচ্ছে ভক্তিগীতি অনুষ্ঠান সুরাঞ্জলি।

এতক্ষণ শুনলেন সুরাঞ্জুর অনুষ্ঠানের ভক্তিগীতি। শিল্পী ছিলেন শিপ্রা হালদার। সুরাঞ্জুর অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আগরতলা কেন্দ্র থেকে হায়ংনি খোরাং অনুষ্ঠানটি।

0: 감수고. 딸바 저라 뜨이 뿌이타 동고. 뿌이타 까냐니 바가 쇼이쇼이 저라. 페브러리 딸 니스미 오 준탈 저라. 뿌이타 까냐니 바가 이버슬이 난고. 헥터 까이세요. 까이샤오. 세르바. 버슬이 까이나니 세깡. 헥터 까이샤오 무스키 난고. 누이시톤. 디에스피 난고. 셀 사라 스니시바 유리아 난고 셀 사라 스니시바 에스피 난고 셀 사라바시 집삼 난고 사라그람 다이 도스타 난고 셀 시니 자브라 보브라로 삽수트라케 클라이 떠나니 낭나이 와테이 크리프루 워테이니 기세스 샵삽 떠나니 낭나이 보팡버사 센티미터 니시바 Sukmani ulo wono sa puta ba meter kusukhe masa tangai rena ni nangai. Tamne bagi hingka ke masa wo kebang betai thayo. Pangsara sal sini-sini ulo no betai thayna ni sengo. Betai thay mani sal si thamni ulo no betai khakna ni sengi thango. Waisa betai thay kya ke tal ni tal tham. So ya wino butai mani tong nai. Tabung ni soi shima bai tumuno puita. Eba ke puita kai tong hakai. Hector kai sako unya mani no. Nei si ba ton puita mani mano. Asu zara puita kai mano tui. Taja tani ko silai kya.
1: Tabuk shai man lai na dini ni sha kham kura ni ko. Dini ni sha kham kura ni ko guang shao no. Brain stroke no tu yi. World Health Organization ni bising tui shaja ka jeng joto ni jeng. Tangai brain stroke ung. Hengke puila wo tongo hortu gai tumani te fungo doi bachaya. Pungni cha mungno karke te TV mobile kebang naike. Te sutui chutui namu chung pru te kinamu chung pru. Jora rogo abohai chutuya kia loi. Ung tong mani abono kim nani nang nai. Aboni bagai chini braino kebang ke pressure mano. Brain stroke tangai ang hanke braino tumung no thuini thanglai shu lam ma thagai thangke tai thuyo oxygen ni kaisa kus thuyo manya ke stroke manjagai mano kebang no borok rok no tak stroke angai langma rok chamani nugo aboni bagai chanjini shak no নাইকল থাই ব্রেন স্ট্রোক ন কাশুনানি বাগে খে পইলা ন হাই ব্লাড প্রেসার মা খাই খলাই নাই বিয়াম খলাই মানে বিশিংতই আবন চং থিতি খাই মাত নাই তালো ওয়াইসা চিনি প্রেসার চেক আপ এবা হাতি ওয়াইসা এবা হাতি কাইনিনি ওয়াইসা সং তুমুং ন প্রেসার সালব্রুমরু ন চেক এবা আম জগুই নাই তংখাংকে জং চিনি বুশাকনি থুই এবা ব্লাড প্রেসার ন অজন খাই নারগই তনি মানু তাই চামুং নংমুগো ব হাই ন কোলেস্ট্রল গনাং চামুং রক ন জং মা চানাই মাংস মুইস আ বাহান্ড চাইয়া মা তংনাই অ্যালকোহল এবা ড্রাগ মাইখাম বিড়ি দুমা সতন মানি আবরক ন মা খিবি নাই তাই তুমুং ন চিনি শাক হিলিক মানি এবা ওয়েট গবাং অং তংখে আবব চং এক্সারসাইজ এবা ব্যায়াম খাই মানে বিশিংতই মা কমিরে নাই শালব্রুং ন চামুঙ্গ থকনি চামুং চায়াওই ভেজিটেবল গবাং খে এবা বয়েল খাই চানানি লয় মা খাই নাই তাই লগিও ফল ফকলা কবাং দাল বিদাল মা চানানি নাংনাই রম দি চিনি চামা চামানি এবা মাই চামানি উলো থাইলি গয়াম কমলা আপেল আঙ্গুর ড্রাগন ফ্রুট আবহাই মাই চামানি দামসা এবা দামনি উলো চানানি নাংনাই তাই ফুঙ্গো মাইয়া হিনপান সতি থামসি এবা সতি ব্রেজি হাই ইয়োগা এবা হিম্ব তকমা হিমনানি তাই ইয়াকলা প্লাস্টিক নি কায়াবই কাহাম চামড়া বুকুরনি কাইমান খাকাই তৈব কাহাম আবহাইকে চং তুমুং ন চিনি শাক ন নাইকলি দংখাই

0: chung brain stroke ung mani te ung na nai marok no kash hui toni mano am se jara te chung khana laika tini ni sha kham krai ni kogo brain stroke no te
1: ao phadi ta wasen kok thum mo sang thang lai si wan tini ni bagai pui la ni kok thum kha kerong eba khe lo entrance am jok mung ni bagai online te registration khana ni kol san jakha abaka class 12 je pasang tonero 60% manja st hc ro ni bagai 55% manja khankaino ungo online te registration khana ni bagai paithak salmari obc ni juntal ni sal chisuku salmari jora website ka https://ieeb.tripura.gov.in website koktuk baibo karangai mannai dog booksa tham tham ba nei nei booksa dog char abono karibo ta kaisa website ango https://higher-education.tripura.gov.in website. Amjok pung unai July talni second week ko.
0: Poddo shokat ni bagai koi munglai ya farna ni bagai kobok pung rajagai dongo. Barot hakoto ni jotonish lai kujuk berem ni civilian award poddo shokat ni bagai koi munglai ya farna ni bagai kobok jakha. Khursa jakha 1954 bishini shimi কক রুবাই তে রং থংমুং শাকনাই লুকু হামক্রাইনে সামুং তাংনাই শয়শিমুং তে তাংরং পাইফাল তে স্নামুং আকরগ পাইফ্লাই ইয়াওই সামুং তাংনাই রকন অ হাকতনি যতনি কুচুক বেরেমনি সিভিলিয়ান্ট অ্যাওয়ার্ড পদ্ম সকার ইয়াফার জাকনাই অ সকারনি বিশিঙ্গ তঙ্গ পদ্মভূষণ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিশিনী লুকু চংরাইদাস হাল ন কিটিংগৈ বারট হাপাংনি পদ্ম সকাট নি বাগৈ অনলাইন কইলাই ইয়াফারনানি নাংনাই পদ্ম সকাট নি বাগৈ কইমং https://award.gov.in অ পোর্টাল নি বিশিং তে অনলাইন কইব্লাই ইয়াচাক জাক নাই অনলাইনও কইমং ব্লাই ইয়াফারনানি বাগৈ নাংমানি কইলাই তে শুক্রবৈ কক থুম পোর্টাল মান নাই বসকাং 31 জুলাই 2026 সালমারিনি বিশিং অনলাইন কইমুং ইয়াফারজাক রকন সিমিন ইয়াসাক জাক নাই হাস্তে হাপাংনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুংনি বখাকতে অকক তোমা শাকলাই জাখা
1: তাকাইসা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বখাকতে এসটি প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 তে ক্লাস 10 রনি বগাই অনলাইন টি রেজিস্ট্রেশন খাইনানি বাকি সাজাখা রেজিস্ট্রেশন খাইনানি বাকি পাইথাক সালমারি ওবিসি নি অগাস্ট আলি সাল থামসি সা সালমারি জরা ওয়েবসাইট এন কা https://scholarship.gov.in ওয়েবসাইট অবন করিব থানাই রং বিসি নেসাই নেসি বা তাই নেসি ডকনি যে ক্লাস 9 তে ক্লাস 10 বরক দো ফারক নি বিসিঙ্গ তুমনো বরকনি আধার বাই ব্যাংকলিং খাইজা গিয়ারক নুই তংখাকে ও জুনতালনি সাল চি চারনি বিশিঙ্গন বরকন আধার বাই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক খাইনানি বাকি সাজা খা
0: বসকা 25 আগস্ট নিসিমে 23 আগস্ট জেলা কেরং নি শেপ সাপ নি বখাক্তে খুয়াই জেলা নি বখাক্তে কাইসা আলাইদা লুক আদালত সংসা জাকনানি থাং তঙ্গ খুয়াই জেলা আদালত আবনি বাগৈ অনলাইন তে অফলাইন বাবাইনি বখাক্তে ন শেপ সাপ তং নাই আবনি বগৈ ন রক্তেই ব কাহামকাই সাই মানানি বাগৈ লগ ইন খাই দে https://khuai.trp.d.course.gov.in থাঙ্গাই অ ওয়েবসাইট জং থাঙ্গাই যাই যাই খে খুয়াই জেলা নি আদালত নি বখাক থেকে

0: ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান ইলেকট্রিক্যাল কাই বা তঙ্গ, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু কাই থাম আচক থাই তঙ্গ, যত ওই কাইচার বেবাগৈ কাইচার আচক থাই তঙ্গ, আবনি বাগৈ রেংমারি নাংনাই গ্রেড ওয়ান ডিগ্রিক্লাইজাক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিএ বিটেক ডিগ্রি, তাই গ্রেড টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাই ডিপ্লোমা উমর খাজাক তঙ্গ বিচি চারনি সিমি ব্রেচি জরা এস সি এস টি পি ডাব্লিউ ডি হাপাংনি বখাক থেকে বিশিকবাণী হলি হলিরিমুং উমর হলিরিমুং মান্নাই গ্রেড ওয়ান বাকি এবার নর গ্রেড টু নি বাকি অনলাইন টিতে বোকাহামকে সাই মানানি বাকি এস টি টি পি ডট স্লেস টিপেচি ডট ত্রিপুরা ডট গভ ইন থাঙ্গি নরক মানাই নাই অবনি বাকি পাইথাক শালমারি এংকা বস্কাং জুন তালনি নৈচি নৈ শালমারি জরা সারেকনি দামবাতামি সতী থামচি জরা
1: আনি আফা থাকে সে তঙ্গ হাইকোর্ট অফ ত্রিপুরা আর ও বেবাগে বক্সা সুথে কাইবা তঙ্গ বক্সা সুথাই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আনরিজার্ভ কাইনি এস টি কাইনি তাই এস টি কাই এইচ সি কাইসা রেমারি নাই নাঙ্গ এম এ ইন ইংলিশ তাই কম্পিউটার সায়েন্স উমর নাই নাই বিসি সি সানে সিমি বিসি ব্রেজি জরা রেজিস্ট্রেশন ফি নাই আনরিজার্ভ বাকি সিক্স হান্ড্রেড এস টি এস সি রি বাকি থ্রি হান্ড্রেড ওয়েবসাইট এঙ্কা ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ সি টি ডট গভ ডট ইন ওয়েবসাইট কমে বলাই রানি পাইথাক সালমারি অবিসি নি জুন তালনি সাল জিথাম সালমারি জরা আসো যারা সেব গোবর ক্লামানি খানা লাইখা
0: ফাইডি তাবক নবার তুই বানি কক তোমা কিসা সাইমালাই তিনি নখা কিসা মগই তঙ্গনা তাই গবাং থাই রগন ফেরাং কগই ওয়াতে ওয়াই মানু হনাই সাইমান কা তিনি সালনি সাকানে তুমারি তঙ্গনে থামসি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামা ও চাংমারি তঙ্গরে নই চি বা ডিগ্রি সেলসিয়াস তিনি ফুংনি দাম্বা তামি সতী থামচি জরা তুমারি নুকজাখা থামসি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি নুকজাখা নই চি থাম পয়েন্ট স্নি ডিগ্রি সেলসিয়াস নবার তুই হক নিমারি তঙ্গনে রাও চুকু চিচার খামাও বাচি ব্রই তিনি ফুংনি দাম বাতামি সতি থামচি জরা ওয়াতে ক্লাইমানি মারি নকজাখা ব্রই চি নই দশমিক নই মিলিমিটার আমসে জরাতে সংখ্যা লাইকা তিনি নই নবার দেবানি কক তোমার
1: আও হাইউনি খরাং পান্ডাও পাইছা গসং রসামুং টাইসা খনা লায়না

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে হায়ুনি খোরাং অনুষ্ঠানটি। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সূচি, একটু পরেই অর্থাৎ 7টায় শুনবেন তথ্য সম্বলিত অনুষ্ঠান। আজ সকালে সকাল 7:45 গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মন্দিরা। 8:15 আজকের কবিতা, এর অভাবিত পরে শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী পূরবি দত্ত। 8:30 শুনবেন ছোট্ট সোনাবন্ধুদের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা, গানে গানে শুনবেন 9:05। দেশবন্ধন অনুষ্ঠান শুনবেন 10:05, এর অবহিত পরেই শুনবেন 10:30 স্মৃতিসৌধা। কথা বলবেন বিষ্ণুপ্রত চক্রবর্তী, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। শুনবেন অনুষ্ঠান আমি নারী, এতে আজ শুনবেন সুরা মল্লিকা, শুনবেন বাংলা গান। বিবিধ ভারতীর প্রচারিত অনুষ্ঠান বিকেল 5:10 জীবনের গল্প শোনাবেন রাজীব পণ্ডিত শিক্ষক, বরকাশারি সিনিয়র বেসিক স্কুল। এরপরে শুনবেন তথ্য পুরনো দিনের হিন্দি ছায়াছবি গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত অনুষ্ঠান শুনবেন লোকগীতি বিকেল 5:45। এরপরে শুনবেন 6টায় কব্বরক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে, 7:05 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান সরগম, রাত 8:05 ফোন ইন লাইভ মনোমত গান শুনবেন বাংলা এবং হিন্দি ছায়াছবির আপনাদের পছন্দের গান। 9টায় বিভিন্ন বাংলা ছবি নিয়ে অনুষ্ঠান পাঁচমিশালি শ্যামেগাজেল শুনবেন রাত 9:30। রাত 10টায় শুনবেন বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, সংবাদ শুনবেন নির্ধারিত সময়ে। এবং আজকের অধিবেশনের সমাপ্তি রাত 10:30 শুনলেন অনুষ্ঠান সূচি।

শ্রোতাবন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

আকাশবাণী বিলোনিয়া স্টুডিওগুলিতে এখন সময় সকাল 7টা। শুরু হচ্ছে তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটি নতুন সকাল আপনাদের মাঝে আবারও বিভিন্ন তথ্যাবলী নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই মনোরম সকাল আপনাদের সকলের জীবনে নিয়ে আসুক এক শুভ সংকেত, নিয়ে আসুক সুস্থতা, নিয়ে আসুক ভালোবাসার চাদর। প্রথমে আমরা জানব আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাসের পাতা থেকে কিছু তথ্য। আজ 26শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 10ই জুন 2026, আজ বুধবার। আজকের দিনটিতে 1610 খ্রিস্টাব্দে গ্যালিলিও শনিগ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেছিলেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হয়েছিলেন 1756 সালের আজকের দিনে। 1790 সালের আজকের দিনে ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার ওপর হামলা চালায়। ১৮৯০ সালের আজকের দিনটিতেই ছিল রবিবার। এদিন থেকেই ভারতে সাপ্তাহিক ছুটি রবিবার নির্ধারিত হয়, এখনও সেটাই অপরিবর্তিত রয়েছে। 1905 সালের আজকের দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় শিল্পকলা তথা বেঙ্গল স্কুল অফ আর্ট গঠিত হয়। ১৯৪০ সালের আজকের দিনে ইংল্যান্ড এবং ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। 1972 সালের আজকের দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা শুরু হয়েছিল। 2001 সালের আজকের দিনে মিডিয়া সম্রাট সিলভিও বালুস্কনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 1955 ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড়, 1955 সালের আজকের দিনে ওনার জন্ম হয়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আলভি মার্কেল 1981 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। আজকের দিনে বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর 1877 সালে মৃত্যুবরণ করেছিলেন। বাঙালি লেখক অতুলচন্দ্র সেন 1948 সালের আজকের দিনটিতেই ওনার প্রয়াণ ঘটে। 1965 সালের আজকের দিনে অতীন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী, ওনার আজ প্রয়াণ দিবস। বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী এবং চিকিৎসক সুধীরনাথ সান্যাল 1993 সালের আজকের দিনে ওনার মৃত্যু হয়। 2021 সালের আজকের দিনে বুদ্ধদেব দাশগুপ্ত ভারতীয় বাঙালি কবি এবং চলচ্চিত্র পরিচালক, ওনার মৃত্যু দিবস। শুনলেন আজকের এই দিনে ঘটে যাওয়া কিছু তথ্যাবলী। এখন কথা বলবো আমাদের ভারতীয় একজন সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী, আন্দোলনকারী বাঙালি বিপ্লবীর কথা। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে ওনার
প্রয়াণ ঘটেছিল। জন্ম হয়েছিল কলকাতার জোড়াবাগানের বসু পরিবারে 3 ফেব্রুয়ারি 1873। অতীন্দ্রনাথ একজন সাধারণ মানুষ ছিলেন। নিজেকে উনি তৈরি করেছিলেন এক কুস্তিগির হিসাবে। ময়মনসিংহের রাজা জগৎকিশোর আচার্য চৌধুরী ছিলেন তার শিক্ষাগুরু। সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণে ভারতীয় প্রথায় কুস্তি প্রতিযোগিতা আয়োজনে তিনি প্রথম হয়েছিলেন। অতীন্দ্রনাথ বসু যুগান্তর বিপ্লবী দলের অন্যতম নেতৃত্বস্থানীয় ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামে কয়েকবার কারাবরণ করেছিলেন। 1916 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 5 বছর ব্রিটিশ বিরোধী বিপ্লবী কেন্দ্র পরিচালনার অপরাধে তাকে নির্বাসনদণ্ড ভোগ করতে হয়। তিনি রবীন্দ্রনাথের পরামর্শে মহেশালয় নামের একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি ভারত ভান্ডার নামের একটি সংস্থা তৈরি করেন। অতীন্দ্রনাথ যুবকদের দেহে এবং মনে শক্তিমান করে তোলার উদ্দেশ্যে 1926 খ্রিস্টাব্দে 2 এপ্রিল সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন। 1925 খ্রিস্টাব্দে তিনি সার্বজনীন দুর্গাপূজার প্রচলন করেন, যাতে দেশের মানুষ বিভেদ ভুলে গিয়ে একত্রে উৎসবে মেতে উঠতে পারে। ১৯৩২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার সিমলা ব্যায়াম সমিতিকে শরীরচর্চার আড়ালে বিপ্লবী তৈরির আখড়া সন্দেহ করে এটিকে বেআইনি বলে ঘোষণা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ডাক্তার জে এম দাশগুপ্ত প্রভৃতি নেতৃবর্গ সিমলা ব্যায়াম সমিতির কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। আজকের এই

আমরা সবাই শুনলাম এটু একটি দেশমাতৃকার গান। আবারও বিভিন্ন তথ্যাবলী নিয়ে আজ আন্তর্জাতিক সভ্যতাগুলোর মধ্যে সংলাপের আন্তর্জাতিক দিবস। প্রতিবছর আজকের দিন অর্থাৎ 10ই জুন বিশ্বব্যাপী সভ্যতার মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ এবং সিভিলাইজেশন এই দিবসটি পালিত হয়ে থাকে। আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং বৈশ্বিক সংহতি জোরদার করার উদ্দেশ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটি প্রতিষ্ঠিত হয়। সভ্যতা হল মানব জাতির অভিন্ন আধ্যাত্মিক আশ্রয় এবং সংলাপ, যা সভ্যতাকে টিকিয়ে রাখতে পারে, টিকিয়ে রাখার চাবিকাঠি। 2024 সালে জাতিসংঘের 78তম সাধারণ পরিষদে চীনের প্রস্তাবিত প্রতিবছর 10ই জুনকে আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস হিসাবে পালনের প্রস্তাব গৃহীত হয়। এটি বিশ্ব সভ্যতা উদ্যোগের চীনা ধারণার আন্তর্জাতিকায়নের প্রতীক। আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস বিশ্বের সভ্যতাগত সংকট সমূহকে তুলে ধরে। বর্তমানে এক পাক্ষিকতা জনপ্রিয় হয়ে উঠেছে, কয়েকটি দেশ নিজেদের সভ্যতাকে শ্রেষ্ঠ বলে বড়াই করছে, বিভিন্ন সভ্যতার মধ্যে পার্থক্যকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে। এই প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক দিবস পালনের মূল তাৎপর্য হল জাতিসংঘের বড় প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যমত প্রতিষ্ঠা করা, বিভিন্ন অঞ্চল বা রূপের সভ্যতার

সবকটিই মানবজাতির অভিন্ন আধ্যাত্মিক সম্পদ। এই ভিন্নতাই মানব সভ্যতার সমৃদ্ধি এবং অগ্রগতির মূল উৎস। এই ধারণা অনুযায়ী ভুল বোঝাপড়া এবং কুসংস্কারের পরিবর্তে সমতার ভিত্তিতে সভ্যতার সাথে সভ্যতার সংলাপ হওয়া উচিত। অন্তর্ভুক্তি এবং পারস্পরিক শিক্ষার মাধ্যমে মতপার্থক্য এবং সংঘাতের সমাধান করা উচিত। আর এই ধারণা চীনের বিশ্ব সভ্যতা উদ্যোগের সাথে সঙ্গতিপূর্ণ। জলবায়ুর পরিবর্তন, উন্নয়নের ভারসাম্যহীনতা এবং সুশাসনের ঘাটতির মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা শুধুমাত্র বিশ্ব সভ্যতা উদ্যোগের ধারণাকে সমুন্নত রেখে আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস সহ নিয়মিত প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে এবং বিনিময় এবং পারস্পরিক শিক্ষার মাধ্যমে ঐক্যমতকে কাজে লাগিয়ে যদি আমরা সমগ্র ভারতবাসী প্রথম সমগ্র বিশ্ববাসী মানবজাতির জ্ঞানকে একত্রিত করে অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি, তবেই হবে আজকের এই দিবসের সার্থকতা।

বহুজন হিতায়, বহুজন সুখায়। আকাশবাণী, যা পূর্বে অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত ছিল, আজ আকাশবাণী, যা ভারতের একটি সরকারি সম্প্রচার সংস্থা। এটি প্রসার ভারতীর একটি অংশ। আকাশবাণী শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ হল আকাশ থেকে আশা বাণী বা দৈববাণী। 1936 সালে এমভি গোপালস্বামী তার মহীশূরের বাসভবনে একটি বেতার কেন্দ্র স্থাপন করেন এবং সেখানে আকাশবাণী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। 1956 সালে অল ইন্ডিয়া রেডিওর আনুষ্ঠানিক নামকরণ করা হয় আকাশবাণী। আকাশবাণী ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রেডিও সম্প্রচার সংস্থা। আকাশবাণী শব্দটি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মগ্রন্থে স্বর্গ এবং পৃথিবীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে আকাশবাণীর উল্লেখ রয়েছে। আকাশবাণী বর্তমানে দেশ জুড়ে আঞ্চলিক এবং জাতীয় উভয় প্রকার অনুষ্ঠানমালা সম্প্রচার করে। এটি বিভিন্ন ধরনের বিনোদন, শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আকাশবাণী আবেগের কথা বলে। এটি শুধুমাত্র একটি রেডিও স্টেশন নয়, এটি অনেকের কাছে আবেগের একটি অংশ। বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী, তাদের কাছে আকাশবাণী এক নস্টালজিয়ার নাম। এটি তাদের শৈশব, তারুণ্য এবং জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে জড়িত। সবশেষে বলতেই হয়, আকাশবাণী ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বহুজন হিতায়, বহুজন সুখায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালেতে। আজ সকাল অনুষ্ঠানে এবারে আমরা জানব পরিবেশ সুরক্ষা বিষয়ক একটি বিষয় নিয়ে। পরিবেশ সুরক্ষা আজকের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ সুরক্ষা বলতে বোঝায় পরিবেশকে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা। এর মধ্যে রয়েছে দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, বনভূমি ধ্বংস, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি। এই সুরক্ষার জন্য ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পরিবেশ সুরক্ষার মূল লক্ষ্য হল প্রকৃতির ভারসাম্য বজায় রাখা এবং মানুষের বসবাসের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা। এটিকে একটি সামগ্রিক প্রক্রিয়া হিসেবে দেখা হয়, যেখানে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব কার্যকলাপের প্রচার করা হয়। বিভিন্ন দেশে পরিবেশ সুরক্ষার জন্য আইন ও বিধি প্রণয়ন করা হয়েছে, যার পরিবেশগত ক্ষতি এবং টেকসই উন্নয়নে সহায়তা করে। পরিবেশ সুরক্ষা হল প্রাকৃতিক পরিবেশকে বিভিন্ন মানবিক কার্যকলাপের বিরুদ্ধে রক্ষা করার অনুশীলন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মান হ্রাস, ধ্বংস বা উন্নতায় হ্রাস করে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এগিয়ে আসতে হবে পরিবেশ সুরক্ষায়।

আজকের এই সকালে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কিছু আইনি সচেতনতা সম্পর্কে। বন্ধুরা, ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ 1 জুলাই 1998 সালে আইন বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্তিত্বে এসেছে। রাজ্য সরকার গঠন করেছে মহকুমা স্তরে মহকুমা আইন সেবা কমিটি, যেটি রয়েছে মহকুমা আদালত প্রাঙ্গণে। জেলা আদালত প্রাঙ্গণে রয়েছে জেলা আইন সেবা কর্তৃপক্ষ, হাইকোর্টের জন্য রয়েছে হাইকোর্ট কমিটি এবং রাজ্যস্তরে রয়েছে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ। এই আইন সেবা কর্তৃপক্ষ আইন সেবা কমিটির প্রধান উদ্দেশ্য হল বিনামূল্যে প্রকৃত সুবিধাভোগীদের আইনি সহায়তা প্রদান করা এবং আইন সম্পর্কে জনগণকে সচেতন করা। পাশাপাশি আইনি সহায়তা প্রদান করার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানসহ অবহেলিত অসহায় মানুষের ধারাবাহিক বিচ্ছেদ দূর করাই এই আইন সেবার কমিটির মূল উদ্দেশ্য। জেনে নিন এই কার্যালয়গুলিতে বিনামূল্যে আইনের সাহায্য পরামর্শ কারা পাবেন, কীভাবে পাবেন। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত যে কোনো ব্যক্তি যাদের আয়ের ঊর্ধ্বসীমা নেই, যারা ঋণের দায়ী বা অন্য কোনো কারণে বেগার খাটছেন, যে কোনো মহিলা বা শিশু, মানসিক অসুস্থ, কোনোভাবে অসমর্থ ব্যক্তি, সাম্প্রদায়িক জাতিদাঙ্গায়, খরায়, বন্যায়, ভূমিকম্প বা শিল্প বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, শিল্পশ্রমিক যাদের বার্ষিক আয় 1,50,000 টাকার নিচে, ওনারা বিনা পয়সায় পেয়ে যাবেন এই সুরক্ষা কবচ। আইনের পরামর্শ দেওয়ার জন্য রয়েছে উকিল বাবুরা। উকিল বাবুর ফি, সাক্ষীর খরচ, নোটিশ সব দেবে সরকার। আপনারা পেয়ে যাবেন SMS সার্ভিস। এবার জেনে নিন কার কাছে কীভাবে বিনামূল্যে আইনের পরামর্শ বা সাহায্য চাইবেন। রাজ্য সরকার গঠন করেছে মহকুমা স্তরে মহকুমা কমিটি, জেলা স্তরে জেলা কর্তৃপক্ষ, হাইকোর্টের জন্য হাইকোর্ট কমিটি এবং রাজ্য কর্তৃপক্ষ। খোঁজ করবেন, সদস্য সচিবকে একটা দরখাস্ত দেবেন বিনামূল্যে আইনের সাহায্য বা পরামর্শ চেয়ে। ছাপানো দরখাস্ত বিনামূল্যে পাবেন। এ ব্যাপারে আপনাকে সাহায্য করার জন্য উকিল নিযুক্ত রয়েছে। লিগ্যাল এইড উকিল বাবুর খোঁজ করলেই পেয়ে যাবেন এই পরিষেবা। উকিলবাবুকে কোনো টাকা পয়সা দিতে হবে না। সদস্য সচিব হলেন একজন বিচারক, তার সাথে কথা বলুন, তার পরামর্শ অনুযায়ী কাজ করুন। আপনার এলাকায় আইন সেবা স্বেচ্ছাসেবক রয়েছেন, ওনার সঙ্গে কথা বলুন। বন্ধুরা, আজকের তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান আপাতত এখানেই ইতি টানছে। আবারও কথা হবে বিভিন্ন তথ্যাবলী নিয়ে আগামীকাল সকাল 7টায়। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্বনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার চার রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
1: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টকসে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলা লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির দুই পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। দেশের স্থলসীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময় এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার আওতায় গতকাল তিনি ভার্চুয়ালি ত্রিপুরা সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরে নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে। পশ্চিম জেলার রাধাকৃষ্ণ নগরে গতকাল তরল নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেছেন প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, রাজ্যে কৃত্রিম প্রজনন পরিষেবার গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধিতে তরল নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত মানের হিমায়িত বীর্য সংরক্ষণ এবং গ্রাম পর্যায়ে সময়মতো পরিষেবা প্রদানের জন্য নির্বিচ্ছিন্ন তরল নাইট্রোজেন সরবরাহ অপরিহার্য। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের নেতৃত্বে উচ্চশিক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে ত্রিপুরার উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দলটি শ্রী প্রধানের সঙ্গে MBB বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত নতুন সরকারি ডিগ্রি কলেজগুলোর সংযুক্তি সম্পর্কিত সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সূচনার গতকাল 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন তারিখে সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসবপূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের অধীনে 7 কোটি 50 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রসবপূর্ব সেবা পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে গতকাল সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে জুড়ে রক্ষণাবেক্ষণ পদ্ধতি জোরদার করার লক্ষ্যে একাধিক প্রযুক্তি চালিত উদ্যোগ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে NHAI শহরাঞ্চল ও জনবহুল এলাকার নিকাশী ব্যবস্থার যান্ত্রিক রক্ষণাবেক্ষণ এবং স্বয়ংক্রিয় গর্ত ভরাট ও ঝাড়ু দেওয়ার মেশিনের মতো উন্নত সড়ক পর রক্ষণাবেক্ষণ সরঞ্জাম মোতায়েনের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। এতে আরও বলা হয়েছে, আসন্ন বর্ষা মরশুমে জল নিকাশী ব্যবস্থা রক্ষণাবেক্ষণের গুণমান নিশ্চিত করতে তা যান্ত্রিকভাবে পরিষ্কার করা বাধ্যতামূলক। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলন জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনবাড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলোকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর মানোন্নয়নের লক্ষ্যে 562টি কেন্দ্রকে সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার 226টি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত রাবার স্প্রে সম্মেলনে অংশ নিয়ে গতকাল তিনি একথা বলেন। তিনি জানান, রাজ্যে আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নতমানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তি ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে ওয়েলের সুবিধাগুলো তুলে ধরা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, আগামী 3 মাসের মধ্যে 1 কোটি 25 লক্ষ টাকা ব্যয়ে বড়জলা বিধানসভা কেন্দ্রের চিনাইহানি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। গতকাল মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রক্রিয়ার উদ্বোধন করে তিনি একথা বলেন। মেয়র বলেন, এই শ্মশানের পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে পুর নিগম একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। খোয়াই পুর পরিষদ কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে 4 জন যুবককে ওয়ার্ড সচিব পদে নিয়োগপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা প্রমুখ। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে কৈলাসহরের মনুভ্যালিতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারায় আলোকপাত করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আজ থেকে শুরু হচ্ছে। গতকাল ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এখবর জানান। তিনি জানান, এবছর মোট 14টি দলকে দুটি গ্রুপে রাখা হয়েছে। লিগ কাম সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে গতকাল বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যে দিনে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 42.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাংসা সালো ফ্রান্স দে স্লোভাকিয়া নকা সালদকনি বেড়াইমাব থাঙ্গানো বেড়াইমা জরা মন্ত্রীবক্রক ফ্রান্সনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোবাই বখাকনি ককলাম সালাইমাও আসুগানো তাই ভারত ইনোভেটস পান্ডানো চেঙ্গেলিবানো চিব্রিনি সিমি চিদক সালমারি মন্ত্রীবক্রক স্লোভাকিয়া বেড়াইমাব তঙ্গানো বেড়াইমা জরা মন্ত্রীবক্রক রবার্ট ফিকো তাই প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি বাই ককলাম সালাইমাও আজোগানো আবুনি আগুলো ফ্রান্সনি এবিয়া আউলি জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাকানী ককতঙ্গ মন্ত্রীবক্রকনি হাকতনি হাকুং আরি মানৈতাই লাইসুনাই রকনি সেপনতেই কাহামতাই নাইমথাংরনা তৈয়ী দিল্লি কতাল ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমুংন চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারাক সালো অ কতাল কুক তাং সেপ লামুংন চেঙ্গেরেখাব ভার্চুয়াল তৈ ত্রিপুরানী সিপাহী জলা হাঙ্করনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হাখলানি এলপিএমএস নি সেপ সাপনতে মেঘালয়নি দাউকি হাকুং খোলা ও কতাল নামজাক টংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী শাখা অ ডিজিটাল থারমুং আরিনি সামুঙ্গ কাহামতে নাইমথাঙ্গ রাগরেওয়ানো প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযাননি বিসিসি পুঙ্খা আবনোদগৈ বরৈতে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী শাখা অচেতন থাংনাই বিশি কবাঙ্গ রাসায় রাসায় শাক দেরি আব্রী রগ্ন জরাও শাক খাম চেরি নাইমা সেব তাই কাহাম কুক বুমানি শাক খাম সেব রুমানি বিশিংতে বুমা অংমাব নাংমানি বারজা ইয়াসাখা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযাননি বিসিসি পুংমানোরগৈ মিয়া সিপাহী জলা হাঙ্করনি যত শাক খাম নগ আলাইদা সামংবতাং লুয়াজি জাখা সোনামুড়া সামাজিক স্বাস্থ্য সেন্টারব শাক দেরিয়া ব্রী রকনি বাকি আলাইদা শাক আমজক নাইমানি লগে শাক দেরিয়া রকন চামুং কাহাম শাক হামনতি হজাক মুংনি কক্লাম রক সালাইরা জাখা হাস্তেনি কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মনি তুইদুল মুম্বাই কুচুগ্রং মাইকুংনি বদল দলসা মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালাইখা ত্রিপুরানী কুচুগ্রংনি বাবাইও হামকাইনতি জুদা জুদা নাকুকমানি ককনতি কক্লাম সালাইকা অ আদং বদল রক মজাং প্রধান বাই এমবিবি রংনক ইউংনি বিশিঙ্গ তাবুক কতাল হাপাংনি ডিগ্রি রংনক কতর রকন মানজুমানি নতুই জুদা জুদা জংজালিয়া কাকরেনা নতুই ককলাম সালাইখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা বুসকাং তালথামনি বিশিং খকসা রজাক নৈচিপা রাসাই রাংসবাইয়ী বরজলা বিধানসভা কেন্দ্রব সিনাইহানি সীমালংখলা চং ফেরাংনি থাপা আচুক রজাগানো মিয়া অ সীমালংখর্ন নাইথগ্রুমুংনি সামুংন চেঙ্গি অকগ্ন শাখাব বতেই বশাখা রাজাখর আগরতলানি সিনাইহানি সীমালংখরনি তাংবেক্রে ফামক্রাইতে কতাল সেববাই মানজুনানো নাহারৈ আগরতলা পুর নাইক্রাই নাংমানি ইয়াপ্রি নাহারৈ টঙ্গ এমপি রাজীব ভট্টাচার্য শাখা রাবারন কিতিংগৈ স্নামখরনি বিশিংতৈ ত্রিপুরানী রাংথংনতেই বক্রাক খাইনানি লাম তঙ্গু মিয়া আগরতলানী প্রজ্ঞাভবন সংসাজাক রাবার স্প্রে সম্মেলন ব অ

কক সাকা বসাকা কেরালানি উলনো হাকতনি বিশিঙ্গ রাবার মান থকমা হাস্তে হেনই ত্রিপুরাও কতালকুক স্মোক হাউস আসুগ্রবই কাহামকুক রাবার সিট নামনানি সাকা ফান বক্সিং জাকা আবনি লগে রাবার কাটতে রাবারনি মানে রক রহরনানি সাকাও বসাকথার জাকা হদা হামক্রাইতে হদা রং নাইকুংনি মন্ত্রী তিংকুরাই মিয়া তাংনক কতর ককমা থুমনাই রকনি থুমসাকা হাস্তেব খুংসারা আঙ্গনওয়ারি সেন্টার নো ইংলিশ মিডিয়াম খ্লাইজাকা আবনকারী আঙ্গনওয়ারি সেন্টার রকনি মারি কাহাম খ্লাইনানি বাকে খুংবারা দক চিনই আঙ্গনওয়ারি সেন্টার নো চুকজাক আঙ্গনওয়ারি সেন্টার হই হামক্রাই খ্লাইজাকা বতেই বসাকা জনজাতি আমচাইও হামক্রাই তুবুনানি বাকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান তাংবতাঙ্গ জনজাতি কবাং আমচাইও হাস্তে হাপাং খুং নই রানই চিদকতাল আঙ্গনওয়ারি সেন্টার চল খ্লাইকা ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা সালন রগে ত্রিপুরা চা বা খামক্রাই সমিতিনি চেতন বাই কয়লা শহরনি মনোবেলিও মিয়া পান্ডা কাইসা সংসার জাখা পান্ডা শিরিং তঙ্গই খুলুমুং ইয়াফার মুক্তে ভগবান বিরসা মুন্ডানি লাংমাতেই সামুংনতেই কক নারখা নারওয়াই রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমাও তিনি নিশিমি চেংজাগানো মিয়া ফুটবল মথানি হাবানগ ককতমা থুমনাই রকনি থুমো মথানি তাংরা অমিত চৌধুরী অ ককতমানো রেখা বসাকা তাকলাই বিশিব বদল দল চিব্রইনো তুই থংমুং অঙ্গানো গ্রুপ কনৈয় বদল রক তনি জাখা লীগ কাম সুপার লীগ নি সেভ বাই চ্যাম্পিয়নশিপ অঙ্গানো বেবাক থংমুং নো উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসার জাগানো তাবুক নো বার্তিবানী ককতমা ত্রিপুরাতেই সিকিম নখবই বেবাক সালচি সালকা আমচাইও মিয়া ওয়াতেই হাপাইকা আবুবাই অ তালনি চিবা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগ থামচিনি সিমি বাচি কিলোমিটার দবই নকবার ফাইমা বাইবাকসা গবাং ওয়াতেই বাউই মানো হনই হজাক মুংরেখা ভারতনি নবাতিবার নাইখুং ইয়াঙ্গ আগরতলা নবাতিবার নাইখুংনি বখাকতেই সাজাকা বসকাং দামনি চিবরিও হাস্তে ও শালনি সাকানি তুমারি থামচি থাম ডিগ্রি তাই নৈচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আইচুক বখাকো তিনি খামানি তুমারি তংমানি নৈচি থাম দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামই সতী থামচি জরা ওয়াতে ওয়াকা ব্রিচি নই দশমিক নই মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামই সতী ব্রিচি বাবো

এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ। এরও অবৈত পরে শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মিলনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:47 হয়ে 19 সেকেন্ড। শুরু হচ্ছে গীতালি অনুষ্ঠান। শুনুন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মন্দিরা দে সরকার।

0: এরকম শুনলেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘুরতে এখন সময় সকাল 8:15 হয়ে 40 সেকেন্ড। শুরু হচ্ছে আজকের কবিতা, শুনুন। উদয়পুর কিরজি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সুমন্ত্রন মজুমদারের কবিতা পাঠ।
1: নমস্কার, আজ আমার পরিবেশনায় কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ব্ল্যাক মার্কেট। হাত করে মহাজন, হাত করে জোরদার, ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পোদ্দার, গরিব চাষিকে মেরে হাত খানা পাকালো, বালিগঞ্জিত বাড়ি খান ছয় হাঁকালো, কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব, একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, বিসীমানা মারায় না তাই কাক পক্ষী, বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না, এমনি করে বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল, বললেন চাকরকে, কি রে বেটা কি ব্যাপার, এত টাকা লাগে কেন, বাজারেতে রোজকার, আলু 3 টাকা শের, পটল 15 আনা, ভেবেছিস বাজারে কিছু বুঝি নেই জানা, রোজ রোজ চুরি তোর, হত ভাগা বজ্জাত, হাসছিস, এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হুরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি, ধন্যবাদ।
0: এতক্ষণ শুনলেন আজকের কবিতা অনুষ্ঠানে সুমন্ত্রন মজুমদার তার পাঠ করা কবিতা, উদয়পুর কিরজি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এবারে শুনুন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি, শিল্পী পূরবী দত্ত।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দোলন চাপ অনুষ্ঠানে নজরুলগীতি। শিল্পী ছিলেন পুরবী দত্ত। দোলন চাপ অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী বিলোনিয়া। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 8:30 হয়ে 20 সেকেন্ড। শুরু হচ্ছে ছোট্ট সোনাবন্ধুদের প্রিয় অনুষ্ঠান শিশুমেলা। আজকের পরিবেশনায় রাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ বসে পড়লাম ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে সবার প্রিয় অনুষ্ঠান শিশু মেলায়। আজকের অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, কবিতা এবং গান নিয়ে। আজকের পরিবেশনায় রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানের শিল্পীরা রয়েছে শ্রাবণী গোপ, সায়ন্তিকা চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, দেবস্মিতা বণিক, অয়নাভ দাস, স্বস্তিকা সাহা, শর্মিতা দত্ত। আজকের অনুষ্ঠানের প্রথম ছোট্ট শিল্পী শ্রাবণী গোপ।

বাহ, ভীষণ ভালো। এতক্ষণ শুনলেন ছোট্ট সোনা বন্ধুদের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশনায় ছিল রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমি ছোট্ট বন্ধুরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরকম শুনলেন ছোট্ট সোনা বন্ধুদের প্রিয় অনুষ্ঠান শিশুমেলা। উপস্থাপনায় ছিল রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির ছোট্ট বন্ধুদের পরিবেশনা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে।

32 সেকেন্ড শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান গানে গানে।

গান গানে আসুন। আজকের প্রথম গানখানি শুনবেন সাদেক ছবি থেকে, দ্বৈত কণ্ঠে গিয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং মনহার উদাস।

শ্রোতা বন্ধুরা, গানে গানে আসরে গানখানি শুনলেন ফুল আর অঙ্গার ছবি থেকে। দ্বৈত কণ্ঠে ছিলেন কুমার শানু এবং সুজাতা গোস্বামী। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবি থেকে।

শুনবেন সাজন ছবি থেকে এই গানখানি, শোনাবেন এসপি বালাসুব্রমণিয়াম।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান গান গানে আসলে। এবার গানখানি শুনুন অভরা অঙ্গারা ছবি থেকে। এই গানখানি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং ইয়াদ রহমান।

গান শুনলেন আনারি ছবি থেকে। শিল্পীরা ছিলেন সদনা সেরগম এবং উদিত নারায়ণ। আপনারা শুনছেন গানে গানে আসরে হিন্দি ছায়াছবির গান। এবারের ছবি ফিতুর, দ্বৈত কণ্ঠে গিয়েছেন নীতিমোহন এবং অরিজিৎ সিং।

শ্রোতা বন্ধুরা, সায়রা ছবির পর শুনলেন রবনে বানায়া জড়ি ছবি থেকে। এই গানখানির শিল্পী ছিলেন রূপকুমার রাথোর। অনুসারে সবশেষ গানখানি শুনুন স্যাটেলাইট ছবি থেকে, কণ্ঠ দিয়েছেন পরিজিৎ সিং।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশবন্ধুরা অনুষ্ঠানে দেশমাতৃকার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশমাতৃকার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 10:30 হয়ে 20 সেকেন্ড। শুরু হচ্ছে স্মৃতিসুধা অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ কথা বলবেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক শ্রী বিষ্ণুপদ চক্রবর্তী।

0: নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্মৃতিসুধা অনুষ্ঠানে। আজ আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করে দেব যিনি অনেক গুণে গুণান্বিত এবং আমার ব্যক্তিগতভাবে আমার এবং বিলোনিয়ার পরম শ্রদ্ধেয় অন্যতম ব্যক্তি, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বিষ্ণুপদ চক্রবর্তী মহোদয়। নমস্কার স্যার, আপনাকে
1: নমস্কার।
0: আমার সামনে একটা দলিল আছে, অর্থাৎ একটা কাগজ দেখতে পাচ্ছি যেটা বিলোনিয়া রেডিও স্টেশন থেকে আপনাকে দেওয়া হয়েছিল, অল ইন্ডিয়া রেডিও বিলোনিয়া থেকে। সেখানে এটা দেখতে পাচ্ছি যে 13/11/92 এই ডেটে আপনাকে চিঠিটা ডেসপাস করা হয়েছিল। সেখানে দেখতে পাচ্ছি আপনাকে ওই দিন, অর্থাৎ 13/11/92 একটা রেকর্ডিং রাখা হয়েছিল এই জায়গাতেই। ঠিক আপনি এখন যে জায়গায় বসে আছেন, যে রুমে বসে আছেন, 12টার সময় আপনাকে রেকর্ডিং এর জন্য সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই বিলোনিয়া রেডিও স্টেশন আপনি নিশ্চয়ই অবগত আছেন বা আমরা সবাই জানি যে 28 অক্টোবর সেখানে উদ্বোধন হয় 1992 সালের। দাবি অনুসারে এবং অ্যাজ পার রেকর্ড সেখানে আপনি বিলোনিয়ার এই যে বেতার কেন্দ্র, অর্থাৎ এই প্রসার ভারতীর, এখন প্রসার ভারতী, তার প্রথম টকার, কথাটা কি সত্যি?
1: হ্যাঁ, আমি অনেকটা এই খবরে
0: হ্যাঁ
1: রোমাঞ্চিত বোধ করছি,
0: হ্যাঁ,
1: এবং গর্ব অনুভব করছি। আমি একজন খ্যাতনামা শিল্পীও নই, তা সত্ত্বেও আকাশবাণী এই বিলোনিয়া কেন্দ্রের প্রথম টকার হওয়ার ভাগ্যটা পেয়েছি।
0: আচ্ছা, অর্থাৎ আপনাকে ওই দিনেই আসার জন্য বলা হয়েছিল, এবং বিষয়টা কি ছিল তখন, যে বিষয়ের উপর আপনি প্রথম বিলোনিয়া রেডিও স্টেশনে টকার ছিলেন, সাবজেক্টটা কি ছিল?
1: সাবজেক্টটা একটা শিশু দিবস উপলক্ষে,
0: আচ্ছা,
1: চাচা নেহরুর, মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে ছোটদের নিয়েই একটি বার্তা।
0: আচ্ছা,
1: আর উনি শিশুদের খুব ভালোবাসতেন, তার উপর ভিত্তি করে কিছু কথা বলার সৌভাগ্য বা সুযোগ আমার সেদিন হয়েছিল। আমি ধন্যবাদ জানাই আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের সেদিনের প্রোগ্রাম এক্সিকিউটিভ, উদ্যোক্তা সবাইকে।
0: আসলে আমাদের এই অনুষ্ঠানটা হলো মানে স্মৃতিকে তুলে আনা, অতীতের স্মৃতিকে তুলে আনা। সেদিক থেকে আমরা আজকের এই অনুষ্ঠান শুরুতেই যে স্মৃতিটা আমরা তুলে আনলাম, এই যে বিষয়টা, বিলোনিয়া রেডিও স্টেশনের আপনি প্রথম টকার ছিলেন, ওই সময়টা আপনার কাছে কেমন রোমাঞ্চকর ছিল যখন চিঠিটা পেলেন?
1: অবশ্যই,
0: আমন্ত্রণপত্রটা
1: পেলেন? আমন্ত্রণপত্র পেয়ে তো আমি আকাশ থেকে পড়লাম, এ তো অনেকটা বড় পাওয়া।
0: বড় পাওয়া,
1: যদিও রেডিওর সাথে আমাদের সংযোগ বা আমার পরিবারের সংযোগ সেই
0: তখন তো আপনার শিক্ষা জীবন মোটামুটি, অর্থাৎ স্কুলের গণ্ডি, তারপরে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি, এগুলো শেষ হয়ে গেছে,
1: অতিক্রম করে ফেলেছি।
0: আচ্ছা,
1: বেকারত্বের জীবন চলছিল, এদিক ওদিক চলছিল।
0: আচ্ছা,
1: আকাশবাণী তো আসার সুযোগও হয়েছিল, মাঝে মধ্যে আসতাম, দেখতাম, বা কলকাতা আকাশবাণী সেন্টারও যাওয়ার সুযোগও হয়েছিল। তাই রেডিও এবং আকাশবাণীর প্রতি একটা গভীর টান আমি বরাবরই উপলব্ধি করতাম।
0: একটা বিশেষ আবেগ ছিল আপনার?
1: আবেগ ছিল।
0: আচ্ছা,
1: সেই আবেগটা শুধু এই আমার নয়, আমাদের গোটা পরিবারের। আর সেটা কারণটা হচ্ছে আমাদের বাড়ির যে রেডিওটা এখনো আছে।

0: আচ্ছা,
1: যেটা 59 বছর ধরে চলছে, এখনো জীবিত।
0: হ্যাঁ, এই যে প্রসঙ্গক্রমে যদি বলে থাকি, আমার কাছে আরেকটা দলিল আছে, যেটা 31-1-1968,
1: হ্যাঁ,
0: ওই সময়ে আপনার বাবা শ্রদ্ধেয় জগৎবন্ধু চক্রবর্তী, ওনার নামে একটা লাইসেন্স দেওয়া হয়েছিল, কথাটা কি সত্যি?
1: কথা সত্যি, সেদিনই আগরতলার, সেই দিন আগরতলার বিখ্যাত দোকান মিটারসেন, সেই দোকানটা এখনো আছে হরিগঙ্গা বসাক রোডে।
0: আচ্ছা,
1: সেখান থেকে আমার বাবা
0: রেডিওটি
1: কিনেছেন, চার ব্যান্ড।
0: তখন রেডিও চালানোর জন্য, অর্থাৎ বাড়িতে রেডিও রাখার জন্য, এই যে বিনোদনমূলক একটা যন্ত্র, এটা রাখার জন্য তখন লাইসেন্স রাখতে হতো,
1: লাইসেন্স দিতে হতো, এবং বছরে 15 টাকা
0: এবং কর হিসেবে দিতে হতো।
1: হ্যাঁ, কর হিসেবে দিতে হতো, বিনোদন কর হিসেবে, এবং সেটা আমরা পোস্ট অফিস আমার বাবার জমা দিতেন।
0: আচ্ছা, বাহ, সত্যি একটা, মানে মানে কি বলবো, এই সাধারণ মানে বিষয়টা এখনকার প্রজন্মের কাছে অনেকটা আপনার গল্পের মতো মনে হবে। মানে রেডিও, অনেকে তো আমরা রেডিও থেকে দূরে সরে যাচ্ছি, একটা অংশ, সবাইকে বলছি না, এখনো রেডিও জনপ্রিয়তা ভীষণভাবে আছে, ভীষণভাবে, এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে এই মাধ্যমটাকে মানুষের কাছে আরো কাছাকাছি পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। তো সেদিক থেকে রেডিওটা সবসময় গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে এই যে রেডিও চালানোর ক্ষেত্রে যে ট্যাক্স দিতে হতো, বিষয়টা সত্যি একটু অন্যরকম নয়?
1: সেই সময়ে ভারতবর্ষের অর্থনীতির ভিত্তি তো সবই গঠন, এবং ভারত স্বাধীনতা লাভ করেছে 1947 সালে, প্রজাতান্ত্রিক হিসেবে তার যাত্রা শুরু 1950 সালের 26শে জানুয়ারি থেকে।
0: সেই
1: একটা পরাধীন দেশ 200 বছর শাসনে ছিল, অর্থনৈতিক ভিত্তি মজবুত ছিল না, এবং সেই সময় ভারত আর গুটি গুটি পায়ে অর্থনৈতিক প্রগতির পথে এগিয়ে চলছে, আর রেডিও সে সময় সহজলভ্য ছিল না মানুষের, সাধারণ মানুষের কাছে রেডিও তখন
0: একটা, রেডিও থাকা, সাইকেল থাকা, মানে
1: বিশাল বিষয়। আমাদের যে রেডিওটা আমরা কিনলাম, এটা 4 ব্যান্ডের।
0: আচ্ছা,
1: এটা আর্থিং সিস্টেম আছে, এরিয়াল সিস্টেম আছে,
0: এরিয়াল সিস্টেম,
1: এবং দুটো সংযোগেই এই রেডিওটা চলতো, এবং রেডিওটা অনেক দিন ধরে চলছে, এখনো চলছে,
0: এখনো সেটা মানে
1: এখনো অ্যাক্টিভ আছে, এখনো শুনি আমরা।
0: বাহ,
1: এবং তার জন্য আলাদা একটা ঘর করা আছে, আমরা বক্সে রাখি,
0: আচ্ছা,
1: যাতে যত্নে থাকা যায়,
0: যত্ন থাকে, শাটারিং সিস্টেম। আগে যে সমস্ত আমরা দেখতে পাই, কিছু টিভি ছিল, ওইগুলো শাটারিং সিস্টেম ছিল বা বক্সে রাখা হতো, এই রেডিওটাকে আপনারা সেভাবে রেখেছেন?
1: সেভাবে রেখেছি, এবং সেটা বক্সে আছে,
0: যখন যার মনে হয় শুনবে, আবার শুনে আবার সেটাকে বদ্ধ করে রাখবে,
1: বক্সে রাখা হয়।
0: বাহ, আচ্ছা, এই এই যে রেডিও, এই বিষয়ে তো আপনাকে বিশেষভাবে, অর্থাৎ বিলোনিয়া শ্রোতা হিসেবেও আপনাকে পুরস্কৃত করা হয়েছিল।
1: হ্যাঁ হ্যাঁ, আকাশবাণীতে রেডিওটি প্রায় মাস দেড়েক ছিল, যাতে সাধারণ মানুষ দেখতে পায়, এই
0: প্রদর্শনী করা হয়েছিল,
1: প্রদর্শনী করা হয়েছিল আকাশবাণী বিলোনিয়ার সৌজন্যে, সেটা সম্ভব হয়েছে,
0: এবং এই বিষয়ে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
1: হ্যাঁ, সার্টিফিকেট আমি সবচেয়ে বড় কথা, যে আমজনতারা রেডিওটাকে দেখল, রেডিওর যে গ্রহণযোগ্যতা এবং সেই সময় থেকে আছে, এবং সেই পুরনো টিভি অ্যাক্টিভ হিসেবে আছে। শুধু তাই নয়, এই রেডিওটা ছবি এবং তার খবর আকাশবাণী বেতার কেন্দ্র তো বটেই, দূরদর্শনও, আগরতলা দূরদর্শন সম্প্রচার করেছে এবং রেডিওটাকে দেখিয়েছে।
0: বাহ, খুব ভালো একটা সংবাদ সত্যি। এই যে আমাদের আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ এই যে স্মৃতিসুধা নামটা, যথার্থই মনে হয় সমার্থক হলো। এই যে এত পুরনো স্মৃতিগুলো আমরা তুলে আনছি আপনার মাধ্যমে, জনগণ, আমাদের দর্শক শ্রোতা, সম্মানীয় দর্শক শ্রোতা যারা আছেন, সেগুলো জানতে পারছেন, বুঝতে পারছেন, এই যে অজানা কথাগুলো ওনারা জানতে পারছেন, এর জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
0: এরপরেও এবার জানতে চাইব একেবারে ব্যক্তিগতভাবে, যে আপনার বেড়ে ওঠার শৈশব কোথায়?
1: আমার বেড়ে ওঠার শৈশব এই দক্ষিণ ত্রিপুরা জেলাতেই।
0: আচ্ছা,
1: এই দক্ষিণ ত্রিপুরা জেলার প্রান্তিক শহর সাব্রুম।

0: আচ্ছা
1: আমার জন্মস্থান।
0: আচ্ছা
1: আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, চাকরি সূত্রে বাবা বিভিন্ন স্থানে বদলি হয়েছেন, আর সেই সূত্রেই আমার জন্ম প্রথম যে জন্মস্থান আমি জন্মেছি সাব্রুম, এই প্রান্তিক শহরে আমার বেড়ে ওঠা সেখান থেকে।
0: আচ্ছা, শিক্ষা জীবন কোথা থেকে শুরু হয়?
1: শিক্ষা জীবন আমার বাবা বদলি হলেন ত্রিপুরার আরেকটি প্রান্তিক শহর খোয়াই শহরে।
0: খোয়াই শহরে? আচ্ছা,
1: খোয়াই শহরে।
0: উনি কোন ডিপার্টমেন্টে ছিলেন?
1: আমার বাবা সমবায় বিভাগে ছিলেন।
0: সমবায় বিভাগ? আচ্ছা।
1: উনি চাকরি জীবনে উনি 11 বার বদলি হয়েছেন, আর যার ফলে ত্রিপুরার প্রায় সব ক্ষেত্রেই উনার পদচারণ হয়েছে।
0: আচ্ছা।
1: আর রেডিওটা সেইভাবেই,
0: ওই রেডিওটাকে সঙ্গে সঙ্গে যেত,
1: সঙ্গে সঙ্গে চলেছে, এবং রেডিওটা কেনা হয়েছে আমরা খোয়াই থাকাকালীন।
0: খোয়াই থাকাকালীন? আচ্ছা।
1: এবং খোয়াই থেকে
0: তখন আপনার বয়স কত ছিল?
1: তখন আমরা বয়স 7 কি 8 হবে,
0: 7 থেকে 8 হবে। আচ্ছা।
1: আমি খেলছিলাম খেলার মাঠে বিকেলে।
0: আচ্ছা।
1: বাবা বড় বাক্স নিয়ে হাজির, মাঠে খেলছিলাম আমি আমার বন্ধুদের নিয়ে বিকেল বেলা, পড়ন্ত বিকেল, শীতকাল তখন।
0: আচ্ছা।
1: বড় বাক্স নিয়ে বাবা আসছেন, আমি প্রথমটা বুঝতে পারিনি, তা আমার বন্ধুরা বললো রেডু আসছে, রেডু রেডু। তো এই রেডু যখন বাড়িতে যখন সবাই চলে গেল, খেলার বন্ধ, কেউ আর খেলবে না, রেডিওটাকে দেখবে,
0: রেডিওটাকে দেখবে, মানে তখন রেডিও থাকা মানে তো বিশাল ব্যাপার।
1: তো এই রেডিওটাই দেখলো,
0: নিজেদের মধ্যে, নিজের মধ্যে যে বাড়িতে থাকবে ওদের মধ্যে একটা মানে খুব বিশেষ আবেগ কাজ করে। হ্যাঁ, তারপরে অনেকের মধ্যে একটা মানে এই যে রেডিও আছে এটা নিয়ে একটা অন্যদের কাছে একটা বিশেষভাবে পরিচিত হতে চায়, এরকম একটা আমরা যা দেখেছি, দেখিয়েছি আমার শৈশবে অন্তত, যাদের বাড়িতে দূরদর্শন অর্থাৎ টিভি ছিল, হ্যাঁ ওদের একটা তখন আমাদের বা আমার টিভি কেনার সামর্থ্য ছিল না বা অনেকেরই ছিল না, হ্যাঁ যাদের ছিল সেরকম ভাবে আমরা ওদের বাড়িতে যেতাম, তখন এই রেডিওটা আপনার রেডিওটা দেখা বা আপনাদের রেডিওটা দেখার জন্য পাড়ার অনেকেই এসেছিলেন,
1: অনেকে আসতো। আর অনুষ্ঠান সেই সময় তো আকাশবাণী বলতে কলকাতা,
0: কলকাতা,
1: কলকাতাটাই আমাদের কাছে সহজলভ্য ছিল, বাংলাদেশও আসতো। তো বেশ বড় করে এই যে বেশ মনে পড়ে, শুক্রবারের নাটক, বুধবারের যাত্রা, প্রতিদিন সন্ধ্যাবেলায় কলকাতার বড়বাজারের বাজার দর,
0: আচ্ছা
1: বেশ বড় বড় করে, এগুলো এখনো রোমাঞ্চ জাগে। আর সেই সাথে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রণবাস সেন, এই নামগুলো আমাদের তখন থেকে শোনা,
0: তখন থেকে শোনা।
1: এরা কি চমৎকার ভাবে না সংবাদ তত্ত্ব পরিবেশন করতেন,
0: ওদের শব্দ চয়ন,
1: শব্দ চয়ন চমৎকার, আর সেই রেডিওটাকে অন্য মাত্রায় পৌঁছে গেছে।
0: এবং এই যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, আমি একটু সংযোজন করতে চাইব যে যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার সময় বা তার প্রাক মুহূর্তে, ওই সময়গুলোতে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে উনি এই যে রেডিওর মধ্য দিয়ে তার ওনার কণ্ঠস্বর সংবাদ, এই যে আপনার পড়া বা সংবাদের মধ্য দিয়ে একটা বিশেষ বার্তা ছড়িয়ে দিতে পেরেছেন তখন
1: চমৎকারভাবে। ওনারা উনি যেভাবে তথ্য পরিবেশন করেছেন, সেই সাথে আরেকটা ব্যক্তির নাম না বললে খুব অন্যায় হবে, প্রণবেশ সেন,
0: প্রণবেশ সেন
1: গ্রেট স্ক্রিপ্ট রাইটার,
0: স্ক্রিপ্ট রাইটার,
1: উনি লেখা, ওই লেখাটাকে প্রাণবন্ত, প্রতিটা শিরায় শিরায় যেমন আমাদের লোম খাড়া হয়ে যাচ্ছে, মনে হয় আমরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। 71-এর যুদ্ধ উন্মাদনা শুধু বাংলাদেশের মুক্তিবাহিনীকে আন্দোলিত করেছে, উৎসাহিত করেছে দেশের, সেই দেশের সংগ্রামে, পাশাপাশি সেদিন আমাদের ভারতীয় বসবাসরত নাগরিকরাও অনুপ্রাণিত হয়েছেন।
0: তো এইটুকুলো আপনার আছে রেডিও সম্পর্কিত কথাবার্তা, আপনার শিক্ষা জীবন মানে আপনার জন্মস্থান হলো সাব্রুম, তারপরে যে পরবর্তী সময়ে শিক্ষা জীবন শুরু হয়েছে,
1: শিক্ষা জীবন আমার ওই খোয়াই শহরে,
0: খোয়াই শহরে,
1: এবং সেই স্কুলটা এখনো আছে, সুবিশুনতি,
0: আচ্ছা,
1: উসম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছিল, এখন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, তার পাশেই ছিল প্লেন ঘাটে,
0: প্লেন ঘাটে।

0: প্লেনের উঠানামা আমরা দেখতাম।
1: আচ্ছা,
0: প্লেন চড়া সৌভাগ্য আমাদের হয়েছে সেই কারণে।
1: আচ্ছা, বাধা ধরার নিয়ম ছিল
0: না তখন? বাধা ধরা ছিল না, কোন রকম পুলিশ টুলিশ কিছুই ছিল না, কোন সিকিউরিটি, ভিতরেও ঢুকতে পারতাম। আমরা যেহেতু স্কুলের ছাত্র, মাঝে মাঝে বইপত্র উপহার দিত, মাঝে মাঝে চকলেটও আমাদের উপহার দিত
1: কর্তৃপক্ষ তখন।
0: হ্যাঁ দিত, সব ওপেন, ছোট ছোট বিমান নামত, সেই বিমানটা আগরতলা, খোয়াই, কমলপুর, কল্লাসর হয়ে কলকাতা।
1: আচ্ছা আচ্ছা, বাহ। তো এরপরে বিলোনিয়ায় কবে আসলেন?
0: তারপরে আমার বাবা বদলি হয়ে যান খোয়াই থেকে কুমারঘাট। আমরা যে একাত্তরে যে যুদ্ধের কাহিনী সেটা আমাদের খোয়াই থেকে।
1: খোয়াই থেকে, আচ্ছা। আপনার কলেজ?
0: কলেজ এই বিলোনিয়াতে।
1: বিলোনিয়াতে
0: তখন বাবা আবার বদলি হয়ে আসেন বিলোনিয়াতে চাকরি সূত্রে।
1: আচ্ছা,
0: আর সেই থেকে আমার বিকি স্কুলে পড়াশোনা করি, বিকি স্কুল থেকে বিলোনিয়া কলেজ। সেই সময় বিলোনিয়া কলেজ নাম ছিল, এখন বর্তমানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, সেই সময় বিলোনিয়া কলেজ নামে প্রতিষ্ঠিত। এই বিলোনিয়া কলেজে আমার পড়াশোনা।
1: পড়াশোনা, আচ্ছা।
0: তারপর ছুটে যাই
1: উচ্চশিক্ষার
0: জন্য কলকাতায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সেখানেও থাকার সৌভাগ্য হয়েছিল হোস্টেলে, যে হোস্টেলটা একটা অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়ির একটা অংশ। অর্থাৎ রবি ঠাকুর যেখানে বড় হয়ে উঠেছেন, সেই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের যেই প্রাসাদ, সেই প্রাসাদের একটা অংশ ছিল ছাত্রাবাস, হোস্টেল।
1: আচ্ছা,
0: সেই দিক থেকে অনেকটা ভাগ্যবান মনে করছি।
1: এই যে আপনি সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, শুধু বিলোনিয়া নয়, ত্রিপুরার একটা সুপ্রতিষ্ঠিত নাম বিষ্ণুপদ চক্রবর্তী, এবং ওনাকে সবাই একজন প্রবন্ধকার, সাহিত্যিক হিসাবে, বিশেষ করে আলোচক হিসাবে আমরা চিনে থাকি। এই যে সাহিত্যের সঙ্গে আপনার কবে বসত, বা এটার প্রতি দুর্বলতা কিভাবে আসলো?
0: এটার প্রতি দুর্বলতা ইউনিভার্সিটি থাকাকালীনই হয়েছে।
1: আচ্ছা,
0: বড় বড় ব্যক্তিত্বদের সান্নিধ্য আমি পেয়েছিলাম, রমানঞ্জন মুখোপাধ্যায়, রমাপ্রসাদ চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্কর, সাহিত্যিক শঙ্কর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসু, সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়। আমি যেই সময়টার কথা বলছি, সরাসরি আমি বই মেলাতেই ওরা যেভাবে আপনি পাশাপাশি বসে আছি, সেরকম পাশাপাশি
1: এই মুহূর্তে, মানে সত্যি আমি, আমার কাছে রোমাঞ্চিত মনে হচ্ছে না, এই ব্যক্তি বা ব্যক্তিগণের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, আপনি তাদের সঙ্গে সাহিত্যের ক্ষেত্রে তাদের সঙ্গে ভাব বিনিময় হয়েছে,
0: স্পর্শ
1: করেছে।
0: এবং বই মেলায় আমরা তখন লোটা কম্বল দেশপুর থেকে বেরোচ্ছিল সঞ্জীব চট্টোপাধ্যায়ের, সমরেশ বসু, সমরেশ মজুমদার, এরা সবাই ছিলেন, বুদ্ধদেব বসু ছিলেন, সাহিত্যিক শঙ্কর ছিলেন, এরা সবাই একই টেবিলে, যেমন সমস্ত, যেমন এর নক্ষত্র মন্ডলী, এর গ্যালাক্সি, তাদের সামনে আমরা বসে আছি, আলোচনা চলছে, প্রশ্ন চলছে, আপনি ওই চরিত্রটা আনলেন, ওই চরিত্রটাকে আপনি চিনেন? উনি বললেন, চিনি, কথা বলেছি। আমরা অবাক হয়ে থাকতাম, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন সাহিত্যিককে দিচ্ছেন। সেই ক্ষেত্রে শুধু তাই নয়, আরও সাহিত্যিক, অন্য এই যে অভিনেতা অনুপ কুমার, উৎপল দত্ত,
1: ও,
0: এরা নাটকের ক্লাস করছেন, পাশাপাশি বসে আছি, সৌভাগ্যটা জোড়াসাঁকোর বাড়ি থাকাতেই হয়েছে, এই জন্য অনেকটা ঋণী। আমি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ওই কাছাকাছি ছিলাম বলেই।
1: সেই আপনার জীবনে এমন কোন ঘটনা স্যার যেটা এখনো আপনাকে ভীষণভাবে নাড়ায়, এমন কোন ঘটনা
0: আছে? তো অনেক, সবকিছুকে মনে পড়ছে, তবু ঘটনা অনেকটাই, সেই শৈশবেরও অনেক ঘটনা আছে। বাল্যকালেরও ঘটনা আছে, কলকাতার জীবনধারারও ঘটনা আছে। তো সব কিছু ঘটনার ক্ষেত্রে এমন কিছু ব্যক্তিত্বের দেখা সান্নিধ্য পেয়েছিলাম
1: ওইটাই,
0: এবং ওরা বলতেন আমি নেতাজিকে দেখেছি, নেতাজির ভাষণ আমি শুনেছি।
1: মানে ওনারা বলতেন নেতাজির ভাষণ শুনেছেন?
0: শুধু তাই না, উনি যখন রেগে যেতেন ওনার গালটা লাল হয়ে যেত তীব্র।
1: কে?
0: নেতাজির গাল।
1: আচ্ছা,
0: সেটা বলছেন শোভনলাল মুখোপাধ্যায়, আমাদের প্রিয় স্যার ছিলেন সেই সময় রবীন্দ্রভারতীর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট।
1: আচ্ছা,
0: উনি একদিকে সাহিত্যিক এবং বিশাল পণ্ডিত মাপের ব্যক্তি। কথা হয়েছিল আত্মারাম ঘোষণের সাথে, আরেকজন পণ্ডিত ব্যক্তি, উনি আফসুস করে বলেছিলেন উনি এতটাই মেধাবী ছিলেন, তো মেধাবীটাকে অত্যন্ত বিনয়ের সাথে উনি প্রকাশ করছেন, জীবনে বাঘ থাকে না, সিংহ থাকে না, সেখানে শিয়াল রাজা। আমি অনেকটা তাই, জীবনে কোনদিন আমি সেকেন্ড উনি বরাবরই ফার্স্ট, উনি প্রেসিডেন্সির ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো এই হেন ব্যক্তিত্বের সান্নিধ্য আমি পেয়েছিলাম। এরা যেভাবে ক্লাস লেকচার ডেলিভারি করেন, শব্দ চয়ন করেন, সেটা আমাকে মুগ্ধ করত।
1: সেই হয়তো তাদের সান্নিধ্য পেয়েছেন বলেই আমরা যখন কলেজে ক্লাস নিতাম, আপনার ক্লাস নিতাম, তখন আমরা মুগ্ধভাবে আপনার কথাগুলো শুনতাম। এখন বুঝতে পারছি আমরা ওই দিনগুলো, বিশেষ করে কলেজের দিনগুলো কি হারিয়ে কি পেয়েছি আর কি হারিয়েছি। সত্যি অনেকের তো আমরা নিতাম, কাউকে ছোট বলছি না, সবাই আমাদের প্রণব মানে শ্রদ্ধার সঙ্গে আমরা তাদেরকে স্মরণ করে থাকি। তাদের মধ্যে আপনিও একজন, এটা আমি অকপটে স্বীকার করে থাকি, এবং আমরা যারা আপনার ছাত্র এটা আমরা স্বীকার করি।
0: আমি তেমন কিছু নই, আমার স্যাররা বা যাদের সান্নিধ্য আমি ছিলাম, এরা এমন ভাবে কথাগুলো বলছেন যে প্রতিটা শব্দটা আর কিছুই নয়, যেমন মুক্তা ঝরছে, প্রতিটা শব্দ যেমন ব্রহ্ম শব্দ, প্রতিটা শব্দ বিশাল এক্সপ্রেশন দিচ্ছে। আমি হা করে থাকতাম যে ওরা কি করে প্রতিটা শব্দ, একটা শুধু বাক্য নয়, প্রতিটা শব্দ সুনির্বাচিত, কি করে সম্ভব?
1: সেই
0: প্রচন্ড পড়াশোনা ওনারা করতেন,
1: প্রচন্ড পড়াশোনা করতেন, ভীষণ পড়াশোনা করতেন। তাই আমরা তো প্রায় অনুষ্ঠানের অনেকটা কাছাকাছি, শেষের কাছাকাছি চলে এসেছি। আপনি তো সাহিত্য অঙ্গনের সঙ্গে যেহেতু যুক্ত আছেন, বিলোনিয়া সাহিত্য চর্চা এখন কোন পর্যায়ে আছে?
0: বেলুনিয়ার সাহিত্য চর্চা অনেকটা সমৃদ্ধ আমি বলতে পারি। বেলুনিয়ার সাহিত্য অনেক বেশ কিছু সাহিত্যিক আছেন, হয়তো ক্ষুদ্র পরিসরে পরিমণ্ডলে আছেন বলে এদেরকে পাঠকরা সামগ্রিকভাবে ব্যাপ্তি পৌঁছাচ্ছে না। অনেক বড় বড় সাহিত্যিক এখানে হয়েছেন, হয়তো তাদের প্রসার গোটা ত্রিপুরা নয়, গোটা বাঙালি মুলুকেই হতো। একজনের নাম বলছি, উনি হয়তো নেই,
1: হরিভূষণ পাল,
0: শ্রদ্ধ হরিভূষণ পাল।
1: সত্যি নামটা,
0: উনি ওনার সাহিত্যে বিভিন্ন অঙ্গ, উনি বলতেন যে ত্রিপুরা মানুষের তিনটি রাজধানী। মানুষের আবার তিনটি রাজধানী? হ্যাঁ, একটা লাইনে উনি ব্যাখ্যা দিলেন, একটা শ্রেণীর মানুষের রাজধানী আগরতলা, একটা শ্রেণীর মানুষের রাজধানী কলকাতা, আরেকটা শ্রেণীর মানুষের রাজধানী শিলং। অর্থাৎ ত্রিপুরার মানুষ তার জনপদ, তার সংস্কৃতি, তার রূপচিত্রটাকে গভীরভাবে তিনি অনুশীলন করেছিলেন। আমাদের এই মহাবিদ্যালয়ে আইসিবি কলেজের একজন বাংলার অধ্যাপক ছিলেন, উনি এখান থেকে চলে গেছেন, এখন কলকাতায় অধ্যাপনা করছেন, উনার নাম ডক্টর পিনাকি মাইতি।
1: পিনাকি মাইতি
0: উনি বলেন বিলোনিয়াকে আমার খুব ভালো লাগে, তার মধ্যে দুটো কারণ।

0: ছাপিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি। রাজধানী কি করছে? না, রাজধানীকেও টেক্কা দেব। এই কালচারের মহিমাটা কিন্তু আজকের নয়,
1: অনেক পুরনো,
0: অনেক
1: ঐতিহ্য আমাদের।
0: এবং বিলোনিয়া এই যে সাহিত্য, কালচার, সংস্কৃতির যে ক্ষেত্র, তার সুবাস কিন্তু বহু আগে থেকে, তার রেনেসা বহু আগে থেকে। আমি রামকৃষ্ণ মিশনের কথা বলছি। রামকৃষ্ণ মিশনে প্রথম যিনি মহারাজ, প্রথম ত্রিপুরাতে কোনো মহারাজ যদি আসেন ত্রিপুরার কোনো প্রান্তে, সেটা বিলোনিয়াতে এসছেন,
1: বিলোনিয়াতে এসছেন
0: 1921 সালে। এবং এক নয়, 1921, 1923, 1926, চারজন মহারাজ এসছেন। এই মহারাজ আসা মানে কি?
1: স্বাধীনতার
0: অনেক আগে,
1: অনেক আগে।
0: সেই সময় এই সাহিত্যের অঙ্গনটা ছিল বিলোনিয়া বিকি স্কুলকে কেন্দ্র করে,
1: বিলোনিয়া বিকি স্কুলকে কেন্দ্র করে।
0: সেই দিক
1: আপনার তো এখন অনেকটা অবসর জীবন।
0: অবশ্যই
1: অবসর জীবন যাপন, এই সময়টাকে কিভাবে উপভোগ করছেন?
0: উপভোগ করছি, এখনো পড়ছি, সাহিত্যের খোঁজ রাখছি,
1: পড়াশোনা
0: করছি, কারণ এতে অনেকটা আনন্দ। আর রেডিওটা শুনছি,
1: রেডিওটা নিয়মিত, এটা নিয়মিত শোনা হয়।
0: হ্যাঁ, রেডিওটা শুনছি। নিস্তরঙ্গ জীবনে রেডিওর মতন প্রিয় উপাদান আর কোথায়? আমাদের একঘেয়েমি, আপনার সাথে কোনো বন্ধু নেই, কেউ নেই, কিন্তু রেডিও,
1: রেডিওটা আছে।
0: এ আমাকে ঠকাবে না,
1: ঠকাবে না, সময় অনুসারে সেটা আপনার,
0: এবং সেই সঙ্গী দিচ্ছে, তার সাথেই কথা বলুন,
1: বিনোদন বলুন, তথ্য পরিবেশন বলুন, যাই কিছু বলুন, সমস্ত কিছু যোগান দিচ্ছে। আমরা অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে, আমাদের হাতে সময় বিশেষ নেই, অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু সময়ের চাহিদায় সেটা আমাদের শেষ করতে হচ্ছে। আপনার অবসর জীবন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেডিওর সঙ্গে যেভাবে যুক্ত ছিলেন আরও যুক্ত থাকুন, এবং আপনার মধ্য দিয়েই আমরা বিলোনিয়া যারা আছি, তারা সাহিত্যের অঙ্গনে যারা আছেন, তারা আরও বেশি সমৃদ্ধ হোক, আমরা যাতে গর্ব করতে পারি আপনার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্মৃতিসুধা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বিষ্ণুপদ চক্রবর্তীর কিছু কথা। এখন শুনুন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, এরা বইতে পরে শুনবেন আগরতলা কেন্দ্রের এফএম উজ্জয়ন্তের ককবর্ক অনুষ্ঠান।

0: FM 80.
1: কিছুমান জরাও খানা লাগে খানা তো খারে যাব বুকক রুমি মরা সিংতে তাকুক মানিক নি খরাং বাইকে রেচাপ চাক খানা তো তক রেচাপ হুকে চিনি তিনি নি খানে রেচাপ পান্দান চেংলাই ন পাইখানা খানা তো তক রেচাপ খানা লাই হিংকে ফাইদি চিং তাবুক খানে রেচাপ পান্দ নরক নি খানা তক জাপ মানে রেচাপ রক ন খেনার নানি বেকাক থাকলাই হিংকে চিং অজরাও নাই নাই SMS সাবতামো সিহরকা সিহরনাইকা পুঙ্কা হাম আং নরকনি দাখো পেকুয়ার জলানি ব্রিজেস রেচাপুনি ককথাই ইংকা জাদু নন তিনি খাতাঙ্গ উষা দেব বর্মা বাই গৌতম দেব বর্মা রেচাপ মা হামবাই ইংকে ননব বেলা কেন হামবাই তাকো ব্রিজেস অচরা ও রেচাপ খানা নাহিনি SMS ক্লাইমা বাকি দে অচরা ও চিনি পান্দানো খানাই দমানি বাকি পাইপ্রাই হামবাই হিংকে ফাইদি খানা লাইনে হজরাও বিনি খানা তক জাক মানে রেচাপ হংকে নরব তাকু ব্রিজেস কাহিন রেচাপ মং খানানি মুচুক কাহাঙ্কে তাম খাইনে SMS খাই দিয়ে সেই হর দি আম্বু রেচাপ খানানাই রেচাপংনি কক থাই তে সাবরী খরাং বাই রেচাপ চাক তে নরক বড় তংতুতেই চিনি পান্দারক নাই দং আবরক নব সেই হর দি হিংকে সেই হরই রহর দি সিনরনি হোয়াটসঅ্যাপ নাম্বার ইংখা 9402169965 অঙ্কে অকটুক নাম্বারও নরক রহর দি সি তামো বড় রেচাপং খানা নাই হিংকে খানা লাইনে ওজরাও তাকো ব্রিজেস খানা নাহিনি কহেরমানি রেচাপং খানাই তুং দিয়ে লগি তুমি ওজরাও স্টুডিও আসুক যা আর যে বিনতা অঙ্কে খানা দিয়ে ও খানা তো রেচাপং নরক যত নি পাকে

জাদু নিংরিখে আনো নখায়া ফাং গুলি সাথে ছাসলামি দিশাহাইকে আং হায়ানো হায়া খেবা নখা সাকাতে বুকরাম সাহারে নোয়াই সালচনার সারে আং হায়ানো আং হায়ানো।

ভাই দেওয়া যারা ও আচ্ছা হেরে চাপ তো খানা লাইনে তঙ্গ গে এস এম এস নাই নাই না স্বাগত মশি হরকা ফুঙ্কা হাম আং দা কার্যাল নিকোনিকা আং খানা নাই রেচাপ নি কক থাই অংখা শালসি বাইনি বয়ার কচাং রেচাপ নাই অংখা সরবি হাম বাই আফারও নন কেন নব বেলা কেন হাম বাই বুকু কনিকা

মেয়র দীপক মজুমদার শাখা বুসকাং তাল থামনি বিশিং খক সা রজাক নৈচিবা রাশাই রাংসবাই বরজলা বিধানসভা কেন্দ্র ও সিনাইহানি সিমালং খোলা চুং ফেরাংনি থাপা আচুক রজাগান ভগবান বিরসা মুন্ডানি শাখা বেদক লাংমা সালন রেগে ত্রিপুরা চা বাগ হামক্রাই সমিতিনি চেতনবাই কৈলাসহরনি মনু বেলি ও মিয়া পান্ডা কাশিয়া সংযোজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা তিনি নিসিমি চেংজাগান মিয়া ফুটবল মথানি হাবানগর ককটুমা থুনাই রকনি থুম মথানি তাঙ্করা অমিত চৌধুরী ও ককটুমানও রেখা ত্রিপুরাতে সিকিম নখবই বেবাগ সালচি সালকা আমচায়ও তিনি ওয়াতে হাফ ফাইকা আর বাই ও তালনি চিবা সালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগ থামচিনি সিমি বাজি কিলোমিটার দৌই নবার ফাইমা বাই বাক্সা গবাং ওয়াতে ওয়াইমান হনে হজাক মংরেখা ভারতনি নবার দেবার নাইখং আশুক জরাতে খোনাবাই কে তাবসুক জরা মানমানি কক বড় কক তোমা বুবাগ্রাও জরাও খাই দো খানিরে চাপং পান্ডা খানিরে চাপং পান্ডাও জন খালাই দো খোনাদ নরকনি খাতক জাকমানি রেচাপং র

নরকনাই তঙ্গ সারা সাফাই ডক মেগা হার সেফে মজুন তো যারা স্টুডিও আসুবসা গাঙ আর সে বিনতা আংকে তাবক চিং খনালাই তঙ্গ নরকনি কই হর সাগ্রা চাপমুরো খাকলাই নরক যতন খনাউই তংবাই না এনজে খাই তং খনা তে টিউন খাইসাক না 101.6 মেগা হার সেফে মজুন তো নঙ্গে দিবনি দামনি তামই সতি থামচি যারা নরমি কাচার আং তং না ইংকাই নরক তং দি পান্দা পায় সাক যারা নো তিনি স্রাং সাল চিং যতন সাউই বা মানো না আংকে চিং যে মানসা খনালাই তঙ্গ নরকনি খাতক জাক মানি রচাবং রকন নঙ্গে ফাইদে হাজারও এস এম এস ফাইজাক নাইনে এস এম এস সাবতামো সিহরকা বাই নন পৈলানো ফুঙ্কাহাম গে নব ফুঙ্কাহাম আনো রচাপমুং খনারদি রচাপমুংনি ককথাই মান খাতিনি রচাপনাই রক তাকুক সুকাং দেব বর্মাতে বাই বুকুক পারমিতা রিয়াং আনিমুং অজিত দেব বর্মা পারা রায়দাদি গে তাকুক অজিত রচাপং খানানা হিনে কয় হরকা মান খাতিনি গে ফাইদি খনালাইনে অজরাও বিনিকরা দকজাক মানে ও রচাবং সারসা পয়েন্ট ডক মেগা হার্স এফ এম উজ্জেন্ত হাইকেন রকম খনাদি বিনি ইঙ্গে ও খনাতক বেলাইন খনাতক ও রচাবং খনাই দং দি লগি দং দি

হেকে খানালাই নাই রেচা পং গেজারাও এস এম এস সাবতামা সিহরকা নাই নাই না কে সিহরাইংখা রবি কুমার দেবর্মা সালবাগান আর্মি কোয়ার্টার নি বিমল নি রেচা পং খাতি জাগ নি বাকে হেকাই তাকু বিমল নি রেচা পং খানানা হিনে কহরকা তাকু রবি কুমার দেবর্মা খাতি জাগ নি বাকে হিংকে ফাইদি খানালাই নাই ওজারাও খানা তো তো রেচা পং গে হাইকে খানা দি তাকু নি খানা তো সাকমানি রেচা পং তৈ তোমারে কিছু সঙ্গে রব খানা দি ও খানা তো রেচা পং সারা সাপানি ডাক মেঘা আর সাইফের মুজেন তো খানাই দং দি লগি দং দি

0: দিরে খুলম বাই খা আমারক বাবারক উমা গরি সংমা গরিও কাশে কাশে মো হাইকে লাঙ্কন বুমুদা সংলে মালাই না আঙুল টান দরং থার বিজা নাই অম তাম সাতু জিরং ফেরাং কপ তুই
1: ইয়ং চৌধুরী অক অক বরনি ভাইকে আসাই গা সময় মানাই লাইন খরকসা খরকসা বড় কাহাম ন তাম আব হান ভাই লুকুয়া মাইকে কারলাই মান হাইদা আনু সারু না রগদ ইয়ং হে হে তাম অম তুই কথা তুই ও ওয়াক থাম পেরতি কগরো হাই
2: এ মুংক্রিসা অর নন কেব সিংয়াকো অর নং বাইয়া ও নিহর কইছে
1: হাই আনি বি সেকাল দ সেকালে আং বসাই লই কিসে মানে সাই মানে তো হাজা
0: এ মুংক্রিসা নং সিরি সিং নাং খা
3: তংরা রে ছানা রে গ্রাডে
0: নং সলাতে দি দাম সাই মানে তো নরা গানে ভাই কে সেকাল হিনকা সেকালি প্রমাণ নিনা নাংলে এনে
1: মারবানু
0: মা ও সেকাল
3: কসিনা খাই কসিরি সিদে
4: কানে এক বলি সকল জন পছরা
3: তাম হিমই মাংলা হ্যাঁ তাম

0: ରେ ତଙ୍କୁ ୱାନ୍
1: ତଙ୍କୁ ତାଇ ଜନବାସୀ ଜାଗାଙ୍ଗ
2: କିନା ୱା ଖର ମସ୍ତେ ତ ତଙ୍କ
1: ତଙ୍କୁ ତାଇ ସରକସାନ ଜାଗାଙ୍ଗନ
2: ତୁ ବାଜି ତୁମ ଆଉ ବେବା ଖବର ତୁ ହେବେ ଯେ ଆଙ୍ଗ ତିନି ମାଇ ମୁଁ ଚାଲିଆ ଦୋ ଆରେ ତିନି ଭେଲାଇ ତମ ଥକ ମାନେ
1: ତାଉନ ଭଗି ଦାସ ଆଇ আবনি বগে বিচার পাই থাকে আর দাম মঙ্গি নিশিম কাছে ওয়ারি ওয়ারি নুকা দশারা দাও আসাই তামনি মাসে তংথকা
2: মা কালি শাসক সাল রমুই বস হই চাক মানি তিনি শিক্ষাচারি মানছি ও মা কালি নিদোয়া
1: তামনু দাও সাই কবিন দাওসে আং চাবি মালিয়া চাকরি সেগাল গো সিমান বংনি বসঙ্গ তাবু জরা কে মাসে চকদমা করে খুবলে ব মাসে পরে মাসে ফেকেবা কি সামান সেগাল গে মজাং জালে আংলে আকন নিনে লগে তোমতে চাতে আং কি সিমিসে সাইমা খাবলে আ নাই আ চাকরি ব্রিনে থমব চিনা কামে গতর কে মাসে মা জিগারা বসে না চুগিয়া
2: মা কালি নি দুয়া খরাদি দুয়া নং তানি খাসুক সাভারুয়া ননাং ককহুই মাইয়া কমকে হানি সামুং বসা খাবা তাবলে নন সাউই খানারি মানখা অকক আনি বুকুনি নখরি থাঙ্গই নিনি খুনজো সিমজে হাবুই নাই তাই কেউনি খুনজো হাবুই মানগলা পিয়া
1: নিনি কুনি ফাতারো আল থাঙ্গে মান্না কইয়া তাম বুতি বা দাও সাই

মানে হংকে যে মানসাক চিনি লগেও যে তনি মানও আবার রকম হংকে তো তনি উইন মানু হায়া দেবা না লগে তুই মান মানি মানি রকম হংকে যে মানসাক তুইনানি নাগো হায়া দা গেফাই দিয়ে চারাব অর চাপুং নরকি বাকি খারা তো রুচাপুং খারাই দি লগে দি খাখলায় অর চাপুং নরক যত্ন খারা তক জাগানা।

তৃক হাইতে নাইতে জনাব হাইন থাংরুক থাংরুক হাইদা গেতা বকচিনি স্টুডিওনি জরা খগ তামুই দঙ দিবনি দামসা তামুই সতি নেচিবা হাইতে গবাং তাসংরা গৃহা নহনি মানতে দামসানি তেকে শতংক হনি মান হাই তাবক চং দাল বিদাল পান্ডানি তো পাইথাগন জরা পাই সকাইকা আমি আগলো স্রাবসানি আগলো নরক নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডাও খাই মানবাইনে হানোহাই নরকনি খাতক জাকমানি রেজাব মূলক রেজাব তো পান্ডা পুলানি সিমি পাইথাক জরা খা রাজা গিয়ে দঙ্গ স্রাং সালো হুকা গবং কুক রেজাব খালায় গজার তো থমনুক থাঙ্গ নরক যত সাইমানো আমি আগলো যে মানসক রেজাব গবংকে খাড়ি হুকে পাইথাক রেজাব খালায় দাল বিদাল পান্ডানি আবু আগলো খাই জেলাই নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা হ্যাঁ আর তো সতী থামজিছে জরা মানুবা পইলাও ন আং নরক ন কক দুগিয়াসাগী নরকনি খ্রাতক জাকমানি রেজাব মূলক আং খোনারনাই হাই নরক যতন তিয়ার তংদি নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডাও নরকনি খ্রাতক জাকমানি রেজাব মূলক খোনানি বাকে হাই অজরাও অ রেজাব খালাই দাল বিদাল পান্ডানো বাইরিলাইনে অ রেজাব নরকনি বাকে খাখলাই নরক যতন খ্রাতক জাগানা অ রেজাব

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলস ফলক স্পর্শ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। আফগানিস্তানের কুনার, খোস ও পাকতিকা প্রদেশে পাক সেনা চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভোচারীর নাম ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকের সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে, উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদীর নেতৃত্বে গৃহীত পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তাঁর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তারা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালে 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালে 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালে 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালে 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করেছে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে পুজো দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে এক উন্নত, দক্ষতা সম্পন্ন, সংযমী, নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করেছেন।
1: भारत में डेमोक्रेटिकली इलेक्टेड लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी आज हुए हैं और विकसित भारत बनाने का संकल्प जो उन्होंने लिया है, हम सभी 140 करोड़ देशवासी उस संकल्प में जुड़े, ऐसी प्रार्थना प्रभु के पास की।
0: এদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী নদীর নেতৃত্বে দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই উল্লেখযোগ্য নেতৃত্বের অধীনে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে তুলে আনা সম্ভব হয়েছে। গত 12 বছরে শ্রী মোদী মহিলাদের ক্ষমতায়ন সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে কল্যাণে কাজ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার কাজে নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন, একদিনও ছুটি না নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্ন সবভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরা মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক দপ্তর নিজের হাতে রেখেছেন। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রায়, রাজেশ মাহাতো এবং ডক্টর ইন্দ্রনীল খান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। পদত্যাগের পত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। পশ্চিমবঙ্গে ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকার রপ্তানি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার রপ্তানি এবং প্রায় 16,000 কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 31,000 কোটি টাকার রপ্তানি ও 1 লক্ষের

0: বেশি কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। সরকার বাড়ি বাড়ি পাইপ বাহিত গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আরও বাড়িয়েছে।
1: ग्लोबल सिचुएशन का फायदा उठा के कुछ लोगों ने आर्टिफिशियल शॉर्टेजेस करने की कोशिश की है, तो एकदम हमने उस पर क्रैकडाउन कर दिया। कोई कमी नहीं है, ना सीएनजी की कमी है, ना पाइप गैस जो लोगों के घरों में जा रहे हैं, इनफैक्ट एलपीजी के हम कन्वर्ट कर रहे हैं इनटू पीएनजी कनेक्शन।
0: ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে আমেরিকার আক্রমণের জবাবে উপসাগরীয় এলাকায় 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এদিকে জর্ডানের সশস্ত্র সেনা এই হামলার কথা স্বীকার করেছে। আফগানিস্তানে কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অধিকাংশই শিশু। গত রাতে মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাক সেনারা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আগ্রাসী আক্রমণ চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধে সামিল বলে আফগানিস্তানে মন্তব্য। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভশ্চরের নাম ঘোষণা করেছে। আগামী বছরের শেষ দিকে হতে চলা এই অভিযানে প্রথমবার স্পেসএক্স থেকে চাঁদে অবতরণ স্থল পরীক্ষা করে দেখা হবে। একই সঙ্গে পর্যালোচনা করা হবে ব্লু অরিজিনের কক্ষপথ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশে প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবটক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত।
3: নাসিক নাসিক বো আসি ইয়োগ্য আবো পুলানি কক্ষাই দা
4: পুলানি কক্ষাই না ভাই
3: নাসিক নাসিক বো আসি দ নাইসিক নাইসিক বো আইসি ইয়োগ্যা না দ মান খাকা আংখানা রানাই দ মানে হাম বাই কক দুক দেখ রুমা বাগে হাম বাই হাম বাই আউ গে অবংখা তাকু বুকুক মিনা তিতির পুরা রসিয়া বাড়ি নি রচা পুংখানা না হিনে কই হরকা নাইসিক নাইসিক বো আইসি ইয়োগ্যা ও রচা পুংকে নাই নাই তংখাকা আংখানা রানাই।

থাকে বুকু খামিনাতি ত্রিপুরা রসাবারী রেজাবং খানা হিনি কহেরমানী নাইশিক নাইশিক আইসিসি ইয়া ও রেজাবংকে খানাদি বুকুকনি খানাতকজাকমানী রেজাবং থেজা তো মারে কিচিং সংনর বক খানাদি ও খানাতক রেজাবং খানাই তংদি লগি তংদি বান্দা পায়াসাক জরা স্টুডিও আসাকজাক আঙার যে বিনতা নরকনি বাগে ও রেজাবং

আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তী প্রচারিত অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: 8 points to 74,487, while the Nifty added 136 points to 23,378 when reports last came in. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi sets record as India's longest-serving elected Prime Minister. Cabinet passes a resolution applauding the historical achievement. Union Cabinet clears development projects worth more than 4,700 crore rupees, including extension of Ahmedabad Metro and government office and residential complexes in Amravati. NDA to meet in New Delhi to celebrate Prime Minister's achievements and completion of 12 years of government. Iran carries out attacks against U.S. bases in Jordan and other targets in Gulf. U.S. responds with strikes on Iranian targets. At least 13 people, including 11 children, killed in Pakistani airstrikes in Afghanistan. And Met Department predicts significant weather changes in Delhi NCR region in next 3 days, likely to bring relief from scorching heat. And with that, we end the midday news.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে সাহিত্য পাঠের আসর। আজ শুনবেন গল্প বলবান জামাতা, পাঠে সুদীপ্ত চক্রবর্তী।
2: গল্প বলবান জামাতা, লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। পরদিন বেলা দুটোর সময়ে নলিনীবাবু এলাহাবাদ স্টেশনে অবতরণ করিলেন। তাহার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট, মস্তকে পাগড়ি, হস্তে একটি বৃহদাকার যষ্টি দেখা যাইতেছিল, জিনিসপত্রের সঙ্গে একটি বন্দুকের বাক্স। ইচ্ছা ছিল ছুটিতে কিঞ্চিত শিকারও করিয়া যাইবেন। স্টেশনে নামিয়া চতুর্দিকে চাহিয়া দেখিলেন, কই, কেহ তো তাহাকে লইতে আসে নাই। গতকল্য যাত্রা করিবার পূর্বে তিনি যে শ্বশুর মহাশয়ের নামে চারিয়ানার টেলিগ্রাম একটি পাঠাইয়াছিলেন, তাহা পৌঁছে নাই নাকি? কুলি ডাকিয়া জিনিসপত্র লইয়া নলিনীবাবু স্টেশনে বাহির গেলেন। একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করিলেন, মহেন্দ্রবাবু উকিল কা বাসা জানতা? গাড়োয়ান উত্তর দিল, হাঁ বাবু, আইয়ে চলো বলিয়া নলিনী গাড়িতে আরোহণ করিলেন। এলাহাবাদে নলিনীবাবুর পূর্বে কখনো আসেন নাই, এমনকি এই তিনি প্রথম বঙ্গদেশের বাহিরে পদার্পণ করিয়াছিলেন। পশ্চিমে শহরে নতুন দৃশ্য দেখিতে দেখিতে তিনি চলিলেন। অর্ধ ঘণ্টা পরে একটি বৃহৎ কম্পাউন্ড যুক্ত বাড়িতে প্রবেশ করিলেন। সম্মুখে বহির্বাটি, বারান্দায় একটি 9-10 বছরের বালিকা খেলা করিতেছিল। বারান্দার নিম্নে বামে একটা কূপ, সেখানে বসিয়া একজন পশ্চিমা ভৃত্য সজোরে একটা কটাহ মাজিতেছিলেন। গাড়ি হইতে অবতরণ করিয়া সেই ভৃত্যকে সম্বোধন করিয়া নলিনীবাবু বলিলেন, এই মহেন্দ্রবাবু উকিলের বাড়ি? হ্যাঁ বাবু। বাবু আছেন? না, তিনি কিদারবাবু উকিলের বাড়িতে পাশা খেলতে গিয়েছেন। আচ্ছা, ভিতরে খবর দাও, বলো জামাইবাবু এসেছেন। এই কথা শুনিবা মাত্র যে মেয়েটি বারান্দায় খেলা করিতেছিল সে ছুটিয়া বাড়ির মধ্যে গিয়া গগন বিদীর্ণ করিয়া বলিল, ওগো তোমাদের জামাইবাবু এসেছেন। ভৃত্যটির নাম রামশরণ। সে এই কথা শুনিয়া দন্ত বিকশিত করিয়া বলিল, আরে জামাইবাবু, বলিয়া সে চটপট হাত ধুইয়া ফেলিয়া নলিনীকে একটি দীর্ঘ সেলাম করিল। তারপর রামশরণ জিনিসপত্র গাড়ি হইতে নামাইয়া ফেলিল। এদিকে বাড়ির ভিতর হইতে নানা আকারের বালক বালিকাগণ আসিয়া উঁকি মারিয়া জামাই দেখিতে লাগিল। রামশরণ নলিনীবাবুকে বৈঠকখানায় ঘরে লইয়া গিয়া বসাইল। বলিল, বাবু চান করা হবে কি? নলিনী বলিল, হ্যাঁ স্নান করব, তুমি গোসলখানায় জল দাও। এই সময় একজন বাঙালি ঝি আসিয়া নলিনীকে প্রণাম করিয়া বলিল, ভালো ছিলেন তো? হ্যাঁ ভালো ছিলাম, তোমরা কেমন ছিলে? হাসিয়া ঝি বলিল, যেমন রেখেছেন। আজ 6 মাস আমি এ বাড়িতে চাকরি করছি, দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি, জামাইবাবু কবে আসবেন গো? দিদিমণি বলেন, এই ছুটি হলেই আসবেন। তা এতদিনে মনে পড়ল, সেও ভালো। আপনি চান করে ফেলুন। মা ঠাকুরুন জিজ্ঞাসা করলেন, এখন কি জল টল খাবেন না ভাত চড়িয়ে দেওয়া হবে? নলিনী গোসল সারাই স্টেশনে কেলনারের কল্যাণে প্রাতরাশ সমাধা করিয়া আসিয়াছিলেন। বলিলেন, এখন ভাত চড়াতে হবে না, জল টল খাবো এখন। ঝি বলিল, আচ্ছা তবে স্নান করে ফেলুন, পরে আপনাকে একটি নতুন জিনিস দেখাবো। আমার বকশিসের জন্য কি গহনা টহনা এনেছেন, বের করে রাখুন বলিয়া ঝি নলিনীর প্রতি রমণী জনসুলভ কটাক্ষপাত করিয়া মৃদু হাস্য করিল। রামশরণ বলিল, তুই বকশিস নিবি? আমি বুঝি বকশিস লেব না? নলিনী ইহার অর্থ কিছু বুঝিতে পারিল না, কেবল গভীরভাবে ঘাঁটি নাড়িতে লাগিল। স্নানান্তে ফিরিয়া আসিয়া নলিনী দেখিল, কতগুলি বালক বালিকা তাহার বন্দুকের বাক্স খুলিয়া বন্দুকটি বাহির করিয়াছে। সকলে মিলিয়া তাহার ভিন্ন ভিন্ন অংশগুলি জোড়া দিবার চেষ্টা করিতেছে। তাহাদের হাত হইতে বন্দুকটি লইয়া নলিনী সাবধানে স্থানান্তরে রাখিয়া দিল। এমন সময় পূর্বকথিত ঝি আসিয়া প্রবেশ করিল। তাহার কোলে একটি অল্প বয়স্ক শিশু। তাহার মুখখানি সদ্য পরিষ্কৃত, চক্ষুযুগল এইমাত্র কজ্জ্বলিত, মাথার চুলগুলি সাবধানে আঁচড়াইয়া দেওয়া। ঝি শিশুটিকে হাতে করিয়া তুলিয়া নাচাইয়া বলিও, দেখো জামাইবাবু দেখো, কেমন সোনার চাঁদ হয়েছে, যেন রাজপুত্রটি, নাও একবার কোলে করো। নলিনী কখনো এই ছোট শিশু পছন্দ করিত না, তথাপি ভদ্রতার খাতিরে বলিল, বাহ বেশ ছেলেরই তো, বলিয়া কোলে লইল। ঝি বলিল, বেশ ছেলেটি বললেই হয় না, এখন কি দিয়ে মুখ দেখবে দেখো। নলিনী পকেট হইতে 2টি টাকা বাহির করিয়া শিশুটির বদ্ধ মুষ্টির মধ্যে প্রবেশ করাইয়া দিল। কলিকাতার ঝি তদর্শনে গালে হাত দিয়া বলিল, ওমা ওমা, এ কি, নোকে বলবে কি গো, রূপো দিয়ে সোনার চাঁদের মুখ দেখা? সমবেত বালক বালিকাগণ খিলখিল করিয়া হাস্য করিয়া উঠিল। অত্যন্ত অপ্রতিভ হইয়া আর কোনো কথা খুঁজিয়া না পাইয়া নলিনী বলিল, সোনা তো আনিনি। মনে মনে স্বীয় পত্নীর উপর রাগ হইল, তাহার কি উচিত ছিল না পত্রে নলিনীকে লেখা যে অমুকের সন্তান হইয়াছে, তাহার মুখ দেখিবার জন্য একটা গিনি আনিও? ঝি বলিল, সে কথা শোনে কে, তাহলে আজই শেকরা ডেকে সোনার গহনার ফরমাস দাও, ছেলের বাপ হলেই হয় না। নলিনীর বুদ্ধিশুদ্ধি ইতিপূর্বে যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছে, শেষের এই কথা শুনিয়া সে একেবারে দিশেহারা হইয়া পড়িল। ছেলের বাপ হলেই হয় না, ইহার অর্থ কি? তবে নলিনী কি ছেলের বাপ নাকি? শিশুকে ঝির কোলে ফিরাইয়া দিয়া সভয়ে নলিনী জিজ্ঞাসা করিল, ছেলেটি কবে হল? ঝি পুনর্বার গালে হাত দিয়া বলিল, অবাক করলে যে, তোমার ছেলে কবে হলো তুমি জানো না, পাড়ার লোককে জিজ্ঞেস করছো? যে 2টি বালক বালিকা উহার মধ্যে একটু বয়প্রাপ্ত ছিল, তাহার ঝির এই ব্যঙ্গোক্তি শুনিয়া হাসিয়া উঠিল। ক্ষুদ্রতর বালক বালিকাগণ তাহাদের দেখা দেখি উচ্চতর হাস্য করিয়া মেঝেতে লুটুপুটি করিতে লাগিল। সদ্যস্নাত নলিনীর ললাট তখন ঘর্মসিক্ত হইয়া উঠিয়াছে। সে মনের বিস্ময় মনে চাপিয়া রাখিয়া প্রাণপণে চেষ্টা করিতেছে, এ গুরু রহস্য ভেদ করিবার ক্ষমতা তাহার নাই। এই সময়ে একটি বালিকা আসিয়া নলিনীর হাতে একটি গেলাস দিয়া বলিল, জামাইবাবু একটু শরবত খাও। নলিনী গেলাসে মুখ দিয়া দেখিল জলটা লবণাক্ত, গেলাস নামাইয়া রাখিল। তখন হঠাৎ তাহার মনে হইল তাহার প্রতি এই পিতৃত্ব আরোপটাও জামাই ঠাট্টারই একটা অংশ হইবে। এই মীমাংসায় উপনীত হইয়া নলিনীর মন একটু শান্ত হইল, তাহার কুঞ্চিত ভ্রুযুগল আবার সমতা প্রাপ্ত হইল। সেই বৈঠকখানায় একটা কোণে একটা কবাট খুলিবার শব্দ হইল। কবাটের সম্মুখস্থিত পদ অপসৃত করিয়া রামশরণ ভৃত্য বলিল, বাবু আসুন, জল খাবার দেওয়া হয়েছে। নলিনী চাহিয়া দেখিল অন্দরমহলে একটি কক্ষ দৃশ্যমান, উঠিয়া সেই কক্ষে প্রবেশ করিল। কক্ষের মধ্যস্থলে সুন্দর কার্পেটের আসন পাতা রহিয়াছে, তাহার সম্মুখে রূপার রেকাবি বাটি, গেলাসে ভরা নানাবিধ খাদ্য ও পানীয়। নলিনী ধীরে ধীরে আসনখানির উপর উপবেশন করিয়া জলযোগে মন দিল। এখন সময় কক্ষান্তর হইতে মলের ঝুমঝুম শব্দ উত্থিত হইল। একটি ক্ষুদ্র বালিকা দ্বারপথে মুখ দিয়া বলিল, মেজ দিয়ে আসছেন। নলিনী বুঝিল কুঞ্জবালা আসিতেছেন, নিজ দক্ষিণ হস্তের আস্তিন সে ভালো করিয়া গুটাইয়া লইল। কুঞ্জবালা আসিয়া দেখুন তাহার হাতের কবজি এখন আর সুগোল নহে, মাংসল নহে, পরন্তু তাহা সুপুষ্ট অস্থি এবং শিরায় সমাকীর্ণ। মলের শব্দে নিকট হইতে নিকটতর হইতে লাগিল। কি ভাই, এতদিনে মনে পড়ল? বলিতে বলিতে যুবতী আসিয়া কক্ষ মধ্যস্থলে দণ্ডায়মান হইলেন, কিন্তু তাহা এক মুহূর্তের জন্য মাত্র। চারিকক্ষে মিলিত হইতেই সেই মহিলা এক হাত ঘোমটা টানিয়া দ্রুত পদে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন।

সাহিত্য পাঠের আসর এই অনুষ্ঠানে শুনলেন গল্প বলবান জামাতা। আজ শুনলেন এর দ্বিতীয় পর্ব। গল্পটি পাঠেছিলেন সুদীপ্ত চক্রবর্তী।

0: আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে আমি নারী অনুষ্ঠানটি। আমি নারী অনুষ্ঠানে এখন শুনবেন বাংলা গান সুরমালিকা এই পর্বে। আজকের শিল্পী আরতি মুখোপাধ্যায়। বাংলা গানের জগতে এক অনন্য নাম আরতি মুখোপাধ্যায়। আমি নারী অনুষ্ঠানে আজ শুনবেন তাঁর গাওয়া কিছু অমর ও হৃদয় ছোঁয়া গান, যা আমাদের শৈশব, প্রেম ও বাঙালিয়ানার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
1: পাপা কে বার্থডে কে লিয়ে পারফেক্ট গিফট সারেগামা কারবা।

আমি নারী অনুষ্ঠানে শুনছেন বাংলা গান সুরমালিকা। এই পর্বে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আমি নারী অনুষ্ঠানী সুরমালিকা এই পর্বে শুনছেন বাংলা আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

শুনলেন সুরমালিকা এই পর্বে বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়।

0: who served for 4,398 continuous days. Briefing the media in New Delhi after the cabinet meeting, Information and Broadcasting Minister Ashwini Vaishnav said the resolution marks this historic milestone in Mr. Modi's continuous service to the nation and outlines several commitments and achievements. He said the cabinet adopted a 7-point resolution to congratulate the Prime Minister on this landmark achievement.
1: Prime Minister considers the youth of India as the country's greatest asset. Therefore, he has introduced several programs with strong emphasis on skill development, Startup India, innovation, digital economy, sports, entrepreneurship and fitness. As a result, India has emerged as a major sporting nation, one of the world's three largest startup ecosystems, and has demonstrated remarkable scientific capabilities through missions such as Chandrayaan.
0: Meanwhile, the Union Cabinet has approved Phase 2A of the Ahmedabad Metro Rail Project, covering the Koteshwar Road to Airport Corridor. The project includes a metro corridor of over 6 kilometres with 5 stations. The Cabinet Committee on Economic Affairs has also approved 2 major central government infrastructure projects in Amravati, Andhra Pradesh. These include the construction of Central Government General Pool Office Accommodation and General Pool Residential Accommodation. A meeting of the National Democratic Alliance, NDA, is underway in the national capital. The meeting is being held to celebrate the NDA government completing 12 years and Prime Minister Narendra Modi becoming the longest continuously serving elected PM of India. All constituents of the alliance, besides the top leadership of the BJP, including Prime Minister Modi, are attending the meeting. The government has approved 22 new applicants under the third round of the Production-Linked Incentive PLI scheme for textiles. The Ministry of Textiles said a total of 96 companies have been selected under Round 3 of the scheme with a committed investment of more than 12,822 crore rupees and a projected turnover exceeding 58,000 crore rupees. The approved applicants span key focus segments of the PLI scheme, including the man-made fiber, MMF apparel, MMF fabrics and technical textiles, further strengthening India's position as a global hub for value-added textile manufacturing. The Defence Ministry today signed a contract worth 449 crore rupees for the procurement of 20 enhanced capability global navigation satellite system jammers for the Indian Navy, with a minimum indigenous content of 75%. The contract under the Buy Indian Indigenously Designed, Developed and Manufactured category was signed in the presence of Defence Secretary Rajesh Kumar Singh in New Delhi. The Chief of the Balochistan Liberation Front, Dr. Allah Nazar Baloch, has criticised Pakistan's policies in Pakistan-occupied Jammu and Kashmir, saying the use of force against protesters and political activists highlights the inability of the Pakistani state to address growing calls for greater autonomy and political rights. Meanwhile, reports indicate that more than 30 people have been killed and around 200 injured in clashes between protesters and security forces in Pakistan-occupied Jammu and Kashmir. Former Afghanistan President Hamid Karzai has strongly condemned Pakistan for violating Afghanistan's airspace and carrying out airstrikes that killed several civilians, including women and children, in the provinces of Kunar, Khost and Paktika. The remarks came today after a Taliban spokesperson, Zabiullah Mujahid, confirmed that as many as 13 civilians, mostly children, were killed in Pakistani military airstrikes. In badminton, PV Sindhu and Tanvi Sharma today advanced to the second round of women's singles event at the Australian Open tournament in Sydney. Two-time Olympic medalist Sindhu defeated Peru's Inés Castillo in the first round clash of the tournament. And with that, we end this news bulletin.
2: Akashvani Bironia, Sridhavandra Pranunushtan Shunchin. 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আমাদের স্টুডিও করে থাকার সময় বিকেল 5:10 হয়ে 38 সেকেন্ড। শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন শিক্ষক রাজীব পণ্ডিত।
3: নমস্কার, আমি রাজীব পণ্ডিত, বাড়ি ভাতকলা বিলনে দক্ষিণ ত্রিপুরা। আজ আকাশবাণী বিলোনিয়া প্রচারিত জীবনের গল্প অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আকাশবাণী বিলোনিয়া কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। তৎসঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাদের। আসলে এই সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ জীবনের গল্প বলাটা আমার কাছে আজ একটি কঠিন পরীক্ষা বলে মনে হচ্ছে। যাই হোক, আমার জন্ম 1991 সালে একটি দরিদ্র কৃষক পরিবারে, যাদের দৈনন্দিন জীবনের লক্ষ্য থাকে দুমুঠো অন্নের যোগান করা। এমন পরিবারে বড় কোনো স্বপ্ন দেখা যখন হয় দুঃস্বপ্ন, তখন আমরা স্বপ্ন দেখতাম যদি ভগবান মাধ্যমিক পাশ করতে পারতাম, আর তারপর পরিবারের হাল ধরতে কোথাও কোনো কাজ পেয়ে যেতাম। সৌভাগ্যবশত আমার সেই স্বপ্নগুলি পূরণ হয়। মাধ্যমিক পাশ করার পর মাত্র 16 বছর বয়সে কাজের সন্ধানে গৃহ ত্যাগ করে অনেক বেদনা অনুভব করি। মা বাবাও তাদের আদরের সন্তানকে দূরে পাঠিয়ে অনেক দুঃখ বেদনা সহ্য করে। টেলিফোনের বুথে দাঁড়িয়ে একটি ফোনের অপেক্ষা করাটা আজও আমার জীবনে স্মৃতি হয়ে আছে। আমি এই অল্প বয়সে অনুভব করেছিলাম পৃথিবী কত কঠিন, যেখানে দিনের শেষে 80 টাকা রোজগার করতে যে কত দায় সহ্য করতে হয়। কিন্তু ভগবানের কী কৃপা, এই বেদনাই হয়ে ওঠে আমার জীবনের মূল প্রেরণা। এই পরিস্থিতিগুলি আমাকে অনুপ্রাণিত করেছে নতুন করে স্বপ্ন দেখতে। আমি স্থির করি যা কিছু হয়ে যাক আমি অবশ্যই পড়াশোনা করব, এতে আমার মা বাবাও আমাকে সমর্থন করে। ভগবানও সাহায্যের হাত বাড়িয়ে এমন কিছু লোকেদের আমার পাশে পাঠায় যাদের উৎসাহ উদ্দীপনা আমাকে জীবনের প্রতিটি কঠিন বাধা অতিক্রম করতে সাহায্য করে। এভাবে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে ICB কলেজ থেকে BA, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে প্রথমে পলিটিক্যাল সায়েন্স এবং পরে এডুকেশনের মাস্টার ডিগ্রি অর্জন করি এবং ইকপা ইউনিভার্সিটি থেকে BEd ডিগ্রি অর্জন করে STGT পরীক্ষায় পাশ করি এবং 2017 সালে শিক্ষক হিসেবে পশ্চিম পাইকলা উচ্চ বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হই। এই দীর্ঘ পড়াশোনাকালে অনেক কঠিন পরিস্থিতি আমার জীবনে আসে, যেগুলি ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। কিন্তু পড়াশোনা, বই, খাতা হয় আমার জীবনের সবথেকে প্রিয় বস্তু। প্রথম দিকে যদিও আমার ইচ্ছা ছিল ল নিয়ে পড়াশোনা করার, কিন্তু মা বাবার অনিচ্ছা থাকায় আমি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। আজ আমি এই পেশাতে অনেক আনন্দ ও উৎসাহ পেয়ে থাকি। আমি চেষ্টা করি প্রতি মুহূর্তে এই পেশার মাধ্যমে সমাজের উন্নতিকল্পে নিজেকে নিয়োজিত রাখতে এবং ছাত্রছাত্রীদের আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে শিক্ষাদান করতে, যাতে তারা সুনাগরিক ও ভালো মানুষে পরিণত হয় এবং জীবনে সফলতা অর্জন করতে পারে। জীবনের এক লগ্নে আমি বাহ্য শিক্ষার সংস্পর্শে আসার সৌভাগ্য হয়, যা আমাকে নিজের জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করে। এই শিক্ষাই আমাকে মানবজাতির সেবাকে জীবনের মূল মন্ত্র বানাতে শিখিয়েছে। মানবজাতি এক, ধর্ম এক, বিশ্ব এক, যার মূল উদ্দেশ্য হল বিশ্ব শান্তি ও একতা। সবশেষে আমার জীবনের এই সফলতার জন্য আমার মা বাবা সহ পরিবারের সকলকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই আমার সকল শিক্ষকদের। ধন্যবাদ, নমস্কার।
2: জীবনের গল্প এই অনুষ্ঠানে আজ ছিলেন শিক্ষক রাজীব পণ্ডিত। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি ডিস্কো ড্যান্সার। ছবির গানগুলির সুরকার বাপি লাহিড়ি। প্রথম গানটি শুনবেন বিজয় এবং সহশিল্পীদের কণ্ঠে, গানটির গীতিকার অঞ্জন।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানে শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি ডিস্কো ড্যান্সার। ছবির গানগুলির সুরকার বাপি লাহিড়ী।

প্রভাবতী খাওয়ার পর এবারে শিল্পী ওষা উত্থুপ, বাপি লাহিড়ি এবং সহশিল্পীবৃন্দ, গীতিকার ফারুক কায়সার।

গানটি শুনলেন ঊষা উত্থুপ, বাপি লাহিড়ি এবং সহশিল্পীদের কণ্ঠে। গীতিকার ছিলেন ফারুক কায়সার। এবারে গানটি শুনবেন বাপি লাহিড়ির কণ্ঠে, গীতিকার অঞ্জন এবং সুরকার শিল্পী নিজেই।

শুনছেন নাকি হিন্দি ছবির গান, ছবি ডিস্কো ড্যান্সার। এবারে গানটি শুনবেন নন্দ বেনেডে এবং সহশিল্পীদের কণ্ঠে, গীতিকার অঞ্জন এবং সুরকার বাপ্পি লাহিড়ী।

এবারে গানটি শুনবেন কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে, গীতিকার অঞ্জন এবং সুরকার বাপি লাহিড়ী।

এতক্ষণ পরিবেশিত হল অবকাশ রঞ্জন অনুষ্ঠানে একই হিন্দি ছবির গান ছবি ডিস্কো ড্যান্সার। গীতিকার ছিলেন অঞ্জন এবং ফারুক কায়সার এবং সুরকার বাপ্পি লাহিড়ি। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। আজ শুনবেন মাদলের শিল্পীদের পরিবেশনায়।

শুনলেন লোকসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আজ শুনলেন মাদলের শিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী মিলনিয়া, এখন কাকবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সাক্ষাৎকার ব্যক্তিক মৈতমন অনুষ্ঠান। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন অদিন রায় মোরা সিং।

0: बकरी फेंका है।
1: हाँ बकरी फेंका था।
0: अच्छा तबुल सुन किबिल थे उनते बस रायो ओ जरा वो हुक समान बो जरा क्या तो खेमा बो जरा जे नुंग हमारी निन्नी आसाई माँ तोर मन जरा वो बाबा शंकर हुक बाबा शंकर क्या तो इनके चीनी बरोक तो हुक सुना रुंगो क्या तो खेमा रुंगिया चुंग सुरुंग द्रोप्सी मन चुंग मनी आंग तो शाही मन न्यान दिन दिन जरा था इनके ओ हुक समानी क्या तो खाई मानी क्या अब बिशंगो तम जुदा नुक जा हुक बे खेतो
1: हुक बे खेतो जुदा बोलते एक ते कारण चीन ट्रेडिशनल तो हुक
0: माचा हाँ
1: है के पौरे फाइ क्या खेता
0: खेतो
1: है तेक्षे उन्नतो धरने उन्नतो बोलते हुक और उन्नतो आप तो कोक सही है किंतु चीन यावो हुक खूब एक ता তাম সিনাই
0: খাতা
1: তং মানে খাতাং মানে কখাই হুক এমন একটা জিনিস
0: খাবাই না রাংজা কাবো
1: এ একদম চিনি এই তুই বড় সরক নি খুব একটা আবো সামান
0: সামান বাগিন হুক
1: সাবাই মিয়া
0: মানে কালচার মানে হুক বার
1: চিনি সাবাই মিয়া আবো বসুক রাম দঙ্গ জায়গা সাবাই মিয়া হুক কাইসা আর কত কিছু দঙ্গ কত হুক কাইসা খলাই কাগলাই চিনি আর মাই থাইনাই খোল থাইনাই সবাই থাইনাই হ্যাঁ দরমাই থাইনাই থাইচুং থাইনাই চিনি অনেক কিছু তাই তো অনেক কিছু তো জায়গা হ্যাঁ অনেক কিছু ফলন চিনি জায়গা মানো খোল খোল মানো এঁকে হুক থেকে চিনি অনেক কিছু আবেগ ফাই হুক থেকে আবেগ ফাই বাহিনী যে হুক একটা জিনিস যখন তাপতে পোষ পাকড়া যখন হুক হোক বলং কুতুক তখন বলং কুতুক হক আগলাই হাতাল হকে সকাকে ও হুক নি ভাই ফাই বলং তার খাঁকে খাসরাঙে ফাই হেঙ্গলাই ওই নবর ফাই কাঙ্কলাই ওই যে বুফাং বলাই বাফাং বলাই কালাই খাঙ্কে কবন লীলাগো হেঙ্গাংলাই
0: চেং কাইরং দম দম নবর নাঙ্গো
1: নবর নাঙ্গো
0: যাবে গুণে যার যাবি মানো সময় সারিন্দা দাঙ্গো পুঙ্গো
1: যেমন চলো যেমন সসাই রুমান হয় সসাই রুমানে হয় এই নু আহি খাইছি দি আপ তো সসাই রুমানে হয় আপ তো ফাইজ তা আবেগ ফাইও একে হুক যে হাতাল নিয়ে কাং যখন হুক হকানো হুক নিয়ে একটা দৃশ্য আবেগ ফাইও হেঙ্গে তাই কেসে কে হুক সব কাঙ্কে তাই কেসা হুক নে হাতাল হাতাল মতো মা ফাইও হাতাল জায়গা খাই তাও এই যে মানে হাতালে মুইয়া বাজা কাঙ্কে হ্যাঁ আর মুইয়ারও খুব ফাঁটক সারু কেবা মকা কায়ু হাইকে কায়ু খাকলাই যখন মাই বুকায়ানো ওহাতে যখন ফাইয়ানো চৈত্র মাস রোগ যখন চৈত্র মাসও মাই কাই খাঁকলাই চৈত্র কব আহিনব ন চৈত্র কব মাই কায়ু মাই কাই খাঁকলাই পরে চৈত্র সাকের ওহাতে ফাইব তাও সে হয়তো ওহাতে কম ফাই তখন কিন্তু ওহাতে ফাইব মাইকে মানুষ ওয়াতে ফেকে হাতার বোঝা গে নাই এই তো এক সপ্তাহের মধ্যে মাই আছে ফেলা আহ মাই পাইছে ফেলা আঁকে আপনার লোকে ও যে নিনে মুইয়া আবো মুইয়া হানে মুইয়া অন্যান্য জাবরা গুলা তখন কিন্তু খুব কম জাবরা ফাইও কারণ তাম্বা হিমালয়ে হা কামকে খামো
0: বলং কুথু
1: বলং কুথু হা কামকে খাই সু টাকনাবো নাগে হেকেন কিন্তু মাইর হাই কাম কেন হেত অংশাই ফাইব একেবারে চিনি পারাও চিনি তার সামাজিক নি আগে তো শিখলা মুখালাই শিখলা মুখালাকে শিখলা শিখলি রক একখানে খাই হুক রক হলাই হুক টাংলাই কাইম ভাইখান কাইলাই মাই কাইলাই ভাই আমি টাং বিলি টাং বিটি হিংকাতে বনাও টাং বিটি হিংকা এগে টাংলাই টাং খাঁকে জমা খে টাংলাই তিনি আনি আরো টাং খান কেসান আরো টাং
0: ইয়াগল
1: বখন খেলাই যায় এবার ঘাইকে গুলিলাই খেলাই আগে খেলাই যা মাই তখনকে পলং নেই মা তাঙ পইলা কাহিন মাইকে মা টাঙি রব এরপর খেতে পলসা টাঙ তখন খেতে জাবরা জবরা করে মাই একদম নাই থাকবো তখন তা তখন কিন্তু মায়ঙ্কে বেদি রকায়ু কাঞ্চালো নির মাই রকায়ু হ্যাঁ তাও লাস্ট হেঙ্কে অরিনারায়ণ মাই রক আপনি ফাইও তা কেতা কেতাল ফাই কেতা কিন্তু ফলন কিন্তু খুব কাহাম দঙ্গ তখন একটা খেলাই কাঙ্কে হোক যখন পাঁচ কেজি রক দশ কেজি মাইকে হেঁকলাই নো
0: বেশি মাই ফাই
1: বেশি মাই ফাই পাই হেঁকে বোন তো সেখানে অনেক কিছু শাক সবজি তো ফাইনও ফাই আর জায়গাও ফাই যদিও হয়তো ফালান খেতে রং কম কম ফানো সাধারণত আরামসে চাই মানো আর তো অভাব করিনি তখন sing borok bukom, polon no ongo, eh, ege bini uata asule, sini, je hook at the zinis.
0: Ganini cogni ang saiman ka, ganung hook butang pega,
1: eh?
0: Siglamu zai pega,
1: eh? Ah, chaka,
0: zinker, no. Oh, bismosi, no, I shook hook tangani, shikala muzai, hot away tongani, musumani. Abony bishingum tanka, lama pirine, room no tangi room sunka, sagadi. No, no cable the drangi canon and cowardice tangaro.
1: Na, tamo de eje bosor. I was on modab shop somewhere can do. Caravan shop somewhere.
0: Zoramankatangota.
1: Et a good sera, bibino zagat hangi can do is a dishogla. I just in a hook money, I will hook down money at the shopping no go clavile, see no go clavile, no keto, soon stay school shop summiton, yeah, and get no go peg and no tango, and the tango, rob bar, Roberto's bondotomo, summer vacation bondotomo, gismacal in sutita, apple puza, payo, oh, some way to do you must go care, buy a sabasa malacanke, I don't know tango, eh, tangake. হয়তো রমিনাদি খনজা খননি রক আপতে খনজা খননি বলতে বুঝি কিনা বলে আপতে ক্লাইগেন্স হেমা কথা জরা মাছ তান আইজ তান
0: বুইনি কক বসি মাছ রুঙ্গু ইনকা নুঙ্গু বুইনি কক বুইনি সুরুঙ্গি ফাইকে না পুইলা বেরম রগজ সুরুঙ্গ মনি ও জরা দেরা মতে তো সুরুঙ্গ
1: দেরা মত বলতে কওয়া যায় সরন ক্ষেত্রে সিনি কিসব অসুবিধা কারণ আপচিন মাতৃভাষা এলে তো ভাষা দিক দিয়ে সান থাকাই তো যে বরক যে কক বাই কক সাবাম বিনি মাতৃভাষা বোমা যে ভাবে কক সাবাম মাতৃভাষা হ্যাঁ যেহেতু সুম বরক বা যে ভাষা বা সুম কো বরক সুম সহজ কক যাক তা
0: কা পুইলা কিসা দে রাখ নাকে
1: এ অসুবিধা কা কিসা
0: অলখে তুলক তুলক হে
1: নে একদম অঙ্গি থাকা তা তংতে তংতে সাথে সাথে কে কং কা কে একদম অঙ্গি থাকা তা কক মন থাকা তা
0: Nunto Paranitanka, Mirjasculo, Arantanka, Melagor, Melanunkes, Sunamura Tanka,
1: Sunamura.
0: Taule os from Pro Buro Busutong Tokadini
1: Tong Maneto Melagor Hamuta,
0: Melagor
1: Policitica Ham, Melagor Ham.
0: Os from Pruni Cock, Taponum with the Manco.
1: Eh?
0: Bubu Bubu, I don't cock Tisha Bogimania. Abohai.
1: কুংসা তংলে মানে আপতে হে তা
0: মুতে মন লাগো ওই যে চিনি লাইব মো কাছা আং সুরুং পুরো ওমো হে কাছা আং পগি মইয়া মতা বু মুতে মন হবো হে
1: তো কুংসা তংলে মানে এক লগে চলে মানে আপতে পরে লাই মানে আপতে রর মুতে অং তা
0: মুতে অং
1: আপতে হে হে কে সোনামলা থাঙে যখন 11 চলে বড় অং খায় আরবো হাইনো তবে আরণীয় তা কিছা পরিবেশ সোনামলা আসলে মিশ্র বসতি তখন কে তা কিছা পরিবেশ তা I don't know. I get so chill to Melagor
0: Hamu. What is Hamu? Me just a carabia do. I'm set to Lanamolog in the Melagor. Melagor. Tokun Kai. No one up. Manu. Manu. Jung Hugo Sudo Berma by Shom Abusimania. Also, Tamuya should be a pegasai.
1: Tokunkai, beer from an actor caron. Distribute ten and ketre, some tangan ketre, a cool distribution on ya. Somota on ya. Bonny bagine, no niboro, ba para niboro, Kaisabe Kesha. সাউন্টানের ক্ষেত্রে দৃষ্টা বংতা মনে বাগিনে অভাব নতুন ভাইতা আর নংনি ফাইমানকে একটাই কারণ আন আমা যখন ছড়ি আমি তখন
0: ও আচ্ছা
1: আন নবা
0: যাক মতাই রক নাই খলে কার নং সেবুগ হাবকা আচ্ছা আং তম ওয়ান কাছা কো ওয়ান সবু চিনি বরক তম বুসকাং লাম কলক ওয়ান সর রুঙিয়া দে না তম তমন বাকি চু আসু বিয়াল বক লোক লাইতম খা
1: মাসুনারি আসলে তো ঠিক কক্ত মাসুনারি রুঙিয়া বলতে রুঙিয়া আপতে হেয়া কিন্তু চুং লেখাপড়া বাই যুক্ত মানে লেখাপড়া শিক্ষিত অংখাংলায় ব কিন্তু মাসুনারি কবাং অসক মানু দীর্ঘ দিন চিন্তা ভাবনা খাইবান এবং দীর্ঘ সেই ওয়াসংমান ওয়াসংমান লেখাপড়বে যখন যুক্ত ইয়া যুক্ত

0: অনেক কম, তখন কিন্তু কিন্তু ওই না ভাই দৃষ্টাভঙ্গি ফাই হোক। আগে তো পরিণাম মুসলমান দিন ফানছি বোমা জায়গা থাকে না, এদিক দিয়ে আ জায়গা থাকে না, এই যে সমস্ত কিছু খেলেনি পড়াশোনা তো খুব সাংঘাতিক ব্যাপার, কঠিন ব্যাপার। আবার খেলে থাকে না কিন্তু দৃষ্টাভঙ্গতা সব যারা সময় সময়তা রাস্তাঘাটে প্রবলেম ফাইও, অর্থনীতি তো ফাইও না ফাইও, যারা কিছু একটু তাকমাখা বনে আর অর্থনৈতিক কোন বিয়া লংলিয়া। আগে তো এমন অর্থনীতি বলতে নগ্নি ভাই চা ও আছে কোনো গনাং বা তাও তো আপনি গনাং হিয়া
1: রাং ফাইয়া
0: রাং ফাইয়া
1: রাং নিবিয়াল
0: রাং নিবিয়াল মাই নিবিলা ভাই রাং নিবিয়াল অঙ্গতা তখন
1: মাই তঙ্গু কিন্তু রাং করি
0: রাং করে
1: পূজা নুসরুমনাই তোমান খরকসা অলঙ্কা ফুরুমনাই তা বলে সুরুমনাই বা ফুরুমনাই আরো তো ফেললাই
0: ও মাই সুরুমনাই ফুরুমনাই অনেক ফেললাই সুরুমনাই ফুরুমনাই ফেললাই বলতে ওয়াসা ওয়াসা ফেললাই থামলা
1: আচ্ছা আমন কিছু সিনার মতো কথা
0: আকে ফুরুমনাই বলতে নুং কাইসা তখন দায়িত্ববান বড় খাই আমি থাকা এমনি উপরে চড়াই রোগ এই যে শিশু চিকন চিকন চড়াই রোগতে অনেক গার্জেনই আর পাঠাবো তখনকার বন সুশিক্ষে শিক্ষিত খেলেন বাগানে ভবিষ্যৎ বিনি যে লাইফ নিন উপরে কিন্তু ডিফেন্ড খেলাই একজন শিক্ষক নিপুরে কিন্তু ডিফেন্ড খেলাই একজন শিক্ষক উপর ডিফেন্ড খেলাই তখনকে আং বনে যদি সঠিকভাবে গাইডলাইন রই নেয় সঠিকভাবে বনে যদি আং বিনি লাইফ নেওয়া যদি পরিবর্তন খেলে না চিন্তা বন্ধ রেখা কিন্তু ও লাইফ চালাই নিলে কিন্তু শেষ অংশ নেয় এত করে এতে করে সেরা শুধু বলি ক্ষতিয়া এবং আনিস টোটাল সমাজ কিন্তু ক্ষতি অংশ নেব
1: তাই কিছু মতো অংখা যে নুম সুরুম প্র অবাই কাশা দে মৈতমান যেব আং সুরুঙি মানলিয়া বা তাই কিসা কাহাম অংখলাইতে কাশা কাহামকে সুরুঙি মান খামো যে অবাং সিলিয়া শিখাতে বসা খামো বা আনি এডুকেশন সিস্টেম চেঞ্জ ওখানে হাম কামো আমি রক দে
0: স্বাভাবিক কারণ তো ভাই মানলে আবু কত শিক্ষার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা ও অনেক বছর শেখানো আবতে কোনো পরিবর্তন গিয়া শিক্ষান যে পরিকাঠামো যে সিলেবাস পরিবর্তন গিয়া আব আং পরীক্ষা আন কাকা সঙ্গে আপনার পড়ব সিলেবাস পড়ব বা আপন শেখাংব আপনার পড়ব আং বা আমার মা পরীক্ষা আন বা সব আপনার মা পড়ব এই যে শিক্ষান যে পরিকাঠামো
1: সিলেবাস
0: এ আং বা আপনার মা ফুরুঙ্গ তাহলে আবতামুখা নতুন একটা কিছু অংলিয়া আপনার আপনার যেমন রবীন্দ্রী একটা কবি আং তাও মতো মানো এব হাট কবিতা হেন কেসা তোমার আব বই আপনার পড়ব আগে বড় রকবার চিন কাকা সম্ভব আপনার পড়ব আং আপনার পড়ব আইন বসাও আপনার পড়ব যেমন একটা কবিতা ইন্দ্রজিতে যজ্ঞ গৃহে লক্ষণ কাইসা তোমার আপনি হ্যাঁ বাংলা ক্ষেত্রে আব আব বড় আপনার পরে পরীক্ষা রেখে ফেঁকে আং আপনার আইন বসানো আপনার তাহলে ফেরমা পরীক্ষা এটা তাম আবতা তাম হেঁ কথা হেন যে শিক্ষের যে পরিকাঠামো গুণগত মান কমে থাকতা
1: মানে আবার সিনা নেই মানে যে আপনার সেলাই যা খাকে তেব যা খাম
0: তেব যা খাম
1: তাও যেমন এনসিআরটি অঙ্গিনে সেলাই যাক মানে
0: হ্যাঁ
1: নুখরকসা ফ্রুনে অঙ্গি আঙা কগন মাসুম কাটা
0: তাকে সাতাম তো অন্যান্য জায়গাও থাকবো থাকবো সে কিন্তু এই যে অনেক কিছু কুয়েশন বা অ্যান্সার তো দেবা আপনি হ্যাঁ এবং তারপরে এমকিউ জানতেন এ এ এ আপনি হ্যাঁ আপনি হ্যাঁ কিন্তু করে তৎকালীন করে কিন্তু করে তা কিন্তু আপনি ফেঁকা এতে করে স্যার বরণি অল ওয়ার্ল্ড সম্পর্কে বলি কিন্তু জানা অংখাগ বখরগ তাহলে বো চিকন সব সাই মাঙ্কা তা ভারতবর্ষনি শ্রেষ্ঠ ক্রিকেটার সভা তখন সাবতং মানে শ্রেষ্ঠ কবি সাবতং মানে তবলানি শ্রেষ্ঠ সাবতং মানে হ্যাঁ আপনি হায় এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি সাবতং মানে আপনি হায় প্রথম রাষ্ট্রপতি সভা এবং তার মধ্যে মহিলা রাষ্ট্রপতি সভা আপনি
1: হায়
0: তাও চড়াইরও কিন্তু চিকন চিকন সাইমা তৎকালীন কিন্তু সাইমিয়া মনে জানবার কথা হিন্দু আপ কিন্তু আগে করে তাব করে তা কিন্তু নিনি ক্লাস থ্রি বা ফোর অংখেন কিন্তু আপনি সেরাই রক সেই সেলাই যাক্ষা এতে করে সেরা সেরা নিজে বরণে গুণগত মান অ্যাডভান্স
1: অংখা তা বলে নুন ফ্রুমনাই সিমি অংখা ফ্রুমনাই বক্রক তা বলে ফ্রুমনাই বাই ফ্রুমনাই বক্রক নি ফেলে মাতাম আবার সাকাতে
0: ওকে আপনি যাকেন ফেলাইকা যে বিনি ওয়াসুক মা হ্যাঁ ওয়াসুক মা ফেলাইকা তা দায়িত্ববান হওয়া নাই একজন শিক্ষক ব দায়িত্ববান হওয়া নাই বনি আজ জায়গা ও দর রমে একটা স্কুল 50

0: ছাত্র তো আ ছাত্র রঙী সমস্ত নি ড্রাইভার বগার যে নুং যেখে ফুরুং ও ছাত্র ভাইকে সে মানছি না সূত্র ছাত্র নি ড্রাইভারা টোটাল স্কুল আমি একদম এসেছি বলে টোটাল স্কুল নে সমস্ত ইস্যুর লাইবিলিটি কিন্তু একজন প্রধান শিক্ষক নিপুর দায়িত্ব স্কুল কাম দং নাই হামিয়ে দং নাই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন দং নাই কিনা ঠিক মতো সবসময় টাইমলিভাবে পরীক্ষা না যাক কিনা যে গাইডলাইন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের যে গাইডলাইন গুলা আবার ঠিক ঠিক অঙ্ক দে কিনা এবং সেখানে বিনি চানানি পরিষেবা ঠিক মতো অঙ্ক কিনা ছাত্র রুণী এবং সেখানে বিনি বিথি ওয়াথি থেকে সুরক্ষা ইসরায় রুণী সমস্ত সে মানে নুং একজন গার্জেন যা যা অংথাই কক নাই হেমাং নাই একজন মাস্টার রুণী বথি বিয়েতে যে খেলাই খেলাইয়া এবং দিয়েতে খেলাইকে তাঙে খেলাইয়া অংখা এবং বুনি তাম তাম অসুবিধা তো অসুবিধার দিকে নমা নাই এসে একজন মাস্টার দিদিমণি সরঙ্গে বা একজন দাদা সঙ্গে বরণি দাদামণি সঙ্গে তা বরণি কোনো অসুবিধা তো ফাইমিয়াকা তাঙে ফাইমিয়াকা বকি তাম হই তো আপতে সমস্ত কিছু খোঁজ খবর মানাও
1: আপনার খেলাই তো খাপাং সং তো খেলাই তো না বখরকসা বরম গুনাং বরক অবন বাকি জং কক মানে ফাইমান বন থানে বরম গুনাং থানে আং তাও সুমান মসুঙ্গু চিনি হদা নং খরকসা ফুরুংনাই অলঙ্কা ফুরুংনাই বখরক আবন অল ভাইকা দাবুক নং হদাও হদানি বরক খরকসা চিনি হদা দাবুক তামা হাই কুরুক ব্রেক রাগব্রা অঙ্কই দংখা খরকসা ইয়াগ্রা থাং খরকসা ইয়াশি থাঙ্গু অবহাই এগা তামো অব আনি মকল দেখলাই না নুমু বংশক অবল
0: আব এই চিনি হদা একটা সংকীর্ণ অর্থ হয় কক শোনাই দেব সংকীর্ণ অর্থ বলতে অলবার আরো বিভিন্ন রকম বরম মাসুম আর জাগাও অমিতম এই মাসুমান ক্ষেত্রে একজন এই মাসুমা মেতে কাছে মাসুমা ফেলাই তো এতে করে সেরা বিভিন্নভাবে বিতর্ক জড়াই এক্লাই থাকবো হেঁকলাই অন্যান্য জাতিগোষ্ঠী যারা তোমার মাসুকমা ভাবনা ভাই আং যাবক যেহেতু চিনি সমাজাং সামতাং তো তাম খাইনে খাইয়াকে উল্লে ব্যাপার আং তং থক জাগ মানে খাই তামো একটা কিছু চিনি সমাজ খাইনান বাগানে মাসুকও হেঁকে সারা ত্রিপুরানি উপজাতিদের মধ্যে চিনি ই যে আং আগে কক সাকা কিন্তু আং সংকীর্ণ অর্থ কক সারা নাই আপনি সংকীর্ণ অর্থ হিনাই কেন না কারণ একটা জাতিগোষ্ঠীর বাক্সাং সারা নাই তো হেঁকে অন্যান্য জাতিগোষ্ঠী যদিও হয়তো আং সাইমানও কিন্তু সেপ এই জাতিগোষ্ঠীর চিনি বরক কেছে দৌ আরও কিন্তু বিভিন্ন বরক বিভিন্ন রকমভাবে ভাবনা চিন্তান ফলপ্রসূ খাইন বাগিনায় চেষ্টা খাইতং হ্যাঁ কিন্তু বজে মাসু গিয়া আও কাহামদং নাই দেখামদং আন জাতি বাগিনায় আও কিন্তু মাসু না রুইয়া এত করে সেরা কেসে বা কেসে কিন্তু মতানৈক্য সৃষ্টি হবো এত করে সেরা চিনি সমাজ উন্নয়নের খাইনের ক্ষেত্রে উন্নত উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আরো বাধা বাসাই তো
1: অবন নুং তো আসুক দেরামান বিশিঙ্গিব তিনি অজাগা ভাইসা পাইকা নুং সাকা যে তাবুক তাবুক নাই নেটওয়ার্ক সিস্টেম সফটওয়্যার সিস্টেম আসুক কাহামুখা নগত উনা চুং চিনি হায়ুং চুং সাইমানু তাবুক লাহার তঙ্গু চুংপ্রেং তঙ্গু দুই তঙ্গু সাকাম নক তঙ্গু নক নক লাবস কোনো রুং নক তঙ্গু তাবুক সুরুং লাইয়া কম মানে সুরুং লাইয়া বছর সক মাইয়া হ্যাঁ দাঁড়া লাই দং লাইও কেফেক মানে চালাই নুং লাইও বাহেক লাই দঙ্গু আবার তামন বাকি অঙ্কা সাকাতে নুং খরকসা বড় গঙ্গু ইয়ানার আবার সাকাতে
0: ই কেফেক মানে ব্যাপার সেফার সারা থাকা সারাতে প্রয়োজন যাব আপনি হ্যাঁ আবো খুব মানামাসিসা মানামাসিংসা শুধু নিনি সোয়াক ইয়া সোয়াক সারব অন্যান্য কেফে মানে বরক ইউজ খাই তো কিছু কিছু বরক তো ধায় খেলাই থাকা এবং বিনি রাস্তা ধিক নির্ণয় করি অং থাকা কিছু কিছু বরক তো আবো মানে তাম জানে বাবো মাসুনার দুই আপনি হাই গার্জেন কখনাইয়া বা অঙ্গি থাকা কিছু কিছু চড়াই রকম তামো যারা লেখাপড়া মানজাগ্রক হ্যাঁ আং তো দূর সীমানের মতে এম এ খাই যা বিএ খাই যা ইঞ্জিনিয়ার ডক্টর আত্মীয় হোক পর্যন্ত এইসব তো ক্যাফে মানে কিন্তু জড়াই খেলাই থাকব বরক বরণ এই যে ভবিষ্যৎ বরক মাসনার মাসব ওয়াসন ওয়াসঙ্গে যাই বড় ভবিষ্যৎ লামা তাম খাই তুমি না নেম আত্মীয় হাই খাকা সবই সেটা বড় আত্মীয় সামু থাকে না খাকা কিন্তু কিছু কিছু বারা মানে স্বভাব কিছু ক্ষতি খাই চিন বরক না।

0: সভাব্য ক্ষতি খাইব বলে আং আর সঙ্গে অন্য সঙ্গে তাং মানা বলে আপতে কিছু ওয়াশো কিন্তু বড় ওয়াশো কিছু জায়গা তো তুমি বড় মন লাইন খাই খাই দো কথা আপতে বড় আহি খাইতো বেফা চকলাই তো
1: খামানি পাইতা কিছু পাইসব কথা আই কি বরক তো বরক বাই তাও বরক তো মোবাইল বাই আকক কবি দে
0: আবো বেশি চেংরা হুমাইয়া চেংরা হুমাইয়া কারণ আং নুখাতা রেঙে বুতো অহিং রুমিয়া রেঙে বুতো অহিং রুমিয়া ই নু নু নগলে হাঁকে রেঙে বুতো অহিং রুমিয়া মাই চানানে ফাইদি বুতো ফাইরুমিয়া আপতি হাই আবো বেশি সুবিধা সুবিধা বলতে আবো খুব খারাপ লক্ষণছি আবো বেশিরভাগ চিনি মাঝারি বয়সের মুদ্রা বাহিনী মাঝারি বয়স বলতে বাহাই স্যার মাঝারি বলতে 25, 26, 30, 31, 35 বছর স্যারের মধ্যে আবার কিন্তু প্রবণতা বেশি নুক যাবো আও বড় রক তাও কিন্তু বিভিন্নভাবে বড় অর্থনৈতিকগতভাবে মাসতে মাসতে বড় বখরক তামদানি হ্যাং থাকা রঙাব আপতি হ্যাং থাকা প্রায় সেরে হাই যেতা আং না খেতা প্রায় সেরে হাই যেতা লামা কামা জাকং তো খাবার
1: বুঝনি খুব খামানি নুং বাংলা কক বাই কক তোমার কক তাম সুই হনি খামানি আংবো অরব হাই নু খাকা তাংসা তং নেই তাকবো সুইকু না সুইলিয়া দেয়
0: হ্যাঁ তাক সুই নানি জরা তঙ্গ কিন্তু সময় রুমালিয়া আবহাই মানে বিভিন্নভাবে সংসার ঝামেলা হয়ে থাকা তাক জরা রুমালিয়া তা এনেকে যা তো মনে বুঝতেছে বড়ো তংখা আবু তামজানি নাইতো সিমালি আপনি হ্যাং থাকাকো কেমন যাক হ্যাং থাকা তা একটা জিনিস আং বুসুক রেসাম হামজাক রেসাম হামজাক কিন্তু আং আং নিজে রেসামি এফান আং রেসাম হামজাগো হ্যাঁ তাম মানে আবজের হামজাগো কিন্তু আং আবহ জায়গাও তাও তাম জানে হাই অংত খাতা
1: চিনি মানে কক বাই সুইয়াবই মানে তামঙ্গি বুনি মানে কক বাই সুইনাই চেংখা আর সুইপুর কোনো দেরামুং দে ফাইকা
0: সুইপুর কোনো দেরামুং ফাইয়া কিন্তু বড় না বাদে অভ্যাসী
1: আচ্ছা আচ্ছা
0: অবশ্যই যে জায়গাও থাকলে আর জায়গাও কিন্তু সই কাঙ্কলে তা আর দেশ কবিতা নিয়ে একটা দেশ তো রেসা মহ কেসা দেশ তো তুই হাই আরো সই কাঙ্কে নুব তাই আবো তাই থাকি আতা কবি
1: অঙ্কারি ফাই
0: অঙ্কারি ফাইতা
1: মানে তারপরে দমনি তুই
0: হাই অঙ্কারি ফাই দা আপতি হাই তা অঙ্কারি ফাইতা চিন আবাকে একটা অভ্যাসই বড় নেই অভ্যাস কিন্তু কোনো কোনোভাবে কেউ অর্থনৈতিকগতভাবে বাধাক লাই থাকো কেউ বা সাংসারিক বিভিন্ন ঝামেলা থেকে বাধাক লাই থাকো এত করে সেটা কমাই থাকো তাকে হ্যাঁ
1: না আবার তা কমাথুন বাংলার লগে চিনি মানে কক বাই কক মানে সুইদি হিনে আমরা কয়ো গাহাম অংথুন কচুক অংথুন আবন নাইও জুবো অবহাই তো গাহাম গাহাম কক তাং কথমা জুং মান্না তুই এখানে পাইথগ নুং খরকসা বরগুই চিনি হদানি বরগ তামো সানাম চ
0: আবো সানান থাকতে কেবল মা কারণ চুং এই যে বিভিন্ন সামগ যদি প্রথম মাসক মুই আঁকলাই তেলে চুং কুড়ি অংথানি বলে কামাই থানায় উকলগক লাই থানায় হেঙ্গলে লেখা পড়া বাজ রেসামু মুসিমু থুমু যত কিছু নো বরক যাতে আগ্রহক লাই আগক থাকতুন হ্যাঁ তাইলে পরে আং যদিও এই পৃথিবী হাসাখানি করি আমার দিনে
2: এতক্ষণ পরিবেশিত হল ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন সাক্ষাৎকার ব্যক্তিক মৈতবন। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন অদিন রায় মোরা সিং। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলনিয়া। এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন উন্নত প্রযুক্তির মাধ্যমে আনারস চাষ, এ নিয়ে বলবেন জুলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক, দুঃখিত কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস।

নমস্কার, আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ ফলনশীল জাতের আনারস, কুইন ও কিউ প্রজাতির উন্নত চাষ পদ্ধতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত

0: উপস্থিত আছেন জোলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। নমস্কার শ্রীদামবাবু।
1: নমস্কার।
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ ফলনশীল জাতের আনারস কুইন ও কিউ প্রজাতির উন্নত চাষ পদ্ধতি, তা আপনার কাছ থেকে প্রথমে জানব এই যে দুইটি প্রজাতি কুইন এবং কিউ, যে আমাদের কৃষক ভাই বোন যারা নতুনভাবে চাষ করবেন, যে এই দুটোর প্রজাতি কীভাবে চিনবেন বা কীরকম মাটিতে এর ফলন ভালো হবে এবং কৃষক ভাই বোন ভালো লাভ পেতে পারেন, যদি একটু বিস্তারিত আলোচনা করেন।
1: ধন্যবাদ আমরাকে। আপনার যে জিনিসগুলো, যে আনারস চাষের মোক্ষম যে জিনিসগুলো, এগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। তো আমাদের কৃষক ভাইদেরকে প্রথমে জানতে হবে যে এই দুইটা ভ্যারাইটির মধ্যে কিউ প্রজাতির যেটা, সেটা কিন্তু বড় বড় সাইজের আনারস হয়।
0: হ্যাঁ,
1: যেটাকে আমরা ক্যালেন্ডার আনারস বলে থাকি, সেটা কিন্তু 5-7-10 কেজি পর্যন্ত ওজন হয়
0: মিনিমাম। এবং খেতেও,
1: হ্যাঁ খেতেও, মানে এটা মাটির গুণের উপর নির্ভর করবে, মাটির যে মানে গুণাগুণ সেটার উপরে এটা টেস্টটা আসে।
0: আচ্ছা,
1: আর এটা হচ্ছে কুইন। কুইন প্রজাতির যেটা, সেটাতে আপনার ছোট হয়, মানে 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হয় সেই আনারসগুলো, এর বেশি বড় একটা মানে হয় না। তো সেগুলোর স্বাদ কিন্তু অতুলনীয়, সেটা স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়। সেটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু এটার চাহিদা অনেক বেশি, কিউরও চাহিদা আছে।
0: আচ্ছা,
1: এই দুইটা প্রজাতির মধ্যে একটা হচ্ছে পাতাতে যে কাটা থাকে, এটা হচ্ছে কুইন, আর যেটাতে কাটা থাকে না, পাতাতে পাতাগুলো প্লেন থাকে, সেটা হচ্ছে কিউ। তো এখানে কৃষক ভাইদের আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আনারসের মানে জায়গা গুণগত মান হিসাবে যেগুলো সবচেয়ে সুস্বাদু, সেগুলো হচ্ছে আমাদের ঊনকোটি জেলাতে।
0: আচ্ছা,
1: ঊনকোটি জেলাতে বেশ কয়েকটা গ্রাম আছে, হ্যাঁ, মানে দারচই, তারপরে এখানে আরও আশপাশে যে কয়েকটা ভিলেজ আছে, সেগুলোর যে জায়গার মাটি, সেগুলোর উপর কিন্তু অনেকটা টেস্ট মানে বিশেষ করে আলাদা হয়ে যায়। সে কারণে সেখানে যে কিউ প্রজাতির আনারসটা কিন্তু বেশি চাষ হয়। তো আর আশপাশে যে ধলাই জেলাতে যেগুলো হয়, সেখানেও কিউ প্রজাতির আনারসগুলো বেশি চাষ হয়, কিন্তু কুইন প্রজাতির আনারসও পাশাপাশি কিন্তু কৃষকরা চাষ করছেন। তো এখানে চাষ পদ্ধতিতে আমরা যেটা বলে থাকি, সেটা আনারসের চারা থেকে চারা 30 সেন্টিমিটার রাখতে হয়, এবং দুই ধারী সিস্টেম আছে, সিঙ্গেল ধারী সিস্টেম আছে। দুই ধারী সিস্টেমে একটা ধারে থেকে একটা ধারী 60 সেন্টিমিটার থাকে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আর প্রত্যেকটা দুই ধারির পরে আবার আরেকটা ধারির গ্যাপটা তখন বেড়ে যায়, এটাকে 90 সেন্টিমিটার বা 1 মিটার কাছাকাছি দিতে হয়।
0: আচ্ছা,
1: অর্থাৎ ডাবল রো সিস্টেম যেটাকে আমরা বলি, ডাবল রো সিস্টেমে সেটা কি হয়, চারা থেকে চারার ডিস্টেন্স হয় একটা লাইনের মধ্যে, চারা থেকে চারা 30 সেন্টিমিটার, আর দুইটা সারি থাকবে 60 সেন্টিমিটার দূর।
0: আচ্ছা,
1: এরপর এই এক জোড়া শাড়ির পর আরেকটা শাড়ি যখন হবে, সেইখানে আরেক জোড়া শাড়ি যখন হবে, তখন সেটা 90 সেন্টিমিটার থেকে 1 মিটার সেটা হবে।
0: হ্যাঁ,
1: শাড়ি মানে দুই ডাবল রো, দুইটা রোদ থেকে আর দুইটা রোদ ডিস্টেন্স,
0: এটা কেবল দ্বিশাড়ি পদ্ধতি।
1: হ্যাঁ, দ্বিশাড়ি পদ্ধতি।
0: এটাতে হলে একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব কতটুকু?
1: 30 সেন্টিমিটার।
0: 30 সেন্টিমিটার।
1: তো এটা এই যে পদ্ধতিটাতে যদি হয়, তাহলে এটাকে মানে কৃষকের যে প্রফিট, যে মানে একখানি জায়গাতে যে প্রফিট আসবে, সেটা অনেক বেশি আসবে। আর আনারস লাগানোর যে সিস্টেমটা, সেটা কিন্তু কৃষকরা অনেকে ভুল করে থাকেন। আনারসটা কিন্তু ভালো করে গর্ত করে, মিনিমাম 6 ইঞ্চি গর্ত করে বা 7 ইঞ্চি গর্ত করে তারপরে লাগানো দরকার। ঠিক আছে, গর্তটা একটু বড় করে তারপরে মাটি দিয়ে সেখানে প্রয়োজনীয় কিছু জৈব সার এবং যদি কিছু ফসফেটিক ফার্টিলাইজার দিয়ে লাগানো যায় তাহলে ভালো। তো কৃষকরা কী করেন, যে লাগানোর, আমাদের এখানে লাগানোর মধ্যে একটা গলত আছে, ভুল আছে, কৃষকরা ভুল করেন। তো এই জিনিসটা ওরা মনে করে যে না, আনারসের চারা এইভাবে মাটি তুলে লাগিয়ে দিলেই বোধহয় হয়ে যাবে। হয় ঠিকই, কিন্তু সেটা আশানুরূপ মানে সাইজে বড় হয় না এবং সেই পরিমাণ মানে ফলন বেশি আসে না, মানে কম গাছে ফলন আসে। তো আরেকটা জিনিস হচ্ছে আনারসের যে পরিচর্যা, সেটাতে যখন সাইটে যে চারাগুলো বের হয়, আনারস বাগানের যে সাইট থেকে যে চারাগুলো বের হবে, সেগুলোতে 1 বছরের মাথাতে ফল আসে।
0: আচ্ছা,
1: 1 বছর বা 1.5 বছরে আমরা ফল পেতে পারি।
0: অর্থাৎ মানে
1: সাইডে থেকে যে চারাগুলো বের হয়,
0: ওইগুলো লাগানোর পরে,
1: ওইগুলো লাগানোর পরে
0: ওইগুলি থেকে
1: 1 থেকে 1.5 বছর পর ফল আসে, কিন্তু যদি আমরা আনারসের মাথা থেকে যদি লাগাই, সেটা 2 বছরের লাগবে, দুই বছরের অধিক সময় সেটা লাগবে আনারসের মাথা থেকে যে চারাগুলো হয়।
0: তাহলে এখানে কৃষক ভাইরা যদি তাড়াতাড়ি ফলন পেতে চান তাহলে আমাদের
1: সাইড সাকার যেটা বলে,
0: হ্যাঁ সাইড সাকার যেগুলো সাইড থেকে যে চারাগুলো বের হবে
1: সেগুলো
0: দিয়ে যদি চাষ করতে পারেন তাড়াতাড়ি।
1: আর একটা জিনিস হচ্ছে লাগানোর সময় নিশ্চয়ই সেখানে উলির ওষুধ মানে ওই পোকার ওষুধটা দিতে হবে, আর জৈব সার আর ফসফেটিক ফার্টিলাইজার যদি সুপার ফসফেট টাইপের ফার্টিলাইজারগুলো যদি দেওয়া যায় তাহলে ভালো, আর যদি অর্গানিক পদ্ধতিতে যদি করেন তাহলে সেখানে জৈব সার ছাড়া আর কিছু দেওয়া যাবে না, কোনো ওষুধ দেওয়া যাবে না। তাহলেও কিন্তু হয় আনারসে, আমাদের এখানে যে মাটি সাধারণত যেখানে জল দাঁড়ায় না একটু উঁচু জায়গা, যেখানে মানে মানে একটু মানে ইয়ে টাইপের মাটি, কাঁকর টাইপের মাটি অথবা স্লেট টাইপের মাটি, হ্যাঁ তো সেখানে আনারসের চাষ কিন্তু ভালো হয়। হ্যাঁ একটু বেলে এটেল মাটি টাইপের বা বেলে দোয়াশ মাটি যদি হয় তাহলেও হয়, সেখানে আনারস ভালো হবে। আমাদের টিলা মাটিগুলো কিন্তু আনারস চাষের জন্য খুবই উপযুক্ত। আর কুইন প্রজাতির আনারস আর কিউ প্রজাতির আনারস দুইটোই কিন্তু বাইরে রপ্তানি হয়, হ্যাঁ আমাদের রাজ্যের বাইরে এবং দেশের বাইরেও কিন্তু সেখানে রপ্তানি হচ্ছে। তো যে পরিমাণে দাম বেড়ে গেছে এখন আপনি দেখবেন যে আগে আনারস কিন্তু 5-10 টাকা করে পিস বিক্রি হতো, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু 5-10 টাকার দিন আর নেই। কিন্তু আপনি সময়ে একটা ছোট আনারস যেগুলিকে কুইন প্রজাতি বলে থাকি সেগুলি 50-100 টাকাও বিক্রি হচ্ছে, ঠিক আছে, কারণ এগুলো যখন আগে যে আগের তুলনায় কিন্তু এখন চাষের পরিমাণও জায়গাও বেড়ে গেছে। তো আমি মনে করি কৃষক ভাইরা যদি রাবার না করে, রাবার শুধু রাবারের দিকে না ঝুঁকে যদি এই সমস্ত ফসলগুলো চাষ করেন আর যদি অর্গানিকভাবে চাষ করেন তাহলে তো আরও বেশি দাম পাবেন উনি, যদি মানে সার ওষুধ প্রয়োগ না করে যদি উনি অর্গানিক জৈব সারের উপর নির্ভর হয়ে বা প্রাকৃতিক সারের উপর নির্ভর করে যদি উনি চাষ করেন তাহলে কিন্তু অনেক বেশি মুনাফা উনি অর্জন করতে পারবেন, কারণ বৈদেশিক বাজারে বিদেশের বাজারে কিন্তু সেই অর্গানিক ফসল হিসেবে যদি স্বীকৃতি পায় তাহলে কিন্তু এটার কোয়ালিটি এবং দাম হবে অন্যরকম।
0: সেটা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে কথাটা বলছেন বিদেশের বাজারে যে অর্গানিক যদি হয়ে থাকে, আপনি এই বিষয়ে কি বলবেন, বলবেন আপনি অবশ্যই যে বিদেশের বাজারে আমরা যখন আমাদের দেশ থেকে যখন খাবার আমরা সাপ্লাই করি বা আমরা দিয়ে থাকি হয়তো সেগুলো টেস্ট করা হয়,
1: হ্যাঁ টেস্ট করা হয়, আপনি অর্গানিক আছেন ইনঅর্গানিক আছে,
0: আচ্ছা
1: তো অর্গানিক অর্গানিক লেভেল যদি আপনি লাগাতে পারেন তাহলে সেটা রেট হবে অন্যরকম,
0: ঠিক তাই।
1: আর যদি ইনঅর্গানিক হয়, ইনঅর্গানিক তো এক্সপোর্ট হচ্ছে, সেটাতে আমরা কোনো সার্টিফিকেট দিতে হয় না,
0: আচ্ছা
1: যে সেটাতে আপনি যেভাবে উৎপাদন এবার এখানে সার ওষুধ যাই প্রকরণ এটাতে কোনো সমস্যা থাকে না, কিন্তু অর্গানিক সার্টিফিকেট যখন আপনি দেবেন কিন্তু সেটাকে টেস্টিং করা হতে পারে
0: এবং রেটও মনে
1: আসবে, হ্যাঁ রেট অনেক ডিফার থাকবে।
0: এবং এই আমাদের কৃষক ভাই বোন যদি অর্গানিক অর্থাৎ জৈব পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে উনি কিন্তু অনেক দিক থেকে লাভবান
1: লাভবান,
0: কিন্তু প্রথমত উনি প্রথম দিকে হয়তো লাভটা কম পাবেন হয়তো, কিন্তু পরবর্তী সময় কিন্তু উনি যেমন পরিবেশকে রক্ষা করতে পারছেন, নিজের পরিবারকে রক্ষা করতে পারছেন, আমরা পরিবারের লোকেরা সেগুলো খাচ্ছি,
1: সেই আমরা যে এখন যা খাচ্ছি
0: আমরা সমাজকে রক্ষা করতে পারছি,
1: আমরা
0: এবং দামও বেশি পাচ্ছি,
1: আমরা যে জিনিসগুলো খাচ্ছি প্রতিনিয়ত কিন্তু সবগুলোতে কিন্তু বিষক্রিয়া পরিপূর্ণ, কিন্তু আমরা দেখছি না, কিন্তু যারা আমরা কৃষিকর্মীরা আছি আমরা মাঠে ঘাটে কৃষকদেরকে এখন ওটার থেকে ধীরে ধীরে সরে যেতে বলছি, যে মানে জৈব মানে অজৈব ঔষধ সার এগুলো ব্যবহার না করে জৈব সার এবং জৈব ওষুধের মাধ্যমে যে কোনো ফসল উৎপাদন করার জন্য, কিন্তু আমরা এখন দেখছি বাজারের মধ্যে যাই সবজি বলুন শাক বলুন বা ফল বলুন যে কোনো কিছু বলুন এটাতে কিন্তু অনেক বেশি বিষক্রিয়া আছে, বিষাক্ততা আছে, তো এটা যার কারণে আমাদের মানব সমাজে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিগুলি কিন্তু মানুষ হচ্ছে, স্ট্রোক হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রকম হঠাৎ করে এই যেগুলি হচ্ছে, মানুষ যতক্ষণ সচেতন হবেন না, কৃষকরা যতক্ষণ সচেতন হবেন না তাহলে কিন্তু এই রোগগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কারণ আমাদের জল মাটি বায়ু এবং সমস্ত কিছু খাদ্য সব কিছু কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। তো এটা থেকে আমরা ধীরে ধীরে সরে আসার জন্য আমি বলবো যে আনারসের আন্তর্জাতিক বাজার কিন্তু হিউজ ডিমান্ড, এবং আনারস থেকে অনেক প্রোডাক্ট তৈরি হয়, বাই প্রোডাক্ট অনেক কিছু তৈরি হয়, সেখানে চকলেট বলুন জুস বলুন অনেক ধরনের মানে প্রক্রিয়াজাত
0: জেলি মানে ফেলে দেওয়া ফেলে যাওয়া
1: এগুলো মানে তৈরি হয়। তো আমাদের ত্রিপুরা রাজ্যে প্রসেসিং ইউনিট আছে, ঊনকোটি জেলাতে আছে, ধলাইতেও আছে, তো সেখানে যেটা হয় এটা জুসটা মানে বাইরে চলে যায়, সেখানে জুস তৈরি করে সেটা বাইরে চলে যায়। তো এখানে আমার কৃষকদের প্রতি আবেদন থাকবে যে আনারস চাষ যদি সঠিকভাবে পরিচর্যাগতভাবে করতে পারেন তাহলে কিন্তু রাবার বলুন অন্যান্য ফসল থেকে অনেক বেশি লাভ আপনি মুনাফা অর্জন করতে পারেন। কারণ
0: এখানে একটা বিষয়, অনেক কৃষক ভাই এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান যারা শুনতে হয়তো অনেকে ভাববেন যে আমাদের স্যার বলছেন যে আনারসের লাভ বেশি, কিন্তু আনারস তো বছরে একবার ফলন দেয়।
1: বছরে একবার ফলন দেয়।

0: তো বছরে একবার ফলন দিলেও আপনি সেটাকে পরিচর্যা করতে লাগবে। যদি আপনি দুইবার ফলন নিতে চান, একটা গাছে তো আর দুইবার ধরবে না,
1: না
0: যে গাছটাতে আনারস ধরবে আপনি ওইটাকে ফেলে দিতে হবে।
1: আচ্ছা,
0: এটাকে যদি আপনি ফেলে দেন তাহলে যে পরবর্তীতে সাইডে যে সাকারগুলো থাকবে এইটা থেকে কিন্তু আপনি পরের বছর আবার ফলন পাবেন। অথবা আরেকটা টেকনিক্স আছে, আমরা যেটাকে পাইনঅ্যাপল স্ট্যাগারিং বলি,
1: আচ্ছা,
0: সেটাকে সেটা কিন্তু সেটাকে আপনি জৈব বলতে পারবেন না,
1: আচ্ছা,
0: কারণ সেটা অজৈব হবে, ইনঅর্গানিক হবে, কারণ এটাকে কেমিক্যাল দিয়ে আর ইউরিয়া সার দিয়ে তারপরে এটাকে মানে ফলন আনা হয়, ফুল আনা হয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো এটা হচ্ছে মানে এক প্রকার মানে জোর করে ফুল আনা,
1: আচ্ছা,
0: এটা থেকে ফলন হবে। তো আপনি অফ সিজনে যখন আনারসের সিজন না তখন আপনি কিন্তু ফল পেতে পারেন। দেখবেন এখন আমাদের ত্রিপুরায় কিন্তু অফ সিজনে কিন্তু আনারস পাওয়া যায়,
1: আচ্ছা,
0: ঠিক আছে, আর ওইদিকে তো প্রচুর আছে। তো এখানে কি করে, সোডিয়াম কার্বোনেট ব্যবহার করতে হয়, ইউরিয়া ব্যবহার করতে হয়, ইথ্রেল নামে একটা কেমিক্যাল আছে, এগুলো ব্যবহার করতে হয়। এগুলো দিলে, হ্যাঁ, এগুলো যদি আপনি প্রতি গাছে 50 ML করে গুলে জল দিয়ে, এটা একটা ফর্মুলা আছে, এটা দিয়ে গুলে আপনি 50 ML করে যদি প্রতি গাছের, যেগুলো একটু বড় 2 বছরের বা 1 বছর পুরানো গাছ আছে, ওগুলোতে যদি আপনি মাথাতে ঢেলে দেন, এটার থেকে আপনি দেখবেন 45 দিনের মধ্যে এটাতে ফুল আসছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, 30 থেকে 45 দিনের মধ্যে এটাতে ফুল আসছে। তো এটাকে অফ সিজনে আপনি ফলন পেতে পারেন।
1: আচ্ছা,
0: আপনি যদি মনে করেন যে না আমি বছরে 2 বার ফলন নেব, তাহলে এটাও সেটাও সম্ভব।
1: আচ্ছা,
0: একটা তো সিজনে আসবে যেগুলো ম্যাচিউর গাছ, আর একটা আনসিজনে যেগুলো ম্যাচিউর হবে গাছ, সেগুলোর থেকে আপনি কিন্তু ফলন পেতে পারেন। তো যার কারণ এটাতে আরেকটা জিনিস হচ্ছে কি, আনারস গাছের বাগান লাগিয়ে দিলে হয় না, সেটা তো বাড়তে বাড়তে এমন এক হয়ে যায়, আমরা শুধু ফলটা ছিঁড়ে আনি কিন্তু গাছটা থেকে যায়, এক এক আস্তে আস্তে আস্তে আস্তে এখানে
1: পুরো
0: বন হয়ে যায়,
1: হ্যাঁ,
0: বড় ঝাঁপ হয়ে যায়, যার কারণে সেখানে কিন্তু ফলটা কমে যায়, ফলনটা কমে যায়। একটা নির্দিষ্ট পরিমাণ গাছের বেশি রাখা যাবে না, এই গাছগুলোকে তুলে ফেলতে হবে, আর সেখানে অন্য কোনো গাছ বা জঙ্গল থাকতে পারবে না, সেগুলোকে কেটে দিতে হবে, উইডিংটা মানে পরিষ্কার রাখতে হবে। আর আনারস গাছ যদি এক ছায়ার মধ্যে থাকে তাহলে সেখানে কিন্তু আপনি ফল পাবেন না, আর গাছ আস্তে আস্তে আস্তে আস্তে মরে যাবে।
1: ঠিক তাই,
0: হ্যাঁ,
1: কিন্তু ভালো হবে না,
0: না ফলনও ভালো হবে না। আনারস গাছে প্রপার রৌদ্র লাগতে হবে,
1: ঠিক তাই,
0: একদম এক্সপোজ পুরা সানলাইট পেতে হবে, তাহলে গিয়ে আপনি কিন্তু সঠিক ফলন পেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ফার্টিলাইজার ব্যবহার করবেন, দুই লাইনের মাঝখানে যদি আপনি গর্ত করে করে করে করে ফার্টিলাইজার বা ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ এগুলো ব্যবহার করবেন, তাহলে সেদিক থেকে কিন্তু আনারসের সাইজ এবং মানে ওজন অনেক বেড়ে যাবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেটা অনেক বড় বড় সাইজ হবে, এবং
1: বর্ষার সময় দিতে হয়,
0: হ্যাঁ, সেটা আপনি মে জুন মাসে দিতে পারেন, মে মাসে জুন মাসে দেওয়া যায়। হ্যাঁ, তখন আপনি যদি সার ব্যবহার করেন, অথবা আশ্বিন কার্তিক মাস আমরা যেটাকে বলি, সেপ্টেম্বর অক্টোবর মাস,
1: আচ্ছা,
0: তখনও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, বর্ষার শেষের দিকে ব্যবহার করা যায়। তো এই জিনিসটা কৃষকরা যদি পালন করেন যে আমি কমার্শিয়ালি চাষটা করব, মানে বাণিজ্যিক
1: একদম
0: দৃষ্টিভঙ্গি নিয়ে, তাহলে কিন্তু আনারসের মতো লাভবান ফসল আমার মনে হয় না অন্য কোনো ফসল হবে, রাবার টাবার অন্য কোনো কিছু হবে। কারণ আপনি দেখেন একটা আনারস ন্যূনতম এখন কুইন প্রজাতির আনারস যদি হয়, ছোট আনারস যদি হয়, সেটা কিন্তু 20 টাকার নিচে নেই বাজার,
1: আচ্ছা,
0: পার পিস 20 টাকা। তাহলে এককানি জমি থেকে ন্যূনতম যদি সঠিকভাবে উনি পরিচর্যা করেন, এককানি জায়গাতে, টিলা জায়গাতে উনি অন্তত 20,000 আনারস আপনি মানে পেতে পারেন, মানে হাই ডেন্সিটি পদ্ধতিতে 20,000-এর অধিক আমি মনে করি, 20,000-এর অধিক যদি আনারস আপনি, তাহলে হিসাব করে দেখুন এক এক বছর উনি কত টাকা পাচ্ছেন। হ্যাঁ, 20 টাকা করে যদি বিক্রি করেন তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক অর্থনৈতিক দিক থেকে লাভবান, এবং এটা ক্যাশ ক্রপ, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা, আর এরকম কোনো জায়গা নেই যে আগের মতো আনারস বিক্রি হয় না বাজারে নিলে। আগে হয়তো আমরা দেখেছি আনারস টাল পরে আছে, বিক্রি হচ্ছে না, হ্যাঁ, কিন্তু এখন কি কোথাও আপনি দেখতে পান যে আনারস বিক্রি হয়নি, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম কিন্তু ঘটনা কিন্তু এখন ত্রিপুরা রাজ্যে নেই। তো বিদেশের বাজারও কিন্তু আমাদের থেকে কন্ট্রাক্ট নেওয়ার জন্য আগাম যোগাযোগ করে,
1: আচ্ছা,
0: হ্যাঁ, যে আনারস আমরা এত টন নেব, দিল্লিতে প্রচুর আনারস যায়, বোম্বেতে যায়, তারপরে আপনার সৌদি আরব বা মিডল ইস্টে অনেক প্রচুর পরিমাণে ত্রিপুরার আনারস যাচ্ছে। তো আমি মনে করি কৃষকরা যদি আনারস চাষকে ফোকাস করেন বাণিজ্যিকভাবে, অন্যান্য ফসল তুলনায় এটা কিন্তু অনেক ভালো। তো বছরে 2 বার এটাকে পরিচর্যা করতে হবে, মিনিমাম বছরে 2 বার আপনি যদি জঙ্গল কেটে দেন, অথবা যে গাছটাতে ফলন দিয়েছে এটাকে কিন্তু ফেলে দিতেই হবে, আপনাকে মায়া করে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনি পরের বছর ফলন কম পাবেন। যে গাছটাতে আনারস দিয়ে দিয়েছে এটাকে কেটে ফেলে দেন,

0: এটা থেকে সাইড থেকে বেরোবে, কিন্তু এটার থেকে আর আনারস আসবে না।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এটা থেকে দ্বিতীয়বার আনারস পাবেন না। আপনি আরেকটা গাছ যখন সাইড থেকে বেরোবে ওটা থেকে পাবেন।
1: ঠিক,
0: তো যেটা আনারস দিয়ে দিয়েছে ওটাকে তুলে ফেলেন, এটা রাখার দরকার নেই। কিন্তু এটা থেকে এটার সাবস্টিটিউট আরেকটা যেটা আছে,
1: ফেলবে না কেটে ফেলবে?
0: হ্যাঁ, কেটে ফেলতে পারেন।
1: আর তুলে ফেললে তো মূলসা চলে আসে, তাহলে সাইডে যে সারাগুলো,
0: সাইডে সাইড দিয়ে ওটাকে কেটে আপনি ফেলে দেন, বাদ দিয়ে দেন।
1: আচ্ছা,
0: এটা মানে তোলা একই কথা।
1: আচ্ছা,
0: তো এটাকে ফেলে দিতে হবে, আর এটার সঙ্গে যেটা থাকবে এটা তখন বড় হয়ে যাবে, ওটা থেকে কিন্তু
1: ঠিক তাই
0: ফল আসবে,
1: ফল আসবে। একবার লাগালে মোটামুটি অনেক বছর,
0: অনেক বছর, অনেক বছর, 40-50 বছর আনারস বাগান নষ্ট হয় না, কিন্তু মেনটেন্যান্স করে রাখতে হবে,
1: পরিচর্যা করতে হবে।
0: কারণ আমরা যে আমাদের যে ধলাই এবং ঊনকোটিতে যে আনারস বাগানগুলো আছে, দেখবেন আপনি সেখানে গেলে হেক্টারকে হেক্টার, কানিকে কানি, আপনার চোখ যতটুকু যায় শুধু আনারস বাগান। আর আমাদের এখানে কি দেখা যায়? শুধু রাবার বাগান। কিন্তু ওইখানে গিয়ে দেখবেন শুধু আপনি যেদিকে তাকাবেন এমন এমন কতগুলো গ্রাম আছে শুধু আনারস বাগান, আর অন্য কোনো কিছু নেই, শুধু আনারস বাগান। তাহলে ওনারা যে করছেন, দেখেন আমার বক্তব্য হচ্ছে যে ওনারা যে করছেন, লাভ না হলে তো ওনারা রাবার লাগিয়ে দিতেন।
1: ঠিক তাই,
0: হ্যাঁ
1: ঠিক তাই।
0: তো লাভ হচ্ছে এই কারণে তো ওনারা এত বছর ধরে বাগানটা রেখেছেন।
1: ঠিক তাই,
0: ঠিক আছে না? লাভ হচ্ছে রাবার থেকে বেশি হচ্ছে।
1: ঠিক তাই,
0: তো যার কারণে তো ওনারা রেখেছেন। তো
1: আচ্ছা, আমাদের আপনি তো বিশেষ করে উত্তর ত্রিপুরার কথা বলছেন, আমাদের দক্ষিণ ত্রিপুরায় যে আনারস চাষের সম্ভাবনা কতটুকু?
0: অনেক, আমাদের এখানেও অনেক আনারস বাগান আছে।
1: আচ্ছা,
0: কিন্তু আমাদের এখানে মানে মানুষের মধ্যে সাইকোলজি চলে এসেছে যে রাবার,
1: আচ্ছা,
0: শুধু রাবারের প্রতি একটু বেশি ওনাদের বিশ্বাস। কিন্তু যদি আমাদের এখানে প্রচুর আনারস বাগান আছে, কিন্তু এই যে বীরেন্দ্রনগর, শ্রীকান্তবাড়ি, কোয়াইফাং, তারপরে ওই শিলাচুরি, ওইসব সাইডেও কিন্তু আনারস বাগান আছে কিন্তু। হ্যাঁ, আমরা শান্তিরবাজারের ওইসব সাইডে এডিসি ভিলেজগুলোতে আনারস বাগান আছে। তো এখন আমাদের এই দক্ষিণ জেলাতে যে আনারস বাগানগুলি আছে সেগুলিতে আমি মনে করি কৃষকদের আরেকটু বেশি যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, পরিচর্যা আরেকটু বেশি করা দরকার, এবং কীভাবে করবেন এটা কৃষি দপ্তর থেকে পরামর্শ নিয়ে যদি করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন।
1: এক্ষেত্রে আমার মনে হয় যে অনেক কৃষক ভাই বোনরা তো চাষ করছেন কিন্তু সঠিক পরিচর্যা করছেন
0: না,
1: যার ফলে ফলন কম পাচ্ছেন, এই কারণে ওনারা এর প্রতি আগ্রহ
0: হারাচ্ছেন,
1: আগ্রহ হারাচ্ছেন দিন দিন।
0: তো এটাই আমি কৃষকদের প্রতি আবেদন রাখবো যে রাবার তো অনেক হয়েছে, রাবার অনেক করেছেন, কিন্তু বিকল্প ফসলগুলি, বিকল্প ফলগুলি আমাদের কিন্তু দরকার, কারণ এগুলির চাহিদা এবং ডিমান্ড সর্বত্র আছে। তো আপনি যদি একটা ফসল করেন তো বাকি ফসলগুলো কোথায় পাওয়া যায়? মার্কেটে শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি তখন, এখন কি হচ্ছে, ধরেন 1 কেজি রাবার আপনি 200 টাকায় বিক্রি করছেন বা 150 টাকায় বিক্রি করছেন, এরকম দিন আসছে যে আপনি একজোড়া আনারস 150-200 টাকায়
1: কিনছেন। ঠিক আছে,
0: হ্যাঁ, 150-200 টাকা বিক্রি হচ্ছে। তো মানে হিসাব করলে কি ওইটার উৎপাদন কমে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, আর এটার উৎপাদন বেড়ে গেছে, আপনি পারছেন। কিন্তু বুদ্ধিমান যারা আছে যে আমার সব দিক রাখতে হবে,
1: আচ্ছা,
0: মানে রাবার থাকুক, আনারসও থাকবে, কলা বাগান থাকবে, অন্যান্য ফলের বাগান, আম বাগান সব থাকতে হবে।
1: আচ্ছা,
0: থাকলে কি হবে, আপনি সব ফসল থেকে আয় হবে, আপনার ইনকাম হবে বিভিন্ন রকম, কোন জিনিসের দাম কখন উঠে যায় কখন পড়ে যায় কোনো বলতে পারবেন না।
1: ঠিক,
0: সুতরাং সব কিছুই আপনার সাথে, আপনার চাষে রাখা উচিত।
1: আচ্ছা, এই ক্ষেত্রে অনেক কৃষক ভাই বোন, হ্যাঁ, আমরা যখন সাক্ষাৎকে নিতে যাই অনেকে বলছেন যে আনারস চাষ করেছেন, পরিচর্যা করছেন হয়তো বা, কিন্তু আনারসের চাষটা মানে ঠিক,
0: ওই যে আমি বললাম সারের,
1: আচ্ছা,
0: হ্যাঁ, কিছু জৈব সার, কেউ জৈব সার এবং কেমিক্যাল সার যদি উনি দিতে চান,
1: আচ্ছা,
0: তাহলে ওই বছরে 2 বার বা 1 বার, অ্যাটলিস্ট 1 বার ওই সারটা যদি মানে বাগানের ধরেন 2-3 হাত দূর দূর গর্ত করে করে করে, ছোট ছোট গর্ত করে সারগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দেবে, গাছের গোড়াতে দিতে হবে না, মানে 2 সারির মাঝখানে, হ্যাঁ, সারের মাঝখানে দিলেই গাছ অটোমেটিক পেয়ে যাবে।
1: আচ্ছা,
0: সেই সারটা যদি দেওয়া হয়, তার কারণ একটা জিনিস কি, পাহাড়ি অঞ্চলে, টিলা অঞ্চলে আনারস চাষ হয়, তো সেখানে আমাদের এখানে কি হয়, বৃষ্টি বেশি হয়। তো বৃষ্টি যদি বেশি হয় টিলার যে জৈব সারগুলি,
1: জৈব,
0: হ্যাঁ, এগুলি কিন্তু ধুয়ে নিচের দিকে চলে যায়। তো আনারস গাছ কিছুটা আটকায়, কিন্তু আটকালেও মানে বেশিরভাগই চলে যায়। তো ওটা তো বছরকে বছর, বছরের বছর থাকতে থাকতে সেটার যে খাদ্য এবং যে পুষ্টি মাটি থেকে নেবে সেগুলি মাটিতে কমে যায়,
1: কমে যায়।
0: তো যার কারণে গাছের ফলন, ফল, এগুলো সাইজ ছোট হয়ে যায়। তো এটাকে একটু এক্সট্রা সাপোর্ট দেওয়া দরকার, তাহলে আনারস কিন্তু অবশ্যই বড় হবে।
1: আচ্ছা আচ্ছা, তো শ্রীতমবাবু, সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে। তো আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের উচ্চ ফলনশীল জাতের আনারস, কুইন ও কিউ প্রজাতির উন্নত চাষ পদ্ধতি, এই নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।

খেতে খামারের অনুষ্ঠানে শুনলেন উন্নত প্রযুক্তির মাধ্যমে আনারস চাষ এ নিয়ে বললেন জুলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। অনুষ্ঠানে এবারে শুনবেন দাসাত্মবোধক গান।

শিক্ষা দেখ আমার অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 6:05 শুনবেন সরগম, অনুষ্ঠান শুনবেন পূর্বীর আগে শাস্ত্রীয় সঙ্গীত, পরিবেশন করবেন

শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী মিলনীয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন সারাগম অনুষ্ঠানে। আজ শুনবেন পরিবীর আগে শাস্ত্রীয় সঙ্গীত, পরিবেশন করবেন গিরিজা দেবী।

এতক্ষণ পরিবেশিত হলো সারাগম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবির আগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলেন গিরিজা দেবী। শেষ হল সারাগম অনুষ্ঠানটি আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক বরকস্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি লোবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত NDA-র এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। NDA সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা।
1: এ হিস্টোরিক ট্রিবিউট টু ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং কন্টিনিউয়াসলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি জি, দি রাইট লিডার অ্যাট দি রাইট টাইম অ্যাট দি রাইট প্লেস, নরেন্দ্র মোদি জি অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দিস গ্রেট নেশন, দ্যাট ইজ হিস স্ট্রেংথ, হি ইজ বোথ আওয়ার অ্যাঙ্কর অ্যান্ড আওয়ার ইনোভেটর, ওয়ার্কিং উইথ এ সিঙ্গল এজেন্ডা, দ্যাট ইজ নেশন ফার্স্ট।
0: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, LJP আর নেতা চিরাগ পাসওয়ান, NCP নেতা সুনেত্রা পাওয়ার, JSP নেতা পবন কল্যাণ, HAM নেতা জিতেন্দ্র মাঝি, JDS নেতা HD কুমারস্বামী এবং RLD নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইল ফলককে চিহ্নিত করে। তাঁর বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
2: केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ।
2: आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती, जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: केंद्रीय NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সেখানে হাজার বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কিভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের উপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার, খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর কারজাই এই মন্তব্য করেন। পাকিস্তানি বাহিনীর নিন্দা জানিয়ে মুজাহিদ বলেন, গতরাতে সাধারণ বাড়িঘর লক্ষ্য করে চালানো ওই হামলায় 11 জন শিশু, 1 জন নারী ও 1 জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও 14 জন নারী ও শিশু আহত। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ডক্টর আল্লাহ নাজর বালোচ অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনপ্রতিরোধ, মৌলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবির প্রতিফলন। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্বনেত্রীবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 2টি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্তদেব বর্মা তিনি ককটমা ববাগ্র কুঙ্খা নরেন্দ্র মোদী ভারত হাকতর সালকরক টম্বই চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পজাইয়াচাকমা তিনি রেকর্ড খাইকা কেন্দ্র হাপাং বুসং জুলাই তালিন সাল পুইলানি সেমি বিবিজি রামজি চল খাইনা নাহারে হাস্তাইমাঙ্কা রাং খক সাসাই ব্রৈচিসা রোজাক চিনি রাসাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাক্কা হামতায় আয়ু কলক নংনাব তিনি হাস্তনে জুদা জুদা থায় বিজেপি বখাক্তই আলাই দেমতাই রিমুংটাই দেমুং পান্ডা সংসারজাক্কা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের নাইকল যাক অরণে ফিল্টাম ডিভিশন লীগ ফুটবল বাটাইমুং তিনি নিশিমি আগরতলা ও চেঙ্কা তাবুক ককটমা শুক্রবই ভারত হা কতর সাল কলক রম্বই চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পজাইয়াচাকমা তিনি রেকর্ড খাইকা নরেন্দ্র মোদী মোসাং মোদী মে তালনি সালনু চিটুক পৈলা মন্ত্রী বক্রকুঙ্গি সুমাই তাংমানি তিনি নে হাই সাল ব পণ্ডিত জওহরলাল নেহরু নি রেকর্ড ন লাইকা জওহরলাল নেহরু ১৯৫২ বিসিনি মে তালনি সালচি থাম্ব চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পৈলা সুমাই তাংমানি তাই ১৯৬৪ বিসিনি মে তালনি সাল নুচি সিনি জরা পজাইয়াচাক্কা হা কতর সাল কলক রম্বই চংজাক মন্ত্রী বক্রক উঙ্গি পজাইয়াচাকমাবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন খাকাম ইয়াফারনা বাকি তিনি কেন্দ্র মন্ত্রী সব ককচাপ কাইসা গছি নাহরজাকা ককতুমতাই আওয়াইমুং মন্ত্রী অশ্নি বৈষ্ণব সাকা অ ককচাপ বসংনি ফাইচিং মোসাং মোদিনী লাইবুমা গনাং সামুং তাংমানি কাইসা মারি তাই আব বাই জুদা জুদা ও হামক্রাইনি ককতুম তিসাজাকা আবুনি বাকৈন মন্ত্রী বক্রকন হামবাই ইয়াফানা বাকি মন্ত্রী সভা তিনি মুংসিনি গনাং ককচাপ কাইসা গছি নাহরজাক্কা শ্রীলঙ্কানি প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশা নায়ক ভারতনি লাইবুমাও যতনি জরা কলক মন্ত্রী বক্রকুঙ্গি বাদ যায় ইয়াচাক তংমাবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন খাকাম ইয়াফারকা হদালাম্ব ভারত শ্রীলঙ্কানি বুখাকনৈনি হালকটাইব গরাক উঙানে হিনে খাকামানি ককসাকা খোচাটাই ক্লাইও থাকাই বিশ্ব শ্রীলঙ্কা নি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন হা কতনি কোচুকুক বরম মিত্র বিভূষণ ইয়াফারমানি ইউনাইটেড স্টেটনি ভারতনি চংজাক ফুরাই কক নন্দ্রুনাই সার্জিও গোট তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন হা কতনি যতনি গবাং জরা মন্ত্রী বক্রকনি বারজা টংমা রেকর্ড সনামান্য রুগী খাকাম ইয়াফারকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন বেলাই খাকাম ইয়াফারই তাই হামবাই রিউই হরলাম তৈ সাকা মন্ত্রী বক্রক ন অবিসি চিনুয় ভারত হা কতনি বরম ন তাইসা ফনুক ফিরকা হুকুমু থাং ফিরকা তাই বসংনি কিয়ক চাকমুংনি খুরসাজাকনাই গনাং কাইসা অংকা অজরাও মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন খাকাম ইয়াফার হরকা খাকাম কচার মুং কাইসও মন্ত্রী অকরা সাকা মন্ত্রী বক্রক মোচাং মোদীনি তৈফাংবাই থানাই বিসি চিনুয় ভারত হাকতন জুদা জুদা মকল ক্লাইজাই জাত হামক্রাইনি সামুং তাংজাক্কা কেন্দ্র হাপাং বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সিমি বিবিজি রামজি চল খাইনা নাহারে হা কতনি হাস্তে তাই কেন্দ্রবাই নাইকেল যাক আমচাইনি বাকি রাং খক চুকুচি বাসাই ডগরা চুকুচিনি রোজাক কচার জরানি বাকি বক্কা আবনি বিছিং ত্রিপুরা মানখা রাং খক সাচাই ব্রুচিসা রোজাক চিনি রাসাই মিয়া দিল্লি কেতাল কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ককলাম পান্ডা কাছেও সাকা বকজাক অরাং হা কতনি কাইনুই রাসাই চাচি সাই কামি পঞ্চায়েত সগৈ বাইয়েন হা কতর সাল কলক রম্বই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি সাক্কা হান্তা আয়ু কলক টংনাব তিনি হাস্তেনি জোড়া জোড়া থাই বিজেপিনি বখাক্তই আলাই দেমতাইরি মুংতৈ দিয়ামিং পান্ডা সংজাকা মোহনপুর হাতিনি কালী মান্ডব সংজাক মতাইরি মুংগ মানজাকা জিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ অনুকুটি জালেন জোড়া জোড়া মান্ডব আলাই দেমতাইরি মুংতাই দিয়ামিং পান্ডা সংজাকা ফটিক রায় চেবরি লামপ্রানী কালী মান্ডব সংজাক পান্ডব মানজাকা তপশিলে হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস কৈলাসহরনি কৈলাসেশ্বরী কালী মন্দিরব তিনি আলাই দেমতাইরি মুং সংজাকা আগরতলানি মেহের কালীবাড়ি ও আলাদ মতাইরি মুং পান্ডব মানজাকা আগরতলা পুর নাইকেরানি মেয়র দীপক মজুমদার বিজেপি উত্তর সালকা আমচাই আসামতাই ত্রিপুরা হাস্তে মঠাখানি মন্ত্রী রবীন্দ্র রাজু সোনামুরা মহকুমানি মধুবন কালীবাড়ি ও সংজাক পান্ডব মানজাকা সিপাহীজল জেলা পরিষদ কাসকু ইয়াকচু পিন্টু আইস সোনামুরা আউলি পঞ্চায়েত চেয়ারপার্সন সারদা চক্রবর্তী মেলাগড় পুর পরিষদ চেয়ারপার্সন অনামিকা গুজ পাল রায় বিশালগড়নি জগন্নাথ জীব মান্ডব সংজাক পান্ডব মানজাকা এমএলএ সুশান্ত দেব আগরতলানি ইন্দ্রনগর কালীবাড়ি মান্ডব মতাইরি মুং পান্ডব মানজাকা হদা হাম ক্রাইতে হদারং মন্ত্রী টিঙ্কু রায় চাকমা গাট শিব মান্ডব আলাদে মতাইরি মুং পান্ডব মানজাকা ত্রিপুরাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা Montri Bokrong Gay Norendra Modi Piltam Somai Tangmoni Bisi Kaman Rugay Hakoton Lukurun Kakamata Puto Tangmoni Mari Punuka Salkolo Romboy Ozamoni Hamkrai Tong Suknai Tai Chaton Kam Kaisha Punugui Manka Kanadi Avnuti Kaisha Koktum
1: ভারতনি ফিলজিব্রি মন্ত্রীবক্রকঙ্গই বারজা ইয়াসাক মায়াগুলনিশিমি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি হাকতনো তুইদুলই তংখা তাবকনি জরাও বন যতনি জরা কবাং মন্ত্রীবক্রকনি বারজাব তংনাই ইংগই লাইবুমাও থাইসনামই নাহারকা তিনি নিসালো পণ্ডিত জওহরলাল নেহরুনি রেকর্ড নো সবাইখাব 1952 বিশিনি মে তালনি চিথাম শালমারি নিসিমি মন্ত্রীবক্রকঙ্গই পণ্ডিত নেহরু বারজা ইয়াসাক লাংখা জরা অংখা শালব্রই সাই থামরা চুকু চিচার তিনি নই সাই নই চিদক বিশিনি জুন নেচি শালমারি জরা মন্ত্রীবক্রক অঙ্গই মোসাং মৌদি বারজা ইয়াসাকমা শাল অঙ্কা শালব্রী সাই থামরা চুকু চিচুকু অজরাও তাংবেকরে ফামক্রাই ডিজিটেল স্লাইমং রাংথং হামজা মৌতাই হদা নাইমথাঙ্গ কাহামকুক হামক্রাই অংমা নুকজাখা হাপাংনি দাল বিদাল লুকু হামক্রাই রেকজাক চেতন তঙ্ক সংলুকুরকনি লাংমানো স্লাইমং তুবুখা হাকতনি বেবাক থায় হামক্রাইনি মারি সগৈখা আবাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি নগিতিঙ্গই হাকতর তাই হাকতর ফাতানি লুকুরকনি বখাকতৈ খা কাহাম ইয়াফার জাকমা থাকলিয়া এমপি রাজীব ভট্টাচার্য খা কাহামিয়া ফার্মাও শাখা
2: আজকের দিনটা আরো ঐতিহাসিক এই কারণে কারণ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এই সময়কাল যেটাকে রেকর্ড ব্রেক করেছে এবং ঐতিহাসিক দিকে এগিয়ে গেছে আমাদের দেশের জননেতা আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় সমাজের গরিব অংশের মানুষ বলুন সমাজের শ্রমিক বলুন সমাজের কৃষক বলুন যুব বলুন মহিলা বলুন প্রত্যেকের জন্য যেভাবে কাজ করেছেন আমরা তাতে অত্যন্ত আনন্দিত দেশবাসী আজকে সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ঐতিহাসিক সফরকে সাক্ষী রেখে ভিন্ন জায়গায়
1: মন্ত্রীবক্রকঙ্গই নরেন্দ্র মোদী তৈদুল মৌ নাইকল মুঙ্গসিমি খাজা গিয়া বহাকতরনি লুকুরকনি খাও খা থাংসারি মৌ বরম তাই কতাল ইমাং নুগ নাও খা বাসার খা বিনি তৈদুল মুং বাই বাই থাংচুকজাক ভারতনি নাহার মৌ নতৈ বসকাঙ্গই তঙ্গ হাকতর আমনি বিশিং অ বিশি চিনই উবৈন সেলাই মুংনি কথমা হামচা মৌ বাই থাংচুকজাক তাই হামচাজাক ভারতনি কথমা ন নুকজাখা কক্তমা খতরনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনীয় ককটমা খনাই তঙ্গই আকাশবাণী ককটমানে আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বা ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্চ ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনীয় ককটমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গেনে থাইমানি ককটমা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের নাইকল যাক অরণি ফিল্টান ডিভিশন লিগ ফুটবল বাতি মং তিন নিশিমি আগরতলাও চেঙ্খা উমাকান্ত মিনি স্টেডিয়াম বা সংজাক থমুঙ্গ ইউনাইটেড বিএসটি নই সা গুলনি ফেরবাই উমাকান্ত কোচিং সেন্টারন মেচেনখা যতই বদল চিব্রী নতুই বাতাই মঙ্গ মানজাগৈ তঙ্গ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল যাক বুড়িরকনি অরণি ক্রিকেট বাতি মঙ্গ তিনি থংমং কাইব্রিংখা নরসিংহনি টিআইটি থংখলও জিবি প্লে সেন্টার রান থামচি চুকু বাই রয়্যাল কোচিং সেন্টার ন এমবিবি স্টেডিয়ামে কনেল কোচিং সেন্টার রান ছাড়া চাচি বাই উসপুলিং ক্লাব ন তালতলা থংখলও চাম্পমরা কোচিং সেন্টার উইকেট কাইনি বাই ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার ন তাই নরসিংহনি পিটিএ থংখলও মডার্ন ক্রিকেট একাডেমি রান নৈচি নৈ রান বাই ব্লাইট ক্লাব ন মেচেনখা নবটিমানী ককটমা বুসখান দাম নৈ চিব্রী হাস্তিন যত হাঙ্কর ফেরাং ককই কবাংখাই ওয়াতে ওয়াবনৈ নবটিবী নাইক হজা খালাইরিকা খনা সালনি তুমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈচিবা ডিগ্রি সেলসিয়াস গানে গিনিও তঙ্গনা তিনি সালনি তুমারি সাকো 34.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 33 ডিগ্রি সেলসিয়াস সারিক দামবা সতি 30 জরা ওয়াতে ওয়াকা 10.2 মিলিমিটার পাইথক ককটমা বুবাগ্র তাইসা পড়িব নরেন্দ্র মোদি ভারত হাকতর সালকলক রম্ভই চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পজা ইয়াসাকমা তিনি রেকর্ড খাইকা কেন্দ্র হাপাং বুসকাং দুলাই তালনি সাল পুইলানি সিমি বিবিজি রামজি চল খাইনা নাহারৈ হাস্তেমাংখা রাংখক সাছাই ব্রিচিছা রোজাক চিনি রাজাই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী সাকান্তা আয়োকলক টংনাব তিনি হাস্তে জুদা জুদা থাই বিজেপি বখাক্তৈ আলাইতে মোতাইরি মুংতাই দিয়ে মুং পান্ডা সংযোগ জাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল যাক অরণি ফিল্টাম ডিভিশন লিগ ফুটবল বাতিম তিনি সিমে আগরতলাও চেঙ্কা ককটমা তিন বাকে অরণ্য পাইখা উলনি ককটমা আওয়াই এঙ্গানা খানা ফুং দামচিনি সতী ব্রিজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারতে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। শ্রী মোদী 2014 সালের 26 মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের এই দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। জওহরলাল নেহরু 1952 সালের 13 মে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 2026 সালের 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4,399 দিন। দেশে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব গৃহীত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রস্তাবটি জাতির প্রতি শ্রী মোদীর নিরন্তর সেবার এক ঐতিহাসিক মাইলফলক এবং এতে তার বিভিন্ন অঙ্গীকার ও অর্জনের রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই যুগান্তকারী অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মন্ত্রিসভা একটি 7 দফা প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে বলেন, প্রধানমন্ত্রীর এই 12 বছর ভারতের আত্মসম্মানের পুনরুজ্জীবন, সাংস্কৃতিক নবজাগরণ এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে জাতির মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই 12 বছরে দেশের সীমান্ত আরও সুরক্ষিত হয়েছে, কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করা হয়েছে, রাম মন্দির নির্মিত হয়েছে, নকশালবাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্য অর্জিত হয়েছে এবং সন্ত্রাসবাদ দমন করা হয়েছে। আজ এক নতুন ভারত আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি বিশ্বমঞ্চে তার পরিচয় প্রতিষ্ঠা করেছে এবং বিশ্ব এক সক্ষম, শক্তিশালী ও রূপান্তরিত ভারতের উত্থান প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণের বর্ষপূর্তি দেশের মানুষের অটুট আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দীর্ঘ সময়ের নেতৃত্বে তিনি উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের এক দৃঢ় দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি প্রতিবেদন।
1: ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে চলছেন। বর্তমান সময়ে তিনি দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। আজকের দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাপিয়ে গেছেন। 1952 সালের 13 মে থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4,398 দিন। আর আজ 2026 সালের 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4,399 দিন। এই সময়ে পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে। সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রায় এনেছে ইতিবাচক পরিবর্তন। দেশের সর্বত্র পৌঁছে যাচ্ছে উন্নয়নের আলো। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে আছে দেশ বিদেশের অফুরান শুভেচ্ছা এবং অভিনন্দনের স্রোত। সাংসদ রাজীব ভট্টাচার্য এক শুভেচ্ছা বার্তায় বলেন,
2: আজকের দিনটা আরো ঐতিহাসিক এই কারণে, কারণ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এই সময়কাল যেটাকে রেকর্ড ব্রেক করেছে এবং ঐতিহাসিক দিকে এগিয়ে গেছে। আমাদের দেশের জননেতা, আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ওনার নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় সমাজের গরিব অংশের মানুষ বলুন, সমাজের শ্রমিক বলুন, সমাজের কৃষক বলুন, যুব বলুন, মহিলা বলুন, প্রত্যেকের জন্য যেভাবে কাজ করেছেন আমরা তাতে অত্যন্ত আনন্দিত দেশবাসী। আজকে সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই ঐতিহাসিক সফরকে সাক্ষী রেখে আজকে আমাদের বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করছেন।
1: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্ব শুধু প্রশাসনিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি দেশের মানুষের মনে আত্মবিশ্বাস, গর্ব এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণা জাগিয়েছেন। তার নেতৃত্বে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে চলছে দেশ। এর মধ্যে এ 12 বছর আসলে পরিবর্তনের গল্প, উদীয়মান, আত্মবিশ্বাসী এবং উন্নত ভারতের গল্প। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে বিগত ১২ বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন, সুশাসন এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির উপর ভিত্তি করে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল ভারতের লক্ষ্যে দেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়। মোহনপুর বাজারে কালী মন্দিরে আয়োজিত বিশেষ পূজা ও প্রার্থনায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ঊনকোটি জেলায় বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা পাঠ, প্রার্থনা।

0: আগরতলার জগন্নাথ জিও মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে পূজা অর্চনায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। চাকমাঘাট শিব মন্দিরে পূজা অর্চনায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা। মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনার খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার আগামী পয়লা জুলাই থেকে ভিবিজি রামজি চালুর লক্ষ্যে সারা দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ত্রিপুরা পেয়েছে 1,041,07,00,000 টাকা। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক বৈঠকে জানান, বরাদ্দকৃত এ অর্থ সারা দেশের প্রায় 2,80,000 গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যে 2টি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় এবং 4টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানান। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এই অনুরোধ জানান। আইআইটি খড়গপুরের সহযোগিতায় সরকারি ডিগ্রি কলেজগুলিতে দক্ষতা ভিত্তিক ও বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু ও সম্প্রসারণের প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়। পুলিশ মহানির্দেশক অনুরাগ তদন্ত কার্যে সাফল্যের জন্য আজ 9 জন পুলিশ আধিকারিক ও 2 জন পুলিশ কর্মীকে পুরস্কৃত করেছে। আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন। পুরস্কৃত আধিকারিকরা হলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা, ট্রাফিক পুলিশের ডিএসপি প্রণব দাস, কল্যাণপুর থানার ওসি আশিস সরকার, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, খোয়াই জেলার 3 SI রণজিৎ সরকার, কমলেরানী মুরা সিং ও বিভাস চন্দ্রনাথ, পশ্চিম জেলার SI রথীন্দ্র দেববর্মা, খোয়াই জেলার 2 কনস্টেবল অলোক দাস এবং সোমা দেবনাথ। নেশাবিরোধী আইনে 3 অভিযুক্তের বিরুদ্ধে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 1,00,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করল সোনামুড়ার স্পেশাল NDPS জেলা আদালত। সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, সাজাপ্রাপ্তরা হল বেলুনিয়ার পিয়ার বাড়ি থানার অন্তর্গত মাথাইশীল মানিক মিয়া, প্রশান্ত রায়। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আজ 12 দফা দাবিতে তপশিলি জাতিকল্যাণ দপ্তরের সহ অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান করা, তপশিলি জাতিভুক্ত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, Dr. B.R. আম্বেদকর মেধা পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি করা প্রভৃতি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ইউনাইটেড BST 2-1 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। মোট 14টি দল আসরে অংশ নিয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় GB প্লে সেন্টার 39 রানে রয়্যাল কোচিং সেন্টারকে এবং MBB স্টেডিয়ামে কর্নেল কোচিং সেন্টার 188 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে, তালতলা মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 2 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং নরসিংগড়ের PTA মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 22 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজ্যের সর্বত্র BJP উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণে রেলিগ্রেশন হলো প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ এবং এরপরে পর্যায়ে

0: ক্রমে কর্কবরকস্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 8:06। বন্ধুরা আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম, ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কল অবশ্যই বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ইতিমধ্যে প্রথম কল আমি গ্রহণ করলাম, দেখে নিচ্ছি কলার কে। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কোন ছবির গান শোনাবো আপনাকে? হ্যাঁ, আচ্ছা, আপনার আপনার মোবাইল কি লাউডে? হ্যাঁ, ফিডব্যাক আছে। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ,
0: ঠিক আছে, যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি। নমস্কার।

হ্যাঁ, সুস্বাগত। কোন ছবির গান শুনতে চান? ঠিক আছে, যাচ্ছি আপনার গানটি। নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার নেবেন? আমি শ্যামাজি চক্রবর্তী বলছি, সাবজেক্ট নিজেরা থেকে।
0: হ্যাঁ, সুস্বাগত। কোন ছবি?
1: আজকে গান শুনতে চাই আরাধনা ছবি থেকে,
0: হুম
1: বিশেষ কুমার জি গিয়েছেন,
0: হুম
1: এই গানটি শুনে দেবেন।
0: আচ্ছা, যাচ্ছে তাহলে।
1: আর যারা শুনছেন এই মুহূর্তে অনুষ্ঠান, এটা শুনে
0: হুম
1: গান সবাই শুনে
0: হুম হুম
1: ঠিক আছে,
0: হুম
1: থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
0: হুম

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনে মতো গান। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা ভাই, আমি কুমারঘাট থেকে বলছি। তা
0: হ্যাঁ, কোন ছবি?
1: মঞ্জিল।
0: মঞ্জিল, দেখা যাক।
1: মঞ্জিল কিরে শ্রাবণ, কিশোর দার কোনটা দাদা ভাই?
0: কিন্তু শ্রাবণ তো এখন আসেনি।
1: আসেনি দাদা ভাই, তবে আসবে তো।
0: আসবে না,
1: বেশিক্ষণ দেরি না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আশোক ঝক ঝরক রিমঝিম। হ্যাঁ, নমস্কার
1: নমস্কার নমস্কার দাদা ভাই।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার স্যার। আমি
0: হ্যাঁ
1: কলসি থেকে গোপাল মহাজন বলছি স্যার।
0: হ্যাঁ, সুস্বাগত। কোন ছবির গান শুনতে চান?
1: আজকে শুনবো গুরু দক্ষিণা বই
0: হুম
1: বাংলা,
0: হুম
1: আর গানের লাইন হলো, তোমরা যত আঘাত করো নেই তো অপমান।
0: ঠিক আছে।
1: দুইজনের নাম বলবো স্যার,
0: হুম হুম হুম
1: কৃষ্ণ দাদা আর আশুতোষ দাদা, আপনার সুনীতা দাদা, আপনার নারায়ণ দাদা অমিশ্বর
0: হুম
1: আর আপনার সহ।
0: নমস্কার।
1: নমস্কার।

0: কোন ছবি?
1: বউ কোন থি, গানটা হলো লাগে যা গালে লতাজির কণ্ঠে।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, এর আগে শুনতে চেয়েছিলেন শেলাছড়ি থেকে এক শ্রোতা বন্ধু, হাম তোমারে হে সনম ছবির গানটি শোনার জন্য, কিন্তু লাইনটি সংযোগ কেটে যাওয়ায় ওনাকে গান শোনাতে পারিনি। তাহলে যাচ্ছে এই গানটি। নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার।
0: কে আছেন লাইনে?
1: স্যার, আমি মাইথরা থেকে করণ সিং দেখেছি স্যার।
0: করণ সিং?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, ধরম সিং না তো?
1: না না, ধরম সিং না,
0: আচ্ছা,
1: করণ সিং স্যার।
0: করণ সিং। আচ্ছা, হ্যাঁ বলুন, কোন ছবি?
1: ছবি হলো আনাড়ি।
0: আনাড়ি? কে আনাড়ি?
1: হ্যাঁ,
0: আনাড়ি কে? আপনি?
1: আনাড়ি
0: না
1: আমি
0: আমি।
1: স্যার।
0: ও না না, আমি।
1: না
0: আচ্ছা
1: না, আমি স্যার।
0: আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ,
1: গানের কবি হলো কি একটা মৌসুম আয়া হ্যায়।
0: কিরকম মৌসুম?
1: মৌসুম একটু বৃষ্টি
0: সুহানা
1: হিসাবে।
0: সুহানা সুহানা।
1: হ্যাঁ, এই জন্য এই গান শুনতে।
0: ঠিক আছে, যাচ্ছে।
1: নমস্কার স্যার।
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দাদা, সঙ্গীতা দাদা আপনার কোলা শহর থেকে বলছি।
0: আচ্ছা, কোন ছবি?
1: ছবির নাম গজব, আর গানের কলি হচ্ছে এ হাওয়া এ
0: বাতাস। কেমন হাওয়া? ঠান্ডা ঠান্ডি? আচ্ছা ঠিক আছে, মিষ্টি গানে যাচ্ছে। নমস্কার। দুই থেকে চার হয়ে গেল, পাঁচ হয়ে গেল। নমস্কার, ঠিক আছে।
1: নমস্কার।

0: হ্যালো, সুস্বাগত।
1: হ্যাঁ স্যার, নমস্কার স্যার।
0: কে বলছেন?
1: স্যার, আমি বাতিসা কলোনি থেকে বর্তমান দিব বলছি স্যার।
0: ছবি
1: ছবি আর দিলজো প্লেয়ার করে গা, আর গানের কোলে হচ্ছে স্যার, আতে যাতে জো মিলতা হে, এই গানটি
0: কি মিলতে হ্যায়
1: তুম স্যার লাগাতা হে স্যার।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো, নমস্কার। কে বলছেন?
1: নাগরনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার স্যার।
0: ছবি
1: নাইন ছবি স্যার।
0: হ্যাঁ, গানে কলি
1: এসো এসো কাছে এসো, তুমি ছাড়া কাটাই দিব।
0: ঠিক আছে, আপনার জীবনটা পূরণ হোক।
1: হ্যাঁ, দুই তিনজন। কৃষ্ণ মুরা সিং, গোপাল মহাজন, অমিত সুর, সঙ্গীতা দেবনাথ এবং বিশ্বজিৎ পাল।
0: আচ্ছা, ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার স্যার।

Hello? Hello? হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? কোন ছবি? আচ্ছা। হুম হুম হুম হুম দেখে নিচ্ছি পাওয়া যায় কিনা। হ্যাঁ, পাওয়া গেল। হ্যাঁ, পাওয়া গেল। যাচ্ছে আপনার প্রিয় গানটি। আর উদয়পুর থেকে ফোন করেছিলেন শ্যামল রায়। দুঃখিত, ওনার সংযোগটি আমার আঙুল লেগে কেটে গেল। দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত। অনেক সময় হয়ে যায়, এর জন্য আমি ক্ষমা চাইছি। আশা করি ওনার গানটি আমি পড়ে শোনাতে পারবো। তাহলে যাচ্ছে রং ছবির গানটি।

0: হ্যালো, নমস্কার।
1: আমি ভুবনগর থেকে বলছি,
0: হ্যাঁ, কে বলছেন?
1: অপু রঘুনাথ।
0: ছবি
1: চলো স্কুলে নাই।
0: হ্যাঁ, চলুক তাহলে নাকি? হ্যাঁ,
1: হ্যাঁ,
0: গানে গলি।
1: যে কোহি দুলহন বানাউঙ্গা।
0: ঠিক আছে, নমস্কার, যাচ্ছে।
1: নমস্কার।

বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনে মতো গান। একটি কল গ্রহণ করেছিলাম কিন্তু আমার ভুলের কারণে কলটি কেটে গেল, তাই শোনাচ্ছি গানটি। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান, আর সঙ্গে ছিলাম আমি সুখ। সবাইকে শুভরাত্রি এবং নমস্কার। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মেশালি। অনুষ্ঠানের প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, পরিবেশনায় শিখা বসু।

শুনছেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অর্চনা ভৌমিক।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মেশালী নানা রাগের গানের অনুষ্ঠান। এবারে আধুনিক গান, শিল্পী হৈমন্ত শুক্লা।

এতক্ষণ পরিবেশিত হলো পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। সবশেষে শুনলেন নজরুলগীতি পরিবেশন করলেন পুরবী দত্ত। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন শ্যামে গজল। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন অনুরাধা পরোয়াল এবং যশবন্ত সিংয়ের কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো গজল, সেমি গজল অনুষ্ঠানে। আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সবশেষ গানটি শুনলেন অনুরাধা পোড়ালের কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় সুচিত্রা মিত্র।